দিনের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার অন্তিমের দিন ঘনিয়ে এলো, ভাইরে ঘুরে ঘুরে কেটে গেল। আমার মিটিল না প্রাণের যাতনা, আমি কারে জানাই দুঃখের কথা, আর কে বুঝবে মোর বুকের ব্যথা। তাই ব্যথার বেথিক

আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, আর কেউ দারোগা কেউ বা সেপাই করছে কেবল খাই খাই খাই, ওদের খেয়ে খেয়ে ঘুরি ভরে না, মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, আরে মোদের হাড় খেয়েছে মাছ খেয়েছে, কেবল এই চামড়াটুকু বাদ রেখেছে, ডুগডুগি বাজাবার বাসনায় ভরে।

আন্তর আর কত পারা যায়, শেষে খোকার বাবা একটা চাকরির আশায় হয়তো এই কলকাতাতে করে রকম না, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে, কিন্তু চাকরি মেলে চাঁদির জুতোর জোরে

0: হ্যালো, কাকে চাই?
1: তোমাকে।
0: আপনি, আপনি কে?
1: সেই আমি। আয়নাতে ও মুখ দেখ।

মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে।

0: তুমি নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল সাথে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
1: কিছু বলছো না যে?

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

ঊনবিংশ শতকের মধ্যভাগ থেকেই বাংলাদেশ আত্মবোধক গানের সূচনা। 1868 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেন মিলে সবে ভারত সন্তান গানটি। বাংলা ভাষায় রচিত এই গানটি ভারতবর্ষের প্রথম উল্লেখযোগ্য দেশগান। 1905-এ রবীন্দ্রনাথে এসে বাংলাদেশ গানের পূর্ণ বিকাশ। বিংশ শতকের 30-এর দশকে সমাজতান্ত্রিক চেতনার প্রভাবে স্ফুরণ ঘটে গণসঙ্গীতের। নজরুলের লেখা জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি প্রথম বাংলা গণসঙ্গীত। দেশ চেতনা আর শ্রেণী চেতনার যুগল সম্মিলনে 1940-এর দশকের বাংলা গণসঙ্গীত

ঐতিহ্যকে। তাই ১৯০৫ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথের লেখা একটি দেশগানই আজ স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁশি।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা, সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

0: হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগত। আমরা রেডিও ত্রিতাল বাংলা ইউএস এ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন। এটা আপনি আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি শুনতে পাবেন, আপনি যদি অ্যাপটি ডাউনলোড করেন, আর পাশাপাশি আপনি ফেসবুক এবং ইউটিউবেও আমাদেরকে পাবেন। আমাদের আজকের বিশেষ অতিথি অ্যাটর্নি ভাট্টা, অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা। আমাদের এখানে যারা বাংলাদেশি কমিউনিটি আছে নিউ ইয়র্কে, তারা সবাই জানেন যে অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টা অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অ্যাটর্নি দিল্লিরাজ ভাট্টার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব জায়গাতে যেমন এক্সপার্ট, তিনি একই সঙ্গে ইবি ওয়ান, অ্যাসাইলাম, ফ্যামিলি কেস এবং অন্যান্য বিষয়ে এক্সপার্ট। আমরা আজকে তাকে প্রথম পেয়েছি। সো উই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম অ্যাটর্নি ভাট্টা। হাই দাদা, হাউ আর ইউ?
1: আই'ম গুড, হাউ আর ইউ?
0: ইয়া, আই'ম গুড টু। Welcome to our show, Radio Tridal Bangla USA. Do you want to say something to the Bangladeshi community?
1: Well, you know, this is a tough time for everybody. Most importantly, you know, health-wise, the businesses have been down. People are suffering a lot. This is a tough time, and I wish everyone to be healthy, safe, and be aware of everything that's happening, and it will be better.
0: দিল্লিরাজ ভাট্টা যেটা বললেন যে এখন আসলে সময়টা একটুখানি জটিল সবার জন্য, একটুখানি কোভিড পরবর্তী সময় এবং কোভিড এর একই সঙ্গে কোভিড কে সঙ্গে নিয়ে আমাদের আগাত এগোতে হচ্ছে, আর পাশাপাশি এটাও আছে যে ধরেন সামনের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হবে এবং একই সঙ্গে আস্তে আস্তে ভালোও হচ্ছে। তো আমরা যে কয়েকটি বিষয়ে কথা বলতে চাই তার মধ্যে একটা আছে ধরেন ডিভোর্স, ইমিগ্রেশন, ইবি ওয়ান, ইবি টু, এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট, সামথিং লাইক দ্যাট। এভরি ইস্যুস উই উইল টক ওয়ান এপিসোড টু ওয়ান এপিসোড। সো দাদা, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ দ্যাট ডু ইউ হ্যাভ এনি ইমিগ্রেশন রিলেটেড আপডেটস ইন নিউ ইয়র্ক স্টেট?
1: ও, ইটস নট, রিমেম্বার দিস ইজ দ্য ফেডারেল ল। It's not only in immigration in New York State. New York, you probably know already, where people are getting ID without, whoever doesn't have the immigration paper, they're getting a state ID now. Also, New York State recently passed a law, pandemic law, for non-citizen immigrants, for them. So I think it's going to be some relief is coming on the way. That's for the statewide, but this the federal wide, which is the real immigration law. Actually, a lot of changes are happening step by step. Every day, if not every day, every week, small changes are happening. For example, I was able to release a few detainees who entered through the border just dealing with the ICE officer. Before, they would not release them, for example. So the new policy is taking into effect with some documentation, either no bond or very little bond, they are coming out right now. That's one change. I think it was yesterday I was reading this week. Now, if someone's work of the adjustment, green card is pending, now they get to get 2 years of work of right now, not 1 year. And then even before last administration had, if the application is not complete, they could just deny right away. But now the USCIS is not denying right away. They are giving you an opportunity to either RFE or intend to deny. So you have one more shot to provide the documentation you want to provide. So things like that, a lot of changes slowly, slowly happening. I think you know the refugees numbers have been increased in the United States, including last month. Let's get better. Every week, small by small, the policies are changing. You know, our citizenship test has been reversed back. It's a lot of things, like work authorization related pending delays. Also, we can also request, if there is an emergency for something, we can already request now. We can call them and request based on this thing, if we can do that. And that last week policy also allows to expedite. There are a lot of changes happening, and there are more in the pipeline. I think they are coming gradually, one step at a time. But I think you heard about the TPS part, the Supreme Court, what did this week, saying that the people who enter, like about there were 7, 8 countries, 9, 10 countries who have received the TPS, they were getting green cards through that, but now the Supreme Court made it harder for about admission they should. There are a lot of things that are happening. So step by step, I think we can go in each topic, talk about it in detail. So this is what I think.
0: ওকে, দিলরাজ ভট্ট যেটা বললেন যে আসলে এখন নানা রকম বিষয় ঘটছে, একই সঙ্গে অনেক পজিটিভ ইমপ্রেশন আসছে। যেমন আগে যেটা হতো যে গ্রিন কার্ড গুলো যেভাবে দেওয়া হতো তার বেশি সময় ধরে দেওয়া হচ্ছে, আবার একই সঙ্গে যদি যেখানে ডিনাই করে ফেলতো সেখানে ডিনাই না করে আরএফই চাচ্ছে এবং নানা ভাবে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের 10-15% আর ওয়াচিং দিস শো, আনিসুজ্জামান আনিস সেই দ্যাট গুড টু সি ইয়র ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ অ্যান্ড হেল্পফুল থটস। আমরিন নুজহাত মম লিখেছেন ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ডিসকাশন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমরা আপনাকে উত্তর দিতে পারবো। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্ট এখানে আছেন, আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন শাহিন সুলতানা, ফারজানা ডোরা, আরো অনেকেই এখন শোটি লাইভ দেখছেন। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখে দেন, আপনারা কে কোত্থেকে দেখছেন সেটাও লিখে দেবেন। আমাদের অ্যাটর্নি দিল্লিরাজ ভট্টের কাছে আমাদের এরপরে প্রশ্ন, দাদা হোয়াট আর দ্য অপশনস অ্যাজ দিস ইজ আওয়ার ফার্স্ট শো, হোয়াট আর দ্য অপশনস ফর দ্য ফরেন কান্ট্রি সিটিজেন্স টু এন্টার ইউএসএ অ্যান্ড অ্যাট এ গ্লান্স, অ্যাট এ গ্লান্স হোয়াট আর দ্য অপশনস, হোয়াট আর দ্য অপশনস টু গেট গ্রিন কার্ডস?
1: There are several ways. There are family, there are humanitarian ground, asylum related and refugee related. And there are work sponsors, and there are religious worker related, still part of the work. So work of family and a special category. The special categories could be, let's say, people can be victim of domestic violence. They can also get green card through that, GAWA. People can be victim of a crime. Let's say some people who were working in Texas, some people hit them with a gun head, and they can be eligible in a gas station, they can be eligible for your visa and eventually green card. And there are several ways. And let's say some people who enter below 21 years old from Dhaka, and their family or parents neglected, they abandoned them, no better. Those people through the guardianship part of the special immigrants. So yeah, these things are actually happening right now. These several, and under employment, there are several types of employment. A restaurant worker can bring his chef, a tech company can hire a tech person, a professional, non-professional. I mean, if you can afford, you can actually even hire a babysitter from Bangladesh. I'm just saying, you can hire one, but you have to be able to afford it. So there are ways to do it, several ways. I mean, we can talk about each topic in down in detail. But things are getting a little bit easier this under this administration compared to last episode. But the law has always been here.
0: আমি প্রশ্ন করেছিলাম দিলরাজ ভট্টকে যে কোন কোন ওয়ে আছে যেখানে সিটিজেনশিপ নিয়ে বা গ্রিন কার্ডের থ্রুতে আমেরিকাতে আসা যায় যারা অন্য দেশের সিটিজেন আছেন। তো দিলরাজ ভট্ট বললেন যে অনেক ওয়ে আছে, দ্যার আর ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েজ। যেমন ধরেন আপনার যদি এমন হয় যে ফ্যামিলি ক্যাটাগরিতে আপনি আসতে পারেন, আপনি পাশাপাশি স্পেশাল ক্যাটাগরিতে আসতে পারেন যেটা আপনার এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, আবার পাশাপাশি আপনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে আসতে পারেন যেটা আপনার এখানে কেউ একজন আপনাকে স্পন্সর করবে, আইটি কোম্পানি হতে পারে, আপনার হতে পারে যে কেয়ার গিভার অথবা বেবি সিটার, আবার হতে পারে যারা ইনজিউর্ড এখানে যারা টেক্সাস বা অন্য জায়গায় থাকছেন তাদের যারা ইনজিউর্ড হচ্ছেন তারাও কিন্তু তাদের পেপার্স না থাকার পরও তারা ইউ ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। আবার হচ্ছে ভাওয়া, ভায়োলেন্স এগেনস্ট ওমেন অ্যাক্ট, যেটা দিলরাজ ভট্ট বললেন যে যদি কেউ এখানে এসে টর্চারের সম্মুখীন হন হাজব্যান্ড ওয়াইফ বা স্পাউস দ্বারা, তারাও কিন্তু এখানে গ্রিন কার্ড পাওয়ার যোগ্যতা রাখেন। তো আমাদের এখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দিলরাজ ভট্ট বসেন হচ্ছে ম্যানহাটানে, ভট্ট ল অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, 11th floor, ইলেভেন্থ ফ্লোরে, NY10017। আর জ্যাকসন হাইটেও আরেকটি অফিস আছে, এটা অবশ্য একটা শাখা অফিস বাংলাদেশি কমিউনিটি ও অন্যান্য কমিউনিটির জন্য। এটা এই জ্যাকসন হাইটে একদম আপনার ট্রেন থেকে নামলেই 73rd 74th Street, ফলে যেখানে আপনার সহজে আপনার যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি 212-729-9715, আর একটি ফোন নাম্বার 631-805-1051। সো ইফ আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ, এখন আমাদের প্রায় 15 উপরে লোক এখনই দেখছেন আমাদের প্রথম শো হিসেবে, খুবই ভালো যে আপনার অ্যাজ আই ওয়ান্ট টু নো দ্যাট you told us that there are several kinds of immigration process. If anyone interested in work visa, if they are interested in EB2 or EB3, what qualification should they have?
1: Well, we have, here's the thing, professional and non-professional. So the professionals are everybody who has a bachelor degree and above will fall in profession. The job requires professionals, candidate. Anything, it could be clerk, it could be marketing, it could be business, it could be administration, it could be technician, it could be computer, it could be in a hospital, it could be a legal firm, it's like doctor's firm, anywhere, those would fall under professionals, EB2 or EB3, depending on the experience, what the job needs. But there are also non-professionals. Non-professionals can be anything. We can hire a chauffeur, we can have a nanny, we can have a chef, we can have a technician, we got a restaurant cook. These all can come under that. So for that, I think the first thing is people, the prospective people, they have to have a minimum qualification as to what area they want to apply. But most importantly, their employer have to hire them. So the employer is going to fire them. Employer says, I need this person for my business. Oh, this is the requirement for my business. I will pay him this much salary. I couldn't find a U.S. worker with this requirement for this, so I need it. For that, employer actually will post an ad. Advertisement on newspaper, like in your radio, they will post an ad asking if you are interested, qualified people, available, willing, qualified, skilled worker. If you have it, then we have to give first priority to the U.S. people if they are meeting the basic job requirement. If not, then we go to bringing foreign national. So that's under EB2 and EB3. There are also EB4, as you know, special ways of getting it done. And as I said, there are even under EB1 and EB2, there are several like layers, like books written in this thing. We can go in detail, but again, we have to evaluate the credential of the employees and employers, make the right match, and then we can proceed.
0: খুবই গুড নিউজ যে আমাদের এখানে বেশ কিছু অপশন আছে, একটা প্রফেশনাল, একটা নন প্রফেশনাল। যারা প্রফেশনাল ব্যাচেলার ডিগ্রি আছে তার উপরে তাদের জন্য যেমন সুযোগ আছে, যারা নন প্রফেশনাল তাদের জন্য আছে। এখানে দিলীরাজ ভট্ট যেটা বললেন যে আমাদের ন্যানিস, তারপরে ইলেকট্রিশিয়ানস, তারপরে ইন্টারপ্রেটার বা আরো যা যা বিভিন্ন ক্যাটাগরি আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু মানুষজন আসতে পারে সহজে। এখানে কেউ কাউকে না কাউকে এখানে তাকে একটা চাকরির জন্য ইয়ে করতে হবে, তারপর সেটা পোস্ট করা হবে যে এখানে এরকম চাকরির জন্য লোক দরকার। তখন ডিফারেন্ট সিটিজেন, ডিফারেন্ট ন্যাশনালরা তা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারে। ফলে EB2, EB3 পাশাপাশি তিনি বললেন যে EB4ও আছে, যেখানে আপনার এক্সট্রাঅর্ডিনারি বা জব বেসিসে আপনাকে সেখানে নিয়োগ দেওয়া যেতে পারে। ফলে এইগুলো আমাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ। রণজ কুমার বারে লিখেছেন, গুড ডিসকাশন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা যারা লিখছেন, আপনারা চাইলে কোনো প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমরা আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব। দিলীরাজ ভট্ট নানা কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয়। আপনারা যারা জানেন যে বিভিন্ন স্টার্স এবং অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন বাংলাদেশে, ম্যাক্সিমাম যারা ইউএসএতে মাইগ্রেট করেছেন বা গ্রিন কার্ড হোল্ডার হয়েছেন, তার ম্যাক্সিমামই আমাদের জানা মতে, অ্যাজ পার মাই নলেজ, ম্যাক্সিমাম দিলীরাজ ভট্টার থ্রুতে। দাদা, থ্যাংক ইউ ফ্রম দ্য কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি, বিকজ ইউ সাপোর্টেড এ লট টু দ্য অ্যাক্ট্রেস, অ্যাক্টর অ্যান্ড আদার কাইন্ড অফ প্রফেশনালস। Yeah, a lot of people are here through your organization, Bhatta Law and Association.
1: It has been a pleasure to work with all these top Bangladeshi national in America, you know, businessmen, journalists, sports people, all kind of things, media, education, author. I have been blessed to be a part of their life.
0: ইয়া, দিলীরাজ ভট্ট ধন্যবাদ দিলেন বাংলাদেশি কমিউনিটিকে, এবং একই সঙ্গে বললেন যে এখানে আর লটস অফ ক্রাইটেরিয়া আসলে এখানে আছে, যেটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি আসার যোগ্য হতে পারেন। দাদা, আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন, হু আর ইন্টারেস্টেড ফর অ্যাসাইলাম ইন ইউএসএ ইন দ্য হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, হোয়াট কাইন্ড অফ পেপার্স অর হোয়াট কাইন্ড অফ কোয়ালিফিকেশনস দে হ্যাভ টু হ্যাভ?
1: Okay, well, technically speaking, the law says you don't have to have any papers. You don't have to have papers, but your your statement, your interview with the officer, if the officer believes, that's it. The officer believes, that's it. You don't need to have supporting documents legally. But what the applicants do, they bring, there is no sets of documentation. There is, you know, one person has a different problem, issue compared to the other person. Someone could be a journalism related issue. Someone could be a political related issue. Someone could be a member related issue. Someone could be a gender related issue. It's all different issue and different requirement, of course. Requirement is not absolute requirement. A statement is good enough sometimes to get approved for asylum or refugee status. However, you want to present all the evidence you have to make the officer's job easier to decide on your case. But there is also law who should be filing. But there are 5-6 categories based on that. Let's say race, religion, political opinion, your membership, your nationality, based on some color, if you have been discriminated or even have suffered any harm or likelihood to face any harm when you go back to your country from either some forces that is equivalent to very strong forces. It could be parties, it could be government, it could be something that the government doesn't want to control or cannot control. Sometimes it happens every country, like by the way. Not every country, but most of the country, I mean developing countries. So in that scenario, if they have faced any issues in their own country, they may be eligible for filing asylum. That's exactly why it was created. And everybody has a different experience, and so they have to tell the officer what experience they had and why they believe. Based on that, the officer or judge will either grant, if they believe this, they're going to grant. Of course, it has to meet within the requirement. That's what it is.
0: আমি দিলীরাজ ভট্টকে আস্ক করেছিলাম যে অ্যাসাইলাম যদি সিক করতে হয় তাহলে তাদের কি কি রকমের যোগ্যতা থাকতে হবে, কি কি রকম পেপার থাকতে হবে। দিলীরাজ ভট্ট বললেন যে আসলে তার কোনো পেপার থাকতে হবে না ওইরকম ভাবে, কিন্তু তাকে যে কয়েকটা গ্রাউন্ডে, 4-5টা বা 6টা গ্রাউন্ডে আসলে অ্যাসাইলাম দেওয়া হয়, যে রেস, তারপরে রিলিজিয়ান, তার বিলিভ, তারপর তার মেম্বারশিপ, অন্য কোনো কারণে, যে কারণে আপনার দেশটা আপনার কাছে বসবাসের জন্য বিপজ্জনক মনে হয়, সেইখান থেকে আপনি যদি সেটা প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার জন্য বিপজ্জনক, তখনই আপনি সেখানে অ্যাসাইলাম ক্লেম করতে পারেন আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে ওনার কথা থেকে যেটা সাম আপ করা গেল যে যদি আপনার কোনো বক্তব্য, আপনার কোনো স্টেটমেন্ট আপনার সাংবাদিকতার কারণে হতে পারে, আপনার কোনো মেম্বারশিপের কারণে হতে পারে, আপনার কোনো ভাবনা চিন্তা বা আপনার মতবাদের জন্য হতে পারে, যদি এমন হয় যে আপনার দেশটা আপনার জন্য বিপজ্জনক, আপনার লাইফের জন্য রিস্কি, তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু সে সামথিং দ্যাট দিস শো ইজ নট এ শো ফর লিগাল অ্যাডভাইস, দিস ইজ এ শো ফর শেয়ারিং এক্সপিরিয়েন্স। এই শোটা আমাদের কোনো লিগাল অ্যাডভাইসের শো না, এক্সপিরিয়েন্স শেয়ার করার শো। অ্যাটর্নি দিলীরাজ ভট্ট তার এক্সপিরিয়েন্স বলছেন, আমাদের সঙ্গে একই সঙ্গে যারা দেখছেন তাদের প্রত্যেককে বলছি আপনারা অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আপনাদের প্রশ্ন বা আপনারা কে কোথেকে দেখছেন লিখে দিলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে গিয়ে আপনি এই রেডিওটি শুনতে পাবেন, সেখানে এই ইন্টারভিউটি আপনি আবারও শুনতে পারেন। Dada, I want to know something regarding that everyone is asking that Essential Worker Act is coming and I will be qualified for that category. What is the main fact?
1: Well, I mean, I don't know until it comes. I don't know what to say. It hasn't, it doesn't look like it's making its way as of now. It started very off. You're talking about the agriculture worker, the TPS beneficiary, and the frontline worker, whoever were here, DACA recipient, you talk, right? That's what you're talking about. We were all excited for these things, but I can't comment on this one until it happens. The day it happens, then we'll talk. And then there will be time. We'll be talking a lot about it. Who is going to be eligible? What documents you need? What to do? Where to go? Kind of thing. So let this move forward with this. Is again, it's in the topic, yes, it's in the news, the certain Republican and Democrats in the House and Senate have been talking about it, but until it has the majority, I don't see any bipartisanship in the Senate as of right now.
0: জি, আমি দিলরাজ ভাটাকে প্রশ্ন করেছিলাম যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট নিয়ে প্রত্যেকেই বলছেন, আসলে বিষয়টা কি? তিনি বললেন যে আমি এখন এটা সম্পর্কে কিছুই বলতে চাই না, কারণ এখন পর্যন্ত এটা পরিপূর্ণভাবে পাশ হয়নি, সেনেট এবং হাউসে মেজরিটি পেয়ে পাশ করতে হবে, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে এখন পর্যন্ত এটা তেমন কোনো কিছু অগ্রগতি হয়নি, ফলে আপনারা যারা ভাবছেন যে এসেনশিয়াল ওয়ার্কার অ্যাক্ট বা এই জাতীয় কিছুতে আপনারা ট্যাগ হয়ে যাবেন, সেটার জন্য অপেক্ষা না করে আপনার কেসটি রান করা উচিত। আমাদের ঢাকা থেকে দেখছেন ফারজানা ডোরা, গুড ডিসকাশন। তারপরে ঢাকা থেকে রঞ্জন বারোই, আমরিন নুজহাত, মম, আনিসুজ্জামান আনিস, প্রত্যেকে ঢাকা থেকে দেখছেন। খুব ইন্টারেস্টিং যে আপনারা ঢাকা থেকে দেখছেন। দিস ইজ আওয়ার ইন্ট্রোডাক্টরি শো, আমরা সবকিছু মিলে একসাথে একটু আলোচনা করলাম। দিলরাজ ভাট্টা আমাদের সঙ্গে আছেন। যে কোনো বিষয়ে ইমিগ্রেশন সাপোর্ট নেওয়ার জন্য ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ল অফিস, এবং তারা সব রকম সাপোর্ট দিয়ে থাকে। আপনার ভাট্টা ল অ্যান্ড অ্যাসোসিয়েটস এর যোগাযোগের জন্য আমি অ্যাড্রেসটি বলছি, ফোন নাম্বার বলছি, 212-729-9715-631-805-1051। ম্যানহাটনে হচ্ছে মেইন অফিস, ম্যানহাটনের অ্যাড্রেস হচ্ছে 18 East 41st Street, নিউ ইয়র্ক 10017। আর জ্যাকসন হাইটে আরেকটি অফিস আছে ছোট, 3707 74th Street, জ্যাকসন হাইট, NY 11372। দাদা, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি শো, সো অল দ্য আদার শোজ উই উইল ডিসকাস টপিক বাই টপিক। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অ্যাট আ গ্ল্যান্স টু ইউর ভিউয়ার অ্যান্ড দ্য লিসনার?
1: Well, you said it already. Obviously, we're talking about

0: advice to one person because everybody has their own issues. Yeah, really feel free to listen and make your sense out of it.
1: ভাট্টা দিলীয়াজ ভাট্টা ওইটাই বললেন যে আমরা যেটা বলেছি যে আসলে এটা কোনো আইনি পরামর্শের অনুষ্ঠান নয়, এটা আসলে প্রত্যেকের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আপনার প্রত্যেকটা কেস ডিফারেন্ট, আপনি আপনার অ্যাটর্নির সঙ্গে কথা বলে আপনি সেই সমাধান করবেন। আমাদের এই অনুষ্ঠানটি শুধু এক্সপিরিয়েন্স শেয়ার করার অনুষ্ঠান, কারণ প্রত্যেকটা কেসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে। ফলে আপনি অবশ্যই আপনার কেসের ধরনটি জেনে তারপরে বাকিটা বুঝবেন। দাদা, আওয়ার লাস্ট কোয়েশ্চেন ইজ, মেনি পিপল who already applied for asylum, yeah, they are waiting for Biden's approval, who was in the 30th January in USA, they will get the citizenship or something else. So what should they do now?
0: Well, I don't think you're talking about the asylum whose case is pending?
1: Yeah, whose case is pending.
0: Yeah, they're not going to get citizenship. Biden doesn't control the laws. Remember, the law has set. Laws are still the same. Once you get your asylum approval, you have to wait 1 year. After that, you get a green card. After that, in 5 years, you become a citizen. That's what the process is. That's what will be, unless until new law comes. But why you have to, I know a lot of people have been waiting for since 2015, 14, 16 for asylum interview. The new administration paused the old cases, started interviewing new. The last administration made some mistake, not a mistake, the change in policy that delayed the older application. They started interviewing newer people, not the older people, not the older applications. So that caused a lot of backlog, and plus the pandemic backlog. So a lot of applications are actually pending, and the new administration is expected to expedite these court hearings now. And from July, New York cases court will open from July 7th, all three New York courts, and rest of the country courts are going to open. So the things and interview also will keep coming. Removal of hearing will also move forward. Now it's time to be prepared. And I think we are looking forward to the better post-COVID future for all these things. I think you should all expect your application based on your priority date.
1: আমি দিলীয়াজ ভাট্টাকে জিজ্ঞেস করেছিলাম যে অনেকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাসাইলাম কেস সাবমিট করেছি, জো বাইডেনের ওই 30 জানুয়ারির যে ঘোষণা ছিল যে এই তারিখে যারা থাকবেন তারা একটা বিশেষ সুবিধা পাবেন, সেটাতে কি হবে? দিলীয়াজ ভাট্টা বললেন যে এটা আসলে জো বাইডেন বা অন্য কোনো হিসাবে নয়, আইন তার মতো করে চলে, আইন তার মতো করে এগোতে থাকে। ফলে আপনারা যারা প্রায়োরিটি রেট বা অন্যান্য যা যা আছে সেই অনুযায়ী আপনারা কাজ এগিয়ে যেতে থাকবেন, কারণ কোনোভাবে সেটার জন্য ওয়েট করে নিজের কেসকে নষ্ট করার কোনো মানে হয় না। ফলে আপনাদের যাদের এই বিষয়গুলো আছে তারা যেন তাদের কেস অনুযায়ী, তাদের প্রায়োরিটি রেট অনুযায়ী এগোতে থাকেন, সেটা হচ্ছে মূল বিষয়। অ্যাসাইলামের যে সিস্টেম, যে 4 বছর আপনি প্রথমে অ্যাপ্লাই অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার, 1 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, এবং তারপর আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার 5 বছর পর আপনি গ্রিন কার্ড পেতে পারেন, সেটা দিলীয়াজ ভাট্টা বললেন। তো দাদা, উই অলরেডি পাস 25 মিনিটস, so yeah, so we will we are very, very happy that you are here. We want you 2 or 3 times in a week. What do you say? We will get you more time.
0: We will plan, definitely.
1: Okay. Jamil Ahmed, you are doing great job for the community, Shamim Shahid, and at the same time everyone is watching from Bangladesh. That's a good sign. Dada, we want to say goodbye to our friends now and viewers now. So do you want to say something?
0: No, take care everybody. I think yes, if you have any questions, try to reach out to an attorney, they will answer your question.
1: ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে বিদায়। আমরা আবার দিলীয়াজ ভাট্টের সঙ্গে কথা বলবো। প্রতি সপ্তাহে 2 বা 3 বার আমরা তাকে আনার চেষ্টা করবো বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সব সময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোঁফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক। আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর কি।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়। আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন বাংলাদেশে, এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম, যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ মানে এমদাদুল হক হৃদয়।
0: মিরাক্কেল করতে,
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোকস টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওন কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি এক টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি তো প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলা ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলা হচ্ছে সেইগুলা নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজে শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি, কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোন রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কিয়া হুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার সালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তো আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন। আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকার মানুষজনরাও খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিমের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা অনেকেই অপেক্ষা করছেন।
0: এখনই দিয়ে দিবেন নিশ্চয়ই। আর হচ্ছে যে এই আপনারা যেখান থেকে দেখছেন, যেমন সালাম পাঠান রাসেল ঢাকা থেকে দেখছি, সরকার সাদেক দেখছি নরসিংহী থেকে, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং পাঁচটা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন? আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিক আফরিন, আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিক আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, আর কোনে কোনে আমরা লোক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালি থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠবো। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধহয় কোনো একটা প্রবলেম। এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি।
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া পাঁচটা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবি টাফ যে এরকম পাঁচটা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখন এইরকম যদি বলে না যে পাঁচটা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা ইয়ে কিনতে, অন্য একটা দেশের এক ভদ্রমহিলা যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো। তো সেই ভদ্রমহিলা যাওয়ার দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। তোতা পাখি হাওয়ার ইউ? তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাওয়ার ইউ? আচ্ছা আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2টার দিকে বলো তো তোতা পাখি আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতা পাখি বললে আপনার চরিত্র খারাপ। তা আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতা পাখি আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতা পাখিকে 3-4 বার চুবাইছে, চুবাই নিয়ে বলছে এই যে এইবার রাখলাম, এবার কথা বলে শুদ্ধ মতো উত্তর দিবে। ওঝা হচ্ছে গুড। তারপর বলছে তোতা পাখি বলো তো রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো আমি রাতে 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কি হবে? তোতা পাখি নিজেই বলে এই কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা, মানে সে বলবে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরে খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। আগে বলছি ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খাইতে না, তারপরে ফ্রিজের থেকে বের করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধর না আগে থেকে বলছি, তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকস এর মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10টা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, এইটা বললে 99%, সো আমি আবার হাতে রাখি যে এই এটা 99% ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওটাই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বো? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে এদিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এইটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোরওভার দুই তিন বছর, চার পাঁচ বছর ধরে শুরু হয়েছে, দুই তিন বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসবো,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, হাসাইতে না পারলে কি হবে আপনার,
1: আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে হয় না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কাভার করে দিবে আর কি, এইরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এইরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কাভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এস এম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিচ্ছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট। আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, অন ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে, ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলে এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরা ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে নাকি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবো ওর হাতল এমন।
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, বেশি আপন না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি, হ্যাঁ এই তো হৃদয় আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যানগুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো আয়োজন পাওয়া গেল যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই, হৃদয় ভাই স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফুদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির হাতিলের, ও হাতিলের বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো আমরা ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999 এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম, বিটপি বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিন্তাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, সো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, সো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরাও ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু-বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দুই চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন, তারপরে
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম, তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। আমার খুব মানে তার উপর মনটা খারাপ হয়, মানে তার আর পছন্দ হইলো না আরকি। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্কর দা। তো ফাইনালি শুভঙ্কর দার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই। এবং এর মধ্যে আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি, মিরাক্কেল, জোক সবকিছু বুঝতে শুরু করছি। এর মাঝখানে একটা সময় এনটিভিতে একটা স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হইতো হাসো নামে, ওইটাতে আমি পার্টিসিপেট করি। সেইটাতে পার্টিসিপেট করার পর ওখানে গ্রুমিং ট্রুমিং হয় সবকিছু মিলে, আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাক্কেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাওন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনার হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়, আমরা পাঁচ ছয় জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাব ভাইবা রাস্তায় বেরোইছি, দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা পাঁচ ছয় জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে দুই তিন মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্স এর দিন চলতেছিল। আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব, ওপেন মাইক চলতেছিল। তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল নাইন এর অডিশন ফেস করি, মিরাক্কেল নাইন এর অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়। তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল। ফাইনাল পরীক্ষা
0: কোন সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। দুইটা কোর্স এর পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য এক মাসের একটা ছুটি, তারপরে তিনটা কোর্স এর পরীক্ষা হবে। তো আমাকে ওই দুইটা কোর্স এর পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাবো, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাবো তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়। আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়। আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে। তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না। তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো। স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি তিন বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি। এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়। ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সেই জাস্ট আমার বলে কংগ্রেচুলেশনস, কবে যাবা, হ্যাঁ তুই যাও বাকিটা দেখা যাবে। ওই সময় এইটা খুব একটা বিগ মোটিভেশন ছিল আমার জন্য যে ভিসি ম্যাডাম এইভাবে বললো, তার মানে আমি একদম মানে ওই যে হয় না স্কুলে একটা টিসি খেয়ে যাওয়ার ভয়, তার মানে ইউনিভার্সিটি থেকে বাদ পড়ে যাবো না। তো আমি তখন গেলাম, যাওয়ার পরে ফাউন্ডেশন গ্রুমিং করলাম, গ্রুমিং টাইমটা পার হওয়ার পরে এপিসোড ভাগ করে দেওয়া হয়। তো আমরা হচ্ছে বাংলাদেশের তখন 9 জন পারফর্মার, হ্যাঁ 11 জন গেলাম, 9 জন স্ক্রিনে আসবে। তো ওই সময় অনেকগুলা ধাপ অতিক্রম করতে হয়, অনেকবার টেলিভিশনে বলছি। তো আমরা আসলে 36 জন ফার্স্টে সিলেক্টেড হই, তারপরে সেখান থেকে একে একে বাদ পড়তে পড়তে আমরা 11 জন কলকাতায় যাই, সেখান থেকে 9 জন আমরা স্ক্রিনে আসি। তো ওই 9 জনের মধ্যে থেকে 3 জনকে এপিসোড দেওয়া হয়, ফার্স্টে, যে ফার্স্ট তিনটা এপিসোডে ওরা তিনজন পারফর্ম করবে, বাকিরা এখনো জানে না, এবং এইটা খুব একটা আতঙ্কের সময় যে আসছি। এখন বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এইটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করা এপিসোড দেওয়া হলো তিনজনকে। আমি খুব হ্যাপি যে থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। ওনারা খুব মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটা কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড বাক করেছেন, আমি উঠতে পারতেছি না, বাক করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
0: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানতে।
1: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই।
0: মনে আছে
1: আচ্ছা ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল আমাদের, তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু আমি একটু মনে করে যে আমার ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত, এবং এইটার আমি অনেকগুলা সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে সার্চ, আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
0: এটা ভালো হয়েছে, এটা মানে আমি কয়েকটা পড়ি কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি, তিনি লিখেছেন রিদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ মোহাম্মদ নাইমুদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি গ্রামের বাড়ি। নুরসাদ জাহান আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুরসাদ জাহান লিখেছেন। নুরসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনীয় আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ।
1: আমার প্রশ্ন হচ্ছে হাত তুললে নুসরাত দেখবেন কিভাবে?
0: হ্যাঁ নুসরাত কিভাবে দেখবেন হাত তুললে? আচ্ছা আপনারা হাত তুলে আমরা দেখাই দিব, আমরা এখানে আছি। নুসরাত জাহান তারপরে লিখেছেন আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না, একদম ঠিক ভাই। তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু,
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী, আমি কি ইন্টারাপ্ট
0: একদম মাঝখানে সরি,
1: আমার কিন্তু মনে হয় না যে আমি মানে আমি জানি না এটা আমি এমন কেউ না, আসলে মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হইছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমি দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলো দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100 90 পায় 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75 নিচে নাই, এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপর আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা। লাবণী আহমেদ দেখেন, স্বামী ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলো অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আননি কি লক্ষ্মীপুরের নি কেন, আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আসি যায় আরি বইতাম চাই না আসি যায় আরি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর অসাধারণ, হৃদয় ভাই অসাধারণ, তারপরে সবাই লিখছে তাই। মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকের লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট ভাই আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে মানে এরকম। আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইদিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না, এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি। যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে। তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর, যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে। এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিশিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি, সেটা হচ্ছে আমার বাবা মা। আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি। এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাতেই বেশি। আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি? স্যার আমি নদীতে ঝাঁপ দিব। তাহলে ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি? স্যার আমি ডাঙা ধুড়ি যাবো। ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি? স্যার আমি তাহলে গাছে উঠব। আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি? স্যার আপনি কি বাঘের হককে না আর হককে আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি এর মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব? দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক, আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া, আমাদের এক বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইয়েতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু সেই ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিচ্ছে আর গাছ কি ডারে কয়েছে আসা আই গনি, গণন লাগতো না নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: ট্রেমেন্ডাস রিয়াকশন, এটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি শাওন মজুমদার ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ শাবাশ বাংলাদেশ বাজানো হচ্ছে, এক সময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো আমি বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে, মিরাকেল থেকে ফিরে তেমনই আসি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, তো আমাদের কো এজুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই জয় মেটা, ওই জয় মেটা
1: না, সেই রকম কিছু না, যাই হোক
0: সিরিয়াসলি বলেন, সিরিয়াসলি বলেন, অবভিয়াসলি কারণ আপনি যে আপনি বলছেন একটা, আপনি যখন বলতেছিলেন যে ওই যে আগে যারা পাত্তা দিত না, তখন আপনার মুখ থেকে মুখটা এমন কষ্টে কষ্টে পরিপূর্ণ মানে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল, বোঝা যাচ্ছে যে অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যাই জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়া ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না, এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয় কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই, তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর কি।
0: এটা ভালো, আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন, আপনার আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা দেখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন, এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি। আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে। আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিটস কথা বলে ফেলছি,
1: আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, এবার বিফোর মিরাকেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই, তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। তো বলে ঠিক আছে শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামে স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আমাদের
1: কিছু স্টুডেন্ট ছিল, মানে আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আইমান সাজিদ একজন।
0: আচ্ছা, আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লই না, ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ড আপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ড আপ কমেডি প্র্যাকটিস এর ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফরমার এর নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্স আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এইটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি, ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। সো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন, এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি, বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস যারা মানে যদি দে ক্যানট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে
1: এইটা? হ্যাঁ, এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো, আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ড ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
0: খায়রুল বাবু যুক্ত হয়েছেন, খায়রুল বাবা বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবা লিখেছে, দেখছি শুনছি কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিক ভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন, আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবুই হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড
0: শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক আমরা বিদায় নিয়ে নিচ্ছি, আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব।

0: হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো। আমি জানি না আমি একটু সিরিয়াসলি সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমে ক্ষমা
1: না না
0: চাচ্ছি
1: ঠিকই,
0: হচ্ছে দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে। আমি প্রচুর অডিশন দিছি, প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলাভিশন একটা চ্যানেল, এবং আমি যখন বাংলাভিশনের যেতে বসে থাকি, বাংলাভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চাটা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি। বাংলাভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম সাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম এবং হি ইজ আ বিগ ফেস ফর আস। তো আমরা এক্সপেক্ট করি না যে শামীম সাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম সাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম সাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাক্কেল করে কি হয়েছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন। তো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস, যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম সাহেদ ভাইকে নিয়ে বললাম। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেল, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন। তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও, আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম সাহেব।
1: এটা একটা কারণ আছে, এটা কারণটা হলো কি, অনেকে কিন্তু আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন। তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলে পেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়বো।
0: এক্স্যাক্টলি। এবং আমি আসলে মানে শামীম সাহেদ ভাই তখন যতটা সাহস দিচ্ছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই। আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো, আমরা মিরাক্কেলের 8 জন 10 জন মিলে যখন আড্ডা দিই চায়ের আড্ডায়, যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম সাহেব। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
1: আমার আমার কিন্তু আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটার সময় রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজন সাথে কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি এটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম, ইয়েগুলা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, এর সিগনাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড, ওর ফান কোন ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয়কে দিয়ে, আসলে এক এপিসোডে হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন, একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
0: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম সাহেদ ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি, আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতো সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো, পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
1: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীত ভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন

আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে ওঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি, এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলোই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

0: হ্যালো, কাকে চাই?
1: তোমাকে।
0: আপনি কে?
1: সেই আমি

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্দ শ্লোক বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

বহু বছর পর আমার ঘুম ভাঙল, আমার ঘুম ভাঙল বৃষ্টির শব্দে। মাথার কাছে কে খুলে দিল জানালা, কে গাইল এমন গান,

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা। বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

কবিবর, কবে কোন বিস্তৃত বরষে, কোন পুণ্য আষাঢ়ের প্রথম দিবসে লিখেছিলে মেঘদূত? মেঘমন্ড শ্লোক, বিশ্বের বিরহী যত সকলের শোক রাখিয়াছে আপন আধার স্তরে স্তরে, সঘন সঙ্গীত মাঝে পুঞ্জীভূত করে।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।

0: মা, এত সুন্দর গান, এটা কি ভারতীয় সিডির বাংলা গান?
1: আরে না, ভারতীয় সিডির গান হতে যাবে কেন? এটা আমাদের দেশীয় শিল্পী আসিফের গান, সাউন্ডটেক থেকে বের হয়েছে। কেন, তোমার সংগ্রহে কি এই সিডিটা নেই?
0: আজকাল সিডি কিনতে ভীষণ ভয় লাগে, কোনটা আসল কোনটা নকল চেনা যায় না।
1: বাড়ি তুমি অরিজিনাল জায়গা থেকে কিনলেই পারো।
0: সেটা আবার কোথায়?
1: সাউন্ডটেক সিডি বাজার, 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকাররম, ঢাকা। অবশ্য ইচ্ছে করলে ফোন করে জেনে নিতে পারো। তাদের ফোন নাম্বার হলো 956-9955।
0: হ্যাঁ, আধুনিক প্রযুক্তির সেরা উপহার সাউন্ডটেক এর অরিজিনাল সিডি বাজার। আজই আপনার কপি সংগ্রহ করুন। 46 নিউ সুপার মার্কেট, বাইতুল মুকাররম, ঢাকা।
1: সাউন্ডটেক সিডি বাজার।
2: শত বছরের বেদনার অশ্রু মুছে হেসে ওঠে স্বদেশ আমার।
3: স্বজন হারানো শোক বুকে নিয়ে মুক্তির সুখে ভোলে বিগত বেদনা।
2: আজ শুধু গান, শুধু আনন্দ, হাসি হুল্লোড়।
3: আজ কোনো কান্না নয়, বিজয়ের দিন আজ। মা, তুমি ভুলে যাও শোকের সব কষ্ট।

0: আমরা একটাই এখন আমরা ঢুকে যাচ্ছি। আমাদের যারা আমাদেরকে দেখছেন, আদৌ কতজন দেখছেন বুঝে নিতে হবে, কারণ আমরা বুঝতে পারি না যে লাইভে ঢুকেছি কি ঢুকে নাই। আমরা একটু আমরা লাইভে প্রবেশ করেছি কি না আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আমরা লাইভে আছি। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো দুজন নিউ ইয়র্কের হার্ট থ্রোব, মানে দিলকা ধারকান, তার সাথে শারমিনা সিরাজ সোনিয়া। সোনিয়া যুক্ত হয়েছে টেক্সাস থেকে, আর সোহাদ তো আমাদের ম্যানেজার প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলার, সোহাদ আছে। সোহাদ কোথা থেকে যুক্ত হয়েছেন আপনি?
1: আমিও নিউ ইয়র্ক থেকে।
0: নিউ ইয়র্ক থেকে, সেটাই। আমাদের আজকে গেস্ট সোনিয়া, আর আমরা দুজন মিলে সোনিয়াকে প্রশ্ন করব। তারপরে আপনারা যারা রেডিও ত্রিতাল বাংলাতে দেখছেন, তারা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা শেয়ার লিখে দেবেন, আমরা বুঝতে পারবো। আর পাশাপাশি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে দিলে আমরা সেটা অন্যান্যরা দেখতে পাবে। রেডিও ত্রিতাল বাংলা এটা আপনার iOS অ্যাপেও শুনতে পাওয়া যায়, এবং একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপও শুনতে পাওয়া যায়। নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সনও চলছে। তো সোনিয়া, এখন শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন? তিনটা এস কেন? আমাদের সোহাদ হোসেন SH, শামিম শাহেদ SS, আর শারমিনা সিরাজ সোনিয়া, এত বড় নাম কেন?
1: আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন শামিম ভাই, যে প্রথম তিনটা এস, তারপর এস, তারপরে কি সোহাদ হোসেন SH? হ্যাঁ, আমাদের নামের যেরকম মিল রয়েছে, কাজেরও সেরকম মিল রয়েছে। আমরা তিনজনই হচ্ছে মিডিয়ার ব্যক্তিত্ব। আর প্রথমে একটা কথা বলবো, আমি দর্শকদেরকে ওয়েলকাম করার আগে, আপনাদেরকে ওয়েলকাম করার আগে, যারা আজকে আমাদের ভিউয়ার্স আছেন, আমাদের ভালোবাসার মানুষ, তাদেরকে একটা কথা বলি, যে এই যে শামিম শাহেদ প্রথমে বললেন যে নিউ ইয়র্কের দুইজন হার্টথ্রব, আসলে কি বলবো, শামিম শাহেদের পাশে, মানে এই যে আজকে শামিম, আচ্ছা সোহাদ, দেখো শামিম ভাইকে যে কি, মানে কি বলবো, সাচ এ গুড লুকিং, হ্যান্ডসাম, ট্যালেন্টেড, হ্যাঁ, একজন হোস্ট আমাদের মাঝে আছে। তো হার্টথ্রব আসলে আমরা, সরি, এই উপাধিটা আপনাকে আমরা ফিরিয়ে দিচ্ছি। আজকে মনে হয় আমাকে আর সোহাদকে মানুষ দেখবে না, আজকে শামিম শাহেদকেই দেখবে। সো থ্যাংক ইউ সো মাচ শামিম ভাই অ্যান্ড সোহাদ টু ইনভাইট মি রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে। আর আমি প্রথমে বলবো যে আমি একটু নার্ভাস, কারণ আমার যে আজকে ইন্টারভিউ মেন নিচ্ছেন শামিম শাহেদ, আপনারা জানেন না যে আমাদের মিডিয়ার, কি বলবো, একজন প্রচন্ড জনপ্রিয় একজন মানুষ, একাধারে যিনি সাংবাদিক, যিনি সফল উপস্থাপক, যিনি প্রোগ্রাম ডিরেক্টর, প্রোগ্রাম প্রডিউসার, নট অনলি দ্যাট, যিনি কিনা বাংলাদেশের অনেকগুলি নাম করা টিভি চ্যানেলের হেড অফ প্রোগ্রামস হিসেবে ছিলেন, সেই মানুষ আমি নার্ভাস।
0: শোনো সোনিয়া, এই প্রথম কথা হচ্ছে, উপস্থাপকদের ইন্টারভিউ নেওয়ার এই একটা প্রবলেম, তারা উপস্থাপনা করতে শুরু করে। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমার সাথে তো আমি, সরি, তুমি করে বলি, তোমার সাথে তো আমি সোনিয়া কেমনিতে তুমি করেই বলি, প্রথমে আপনি করে শুরু করেছিলাম। এখন তোমার সাথে তো আমার এগ্রিমেন্ট ছিল যে তুমি বলবা, একটু বাড়িয়ে বলবা, আমি বলেছি, কিন্তু এত বাড়িয়ে বলতে বলি নাই। কিন্তু
1: শুনেন, আপনার সম্পর্কে বলতে গেলে আমার আসলে আজকে কোনো কথাও বলা হবে না, আপনার সম্পর্কে বলতে গেলে আমার পেজের পর পেজ নিয়ে স্টাডি করতে হবে, বলতে হবে। তবে আমি সত্যি বলবো শামিম ভাই, আমি সত্যি খুবই লাকি অ্যান্ড ফরচুনেট যে আজকে আমি শামিম শাহেদ আমার ইন্টারভিউ নিচ্ছে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।
1: সত্যি আমি মনে করি যে আমার একজন সব, মানে উপস্থাপক হিসেবে আমার জীবনের এটা একটা অ্যাচিভমেন্ট যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমাদের সবার প্রিয় শামিম শাহেদ।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা শুধু আমি না, আজকে সোহাদও প্রশ্ন করবে। কিন্তু সোহাদ, হ্যাঁ বলেন, আপনি আপনি সোনিয়ার কাছে কি জানতে চান?
2: হচ্ছে হার্টথ্রব আপনা আপু, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখেন আমাদের দুজনের মাঝখানে মিডলে কে আছেন।
0: আমি সরিয়ে দিচ্ছি এখনি, আমি এখন সরিয়ে দিচ্ছি।
2: শো এর মেইন হার্টথ্রব কিন্তু একজনই,
0: এই যে মাঝখানে আছে,
2: এখন যিনি লেফটে চলে গিয়েছেন উনি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আপনি হচ্ছে, যেমন ছোট ছোটবেলায় বইতে পড়তাম না যে গ্রিন হাউস, মানেটা কি, যে সবসময় গ্রিন থাকবে, একটা জিনিস দেখতে সবসময় সুন্দর থাকবে, তরতাজা থাকবে, দেখতে ভালো লাগবে, হাস্যোজ্জ্বল থাকবে, এবং দেখলে মনে হবে যে হ্যাঁ, অল টাইম ইয়াং, মানে মনে হবে যে গাছটা আমি গতকালকে বীজ বপন করেছি, গাছটা দেখতে গতকালকেও যেমন ছিল আজও তেমন।
0: আচ্ছা সোহাদ, একটা জিনিস, একটা জিনিস তুমি দেখো, যখনই তোমরা কথা বলছো ভিউয়ার বাড়ছে, যখনই আমি কথা বলি তখনই কিন্তু ভিউয়ার নামে, ফলে এত কিছু বলে কোনো লাভ নাই। আমরা যদি সোনিয়ার কথা শুনি আমরা সবকিছু বুঝতে পারবো যে কি দাঁড়ায়।
1: হ্যাঁ হ্যাঁ, আমি একটা কথা বলবো, তুমি যেহেতু বললাই যে গ্রিন ট্রিন অনেক কিছু বললা, আমি জানি না হাউ লং ডু ইউ নো শামিম ভাই, বাট আই নো হিম ফর আ লং লং টাইম। হ্যাঁ, সো শামিম ভাইকে যখন আমি ছোটবেলায় সরি মানে যখন দেখি ওয়াজ অ্যান অ্যাক্টর ইন দা বাংলাদেশ টেলিভিশন, উনি তখন অভিনয় করতেন, উনি একজন সফল অভিনেতা, মঞ্চ অভিনেতা, টেলিভিশন অভিনেতা, এবং তারপরে ওনার সাথে আমার পরিচয় হয়, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী, এবং কি বলবো, সেও একজন সফল উপস্থাপক অপি করিমের মাধ্যমে। আমার প্রথম মনে আছে যে অপি আন্টি, মানে অপি রাম্মা আন্টি আর আমার সান্নার সাথে আমার পরিচয় হয়েছিল কোন একটা প্রোগ্রামের ব্যাপারে। এই ভদ্রলোককে আমি 20 বছর আগে বা 25 বছর আগে যেরকম দেখেছি, আমি বলবো যে এখন মানে বর্তমানে উনি ডে বাই ডে হয় না যে হি ইজ গেটিং মোর ইয়াঙ্গার, আমার এখন মানে কি বলবো, শামিম ভাই যে আজকে স্ক্রিনে যখন আমাকে বললো সোনি আজকে আমরা একটা প্রোগ্রাম করব তুমি আসবা, আই ওয়াজ সো নার্ভাস, কারণ আমি আসলে এখন টেক্সাসে, আমার শাড়ি টাড়ি কিছু সাথে নাই, বললাম যে এই হ্যান্ডসাম গুড লুকিং উপস্থাপকের সাথে তো আমাকে একটু তো মার্কেটে মানে একটু আসতে হবে না।
0: আর আমি বলি সোহাদ, আমি আমি সোহাদের অডিও শুনতে পাই নাই, যেটা হচ্ছে যে আমরা যেদিন সোনিয়ার সাথে আমাকে পরিচয় করে দিল ওপি আর ওপির আম্মা আমাদের আন্টি, তারপরে দুই রাত আমি ঘুমাতে পারি নাই, আমি শুধু সোনিয়া সোনিয়া সোনিয়া
1: ভাবি কি প্রোগ্রাম তো ওয়াচ করছে, ভাবি আসলে খুবই ভালো মানুষ মিসেস শামিম সাহেব, ভাবি শামিম ভাই তো জানেন মিডিয়ার মানুষ আমরা অনেক চাপাবাজি ছাড়ি, হ্যাঁ আমাদেরকে স্ক্রিনের সামনে অনেক কথা বলতে হয় যেটা আসলে এটার কোনো সত্যতা নাই, তো শামিম ভাই এ ধরনের কথা সবাইকে বলেন, বাট I'm very glad and you know I mean Shamim bhai actually very helpful not only ekjon mane upasthapok hisebe bolchi tokhon ashole kichu program er byapare onar sathe amar kotha hoyechilo he was a very helpful and ami shetai bolbo je Shamim bhai ke mone hoy aro 20 bochor pore aro young dekhbo ami
0: thank you ekhon ektu bole nei jara amader onushthan dekhche amader ajker otithi Sharmina Shiraz Sonia ami ebong Sohad dujon amra Sonia er interview korbo Sonia jukto hoyechen Texas theke আর সোনিয়া সিঙ্গেল মাদার, তিনি আমাকে বলেছেন সোনিয়া সিঙ্গেল মাদার, এবং কত বছর ধরে সিঙ্গেল মাদার সোনিয়া?
1: অফিশিয়ালি 11 ইয়ার্স
0: আর আনঅফিশিয়ালি
1: বলা যাবে না।
0: এটা কি মানে এটা কি ধরনের মানে অফিশিয়ালি সিঙ্গেল মাদার মানে কি, এটা কি কোন রকমের মানে পুরুষের মাথা নষ্ট করার জন্য কোনো মানে সাইন?
1: শামিম ভাই আমি অফিসিয়ালি সিঙ্গেল, এটা কিন্তু সবচেয়ে বড় সাইন বোর্ড। হ্যাঁ, সো ফার আমার কি বলবো, আই এম নট ম্যারিড ইয়েট, আমার এখনো কেউ নেই, তো এটাই সবচেয়ে বড় পরিচয়। আর আনঅফিশিয়ালি কথাটা নাই বললাম, ভক্তরা আছেন, ভালোবাসার মানুষরা আছেন, যদি আমার ভাই
0: সোনিয়া যখন নিউ ইয়র্কে ছিলেন তখন কিন্তু প্রচুর প্রচুর মানুষ তার ভক্ত ফ্যান, তারা এখনো আছে। সোনিয়া নিউ ইয়র্কে আপনার স্ট্রাগল সেটা একটু বলেন, ধরেন এই যে আপনি আমেরিকায় এলেন, আমেরিকা আসার পর আপনি কিরকম দেখলেন, আমেরিকা সম্পর্কে কিরকম ধারণা ছিল, তারপরে যখন মিশতে গেলেন, তারপর কেন আপনি সিঙ্গেল মাদার হলেন, সেটা কি বাংলাদেশ থেকেই ছিল না এখানে আসার পর আপনি সিঙ্গেল হয়েছেন সেটা, আর তারপরে বিষয়টা আমরা শুনতে চাই, কেন আমি শুনতে চাই, কারণ এই যে সোহাদ এবং আমি আমাদের অনুষ্ঠানে কিন্তু আমাদের এখানকার সফল মানুষদের নিয়ে আসার একটা প্ল্যান আমাদের ছিল, এটা সোহাদের আইডিয়া, তো সেখান থেকে আমরা দেখাতে চাই যে একজন সিঙ্গেল মাদার কত আনন্দে জীবন যাপন করতে পারে নিউ ইয়র্কে, আমেরিকাতে কেউ তাকে একটা প্রশ্ন করতে পারে না, তাকে একটা উত্তক্ত করার মতো কথা বলতে পারে না, তাকে একটু টাচ করার সামর্থ্য কারো নাই, বুঝাতে বললাম অনিচ্ছায়, তো সেটা হচ্ছে ব্যাপার। আমরা একটু সোনিয়ার কাছ থেকে শুনতে চাই, সোনিয়া কোন সময়ে আমেরিকাতে এসেছেন?
1: আচ্ছা, সো শান ভাই আমি আসলে একটা জিনিস, আমি কিন্তু টেক্সাস এখন বর্তমানে আছি, বাট আমি কিন্তু আপনাদের মধ্যে, আমি নিউ ইয়র্কার। হ্যাঁ, সো দ্য লাস্ট 19 ইয়ার্স ইউ নো আই বিন ইন নিউ ইয়র্ক সিটি, আই মিন অন এন্ড অফ, মাঝখানে কিছুটা সময় আমার বাংলাদেশে গিয়ে থাকা হয়েছিল।
0: আমরা নিউ ইয়র্ক এটা বলতে আমরা পছন্দ করি,
1: অফ কোর্স ইউ নো আই মিন নিউ ইয়র্কার, আই লাভ নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, তো আমেরিকাতে আসা হয় 2002-তে, তো আপনি আপনিও আমার জায়গাতে, আমি বলবো যে এই কিছু জায়গাতে আপনি আমার সাথে একমত হবেন। প্রথমে যদি মিডিয়ার ক্ষেত্রটা আনি, যে আমরা যারা বাংলাদেশের মেইন স্ট্রিমে কাজ করে এসেছি, সেই জায়গাটা থেকে যখন আপনি এই প্রবাসী আসেন, এটা কিন্তু একটা বিশাল রকমের একটা ট্রানজিশন পিরিয়ড, এবং আমার মনে হয় যে আমাদের যে মেন্টাল যে ট্রমাটা হয়, হ্যাঁ, যে ট্রমাটাইজটা আমরা হয়তো এখানে এখন অনেক ভালো করছি, যেমন আপনাদের মতো মানুষ যারা এখানে এসে বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন রেডিও, বিভিন্ন জায়গায় যারা কিনা প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে বা হেড অফ প্রোগ্রাম হিসেবে কাজ করছে, তখন আমাদের হয়তো কাজের মাত্রাটা বা কাজের ক্ষেত্রটা অনেক, কাজ করতে আমরা অনেক সাবলীল অনুভব করছি। যেমন আপনি যদি আজকে আমাকে বলেন, সোনিয়া আমি একটা অনুষ্ঠান করব, প্লিজ তুমি আমার অনুষ্ঠানটা করো, আমি কিন্তু এক চোখ বন্ধ করে, শামীম সাহেব আমাকে ডেকেছেন, অফকোর্স আই এম ভেরি অনার্ড, কিন্তু এখন যদি ধরেন একজন নির্মাতা, যাকে আমি চিনি না জানি না, তারা হয়তো নির্মাতা, এখন তো সবাই সেলিব্রিটি, হ্যাঁ সত্যি আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এনিওয়ান কুড বি সেলিব্রিটি, হ্যাঁ, তো তার হয়তো কোনো হয়তো শিক্ষাগত যোগ্যতা নেই, তার হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ, তারপরেও তারা সবাই সেলিব্রিটি, যেহেতু তাদের ভিউয়ার্স ফলোয়ার্স, হ্যাঁ, তো সেলিব্রিটি দুই দুই ভাবে হওয়া যায়, এক হচ্ছে কোনো ভালো কাজ করে, আর একটা আপনি কিছুই জানেন না, লোকজন হাসি ঠাট্টা চলে সেটা নিয়ে নিয়ে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে মানুষকে। তো এই জায়গাটার ক্ষেত্রে, মিডিয়ার এই জায়গাটার ক্ষেত্রে আসার পর আমার একটা বিশাল কি বলবো ট্রমা যায়, যেহেতু আমি বাংলাদেশে মেইন স্ট্রিমে কাজ করে আসি, আর ফ্যামিলিগত কারণে আমি আসলে, হ্যাঁ, এখানে আসার পরই সিঙ্গেল হই, ফ্যামিলিগত কারণে আমি হয়তো মিডিয়া থেকে কিছুদিন দূরে ছিলাম, আমার ফ্যামিলিগত কারণে আমি কাজ করতে পারিনি, বাট সবসময় ভিতরে একটা দুঃখ, একটা মানে খুব কাজ করতো যে বাংলাদেশে এত কাজ করে এসেছি, এখানে এসে কাজ করতে পারছি না, বাট যখন কাজ করা শুরু করলাম তখন আবার দেখলাম যে না, কাজ করে মজা পাচ্ছি না, হ্যাঁ, আচ্ছা এখন কি করব। আপনি জানেন যে গত 20 বছর অনেক চেঞ্জ হয়েছে, এখন এখানে প্রবাসে অনেক বাংলাদেশের নাম করা শিল্পীরা স্পেশালি নিউ ইয়র্কে সবাই এখন পার্মানেন্টলি সেটেল, যার জন্য আগে মনে হতো খালি মাঠে গোল দিচ্ছি, এখন কিন্তু সেটা মনে হয় না যে খালি মাঠে আমি গোল দিচ্ছি, এখন আমার কম্পিটিটররাও আছে নিউ ইয়র্কে, হোল নর্থ আমেরিকাতে আছে। তো ওই জায়গাটা থেকে আসার পরে যে আজকে 20 বছর পর আমি সোনিয়া, আমার একটা ছেলে আছে যার 11 বছর বয়স, এবং আমার ছেলেকে আমি নিজেই মানুষ করছি যতটুকু, মানে কি বলবো, মানে চেষ্টা।
0: তোমার তোমার ছেলেকে কিন্তু সাবধানে রেখো, কারণ আমার 3টা মেয়ে, তারা বিরক্ত করতে পারে, তাকে তাকে ডিস্টার্ব করতে পারে।
1: আমি আমি আমার ছেলেকে নিজেই শামীম সাহেবের বাসে আরেকটু বড় হোক, নিজেই ড্রাইভ করতে পারবে, আমার তো কি বলো সুহাগ, এরকম একটা হ্যান্ডসাম আমার বিয়াইন হলে না, আমার ছেলে যদি এই ঘরে যায়, তাই না, তাতে আমার তো কি বলবো, কপাল খুবই কি বলবো খুলে গেল, তাই না, মানে আচ্ছা। তো শামীম ভাই, সেই জায়গাটা হচ্ছে যে আমি একটা জিনিস বলবো, হয়তো বাংলাদেশে থাকলে আমি হয়তো মিডিয়াতে আরো অনেক বেশি কাজ করতে পারতাম, বা আমি হয়তো আরো অনেক ভালো কিছু করতে পারতাম, আমাকে হয়তো আরো অনেক মানুষজন চিনতো, সেটা হয়তো আমেরিকা আসার পর ওই জিনিসটা হয়তো আপনি জানেন যে আমাদের কাজের ক্ষেত্রটা খুবই সীমিত, ভালো কাজের ক্ষেত্রটা, সেদিক থেকে হয়তো বা আমি জানি না কিছু করতে পেরেছি কিনা, কিন্তু একজন সিঙ্গেল ওম্যান, কি বলবো, একজন সাকসেসফুল সিঙ্গেল মাদার, একজন প্রফেশনাল, যেহেতু আমার মিডিয়ার কাজের বাইরেও আমি প্রফেশনালি আমি কিছু করি, সেক্ষেত্রে আমি বলবো যে না, আমি ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, যেহেতু আমি এই দেশে এসে আমার মনে হয় আমার আত্মনির্ভরশীলতা যেটা বলে, যে ইন্ডিপেন্ডেন্সি যেটা কিনা অনেক বেড়েছে, এবং নিজের উপর কনফিডেন্স, সেটা কিনা আমি এই দেশে আসার পরে শিখতে পেরেছি।
0: আচ্ছা, তুমি তুমি এতে এসেছো কত বছর হলো আমেরিকাতে?
1: অলমোস্ট 19-20 বছর।
0: 19-20 বছর, আর তুমি সিঙ্গেল হয়েছো কত বছর আগে অফিসিয়ালি? আনা
1: 11 বছর।
0: আচ্ছা, তারপরে যখন তুমি সিঙ্গেল হয়েছো, তারপর কোন জায়গাটাতে তোমার মনে হয়েছে যে এটা আমার জন্য একটা বড় চাপ? মানে তুমি, হ্যাঁ হ্যাঁ,
2: সেটা হচ্ছে যে যখন আমরা একটা সাপোর্টে থাকি, আমাদের লাইফস্টাইল থাকে, কিন্তু আমরা যখন উইদাউট সাপোর্ট লাইফে লিড করাই স্টার্ট করি, তখন আমাদের লাইফের ভিউটা আমাদের কাছে টোটালি ডিফারেন্ট থাকে।
0: এক্স্যাক্টলি,
2: ক্ষেত্রে আপনার বিফোর এন্ড আফটার যে ভিউটা লাইফের স্ট্রাগলের ক্ষেত্রে হতে পারে, আমরা আরো বেশি কনসিয়াস হয়ে যাই, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাই, বিফোর এন্ড আফটার আপনার লাইফে চেঞ্জ, এবং আপনি কি লার্ন করেছেন, আপনি যদি এই জিনিসটা আমাদের সাথে একটু।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি।
1: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে দুটো ব্যাপার আছে, এক হচ্ছে যে আমরা বাংলাদেশি, হ্যাঁ, সো উই কেম ফ্রম লাইক ইউনো একটা ভ্যালুস থেকে, হ্যাঁ, একটা কালচার থেকে। তুমি যদি আমাকে বলো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে, হ্যাঁ, যে এই যে সিঙ্গেল লাইফস্টাইল, আচ্ছা আমার সিঙ্গেল হওয়ার পর আমি কিছুদিন দেশেও ছিলাম, তো যেই সমস্যাটা বা যেই মানে কি বলবো চ্যালেঞ্জটার আমাকে সম্মুখীন হতেছে, আচ্ছা মেয়ে মিডিয়াতে কাজ করে, হ্যাঁ, সিঙ্গেল কেন, হ্যাঁ বিয়ে শাদী করছে না কেন, ও বিয়ে শাদী করলে মনে হয় আর মিডিয়াতে কাজ করতে পারবে না, বা এই যে আমার যারা আমরা মিডিয়াতে কাজ করি অনেকের ধারণা হয়ে থাকে, এই এইটা আমার আসলে খুব ক্ষোভ যে আমরা সাংসারিক না, হ্যাঁ আমরা সংসার করতে জানি না। কিন্তু আমি যেটা বলবো যে আসলে এটা কোনো আসলে মিডিয়া পার্সোনালিটি বা নন মিডিয়া পার্সোনালিটি বলে কোনো কথা থাকে না। সো এই যে মানুষজনের একটা কথা, সোনিয়া তুমি এখনো সিঙ্গেল কেন, বিয়ে করোনি কেন, বিয়ে করতে সমস্যা কোথায়, হ্যাঁ মানে তুমি কি মনে করো যে বিয়ে করলে তোমার মিডিয়াতে আর কাজ হবে না, বা এখন স্বাধীন চেতা, এই যে সবাই, এই হচ্ছে আমাদের আমাদের আমরা যতই আমেরিকায় আরো 50 বছর থাকি না কেন এই মন মানসিকতা। তুমি দেখো সোহাগ, একটা সিঙ্গেল মেয়ে কোথাও গেলে লোকজন তাকে কিন্তু অন্যভাবেই দেখে, ও শি ইজ এ সিঙ্গেল মাদার। কিন্তু একজন সিঙ্গেল মাদার ইজ ওয়ার্কিং লাইক এ ম্যান অ্যান্ড ওম্যান ইন দ্য বোথ সাইড, শি ইজ ওয়ার্কিং, she is the like the you know the earning member of the family, she is taking care of the kids, she is taking care of every single thing, you know, but
2: participate onic based like as a man also as a woman.
1: আমি এটা বলবো যে চ্যালেঞ্জ শুধু আমেরিকাতে আসলে এটা খুব টাফ কোনো ব্যাপার না, কারণ দেখো এই দেশে আমাদের কি বলবো এই দেশে,
0: এটা তো সোনিয়া তুমি এখন বলছো, কিন্তু সোহাগ যে প্রশ্নটা করেছে, মনে করো তুমি সিঙ্গেল হওয়ার পর পর যখন তুমি ভেবেছো যে আমার বাকি সময়টা আমাকে একাই কাটাতে হবে, তখন তোমার মনের ভেতর কি কাজ করেছে?
1: মনের ভেতর কাজ করেছে যে আসলে আমি ছোটবেলার থেকে শামিম ভাই একটু চ্যালেঞ্জিং, হ্যাঁ আমি জানতাম যে একা হয়ে গেলে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার মনে হয়েছে যে মানসিক যে শান্তিটা, হ্যাঁ মানসিক শান্তিটা আসলে একটা বয়সের পরে আপনার মনে হয় এটাই জীবনে সবচেয়ে বেশি মনে হয় যে মেন্টাল পিস আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় জিনিস। আমার ফিজিক্যাল লেবার যাক, আমার অন্যান্য কষ্ট যাক, অবশ্যই কষ্ট তো করতেই হচ্ছে, আমার কাছে ওইটাই মনে হয়েছে শামিম ভাই যে আমি অন্য মেয়েদের কথা জানি না, অন্য কারো কথা জানি না, বাট আমার কথা মনে হচ্ছে আই ক্যান টেক এনি কাইন্ড অফ চ্যালেঞ্জ যদি আমার মেন্টাল পিসটা ঠিক থাকে। একজন মানুষের সাথে থেকে যদি আমার সেই মানসিক শান্তিটাই না থাকে, আসলে সেইটা কোনো জীবন না। হ্যাঁ আপনার সেখানে যদি ফিনান্সিয়াল কি বলবো যে ফিনান্সিয়াল একটা কমফোর্ট জোন থাকে বা সোশ্যাল কমফোর্ট জোন থাকে, তারপর যদি আপনি মেন্টালি হ্যাপি না, ওইটা আসলে আমি বলবো যে আমার কাছে বড় জিনিস। বাট চ্যালেঞ্জ আসলে এখন এটাকে আমার কোনো চ্যালেঞ্জ মনে হয় না, দীর্ঘ 11 বছর পর এটা এখন আমার নর্মাল লাইফ। তবে হ্যাঁ
0: তোমার মাঝখানে একটু বলি, আখি চৌধুরী তিনি লিখেছেন হুম লিখেছেন, তারপরে তানজিনা আহমেদ মৌরি দেখছেন, শরীফ দেখছেন, পাশাপাশি নুসরাত কি নূর সাত জাহান তিনি লিখেছেন আপি, আমার দাদি কিন্তু তার নামও সোনিয়া, আমার নাম সোনিয়া রেখেছেন, ও নুরসাত জাহান তার নাম সোনিয়া, গুড নুরসাত, তার নূর সাত SHAT একটু আলাদা করে লেখা খুব সুন্দর করে। তারপরে আওভি তিনি লিখেছেন হ্যালো এভরিওয়ান, আর আখি চৌধুরী লিখেছেন হুম, এটা কেন লিখলো সোনিয়া?
1: আচ্ছা বুঝলাম না, আখি চৌধুরী কি কিছু বলতে চাচ্ছে? আচ্ছা আখি চৌধুরী,
0: সেটাই
1: আখি চৌধুরী কিন্তু
2: চৌধুরী আসলে কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে হাই বলতে চায়নি, আখি চৌধুরী আমাদের আজকে শো এর যে হার্টথ্রব তাকেই কিন্তু হাই বলে,
0: না না এটা সোনিয়াকে বলেছে
1: আখি চৌধুরী
2: নেওয়ার জন্য।
1: আচ্ছা আগেই বলে আমি একটু বলে নিই, আখি চৌধুরীকে আমরা চিনি সবাই, আখি চৌধুরী একসময় বাংলাদেশে নাম করা মডেল ছিলেন,
0: আমাদের বন্ধু এবং আমাদের খুব কাছের বন্ধু, হ্যাঁ
1: আমাদের খুব কাছের বন্ধু, এবং স্বামী ভাই অবশ্যই শি ইজ এ ভেরি বিউটিফুল ওম্যান, নিউ ইয়র্কের যদি ওয়ান অফ দ্য সুন্দরী থাকে
0: এবং গুড গুড গুড গুড হিউম্যান বিং, গুড হিউম্যান বিং
1: আকি, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে
0: থাকার, আমার ধারণা নিউ ইয়র্কের বাঙালি সুন্দরীদের মধ্যে কয়েকজনের মধ্যে কম্পিটিশন হলে সেখানে আকি চৌধুরী ফার্স্ট হবে।
1: অ্যাবসলিউটলি, এটা তো বলার অপেক্ষাই রাখে না।
0: এখন ঠিক আছে আখি, ঠিক আছে তো না আমাদের কথাবার্তা সব?
2: আচ্ছা আরেকটা আপনি
0: যাক দেখা যাক
2: কথা আপনি বলছেন,
0: হ্যাঁ সোহাগ
2: আপু আপনার এক্সপেরিয়েন্সটা যদি আপনি আমাদের সাথে আর একটু বেটার ক্লিয়ার ইনফরমেশন শেয়ার করতেন, কারণ সবাই কিন্তু এরকম একটা সিচুয়েশন, কারণ আমি আমার জায়গা থেকে স্ট্রং, আপনি আপনার জায়গা থেকে স্ট্রং, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে স্ট্রং থাকতে পারে না, মেন্টালি ব্রেকডাউন করে, এবং অনেক সময় এটার সিচুয়েশনটা অনেক খারাপ দিকেও চলে যায়। সবকিছুর যেমন ভালো খারাপ দিক থাকে, এটার খারাপ দিকটা হচ্ছে মেন্টাল ব্রেকডাউন অনেস্টলি। তো সেক্ষেত্রে আপনি মানুষকে কিভাবে ইন্সপায়ার করবেন? অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন আসলে আমরা অনেক বাজে সিচুয়েশন ফেস করতে পারি, কিন্তু আমাদেরকে মেন্টালি স্ট্রং হতে হবে, এই জিনিসগুলো আমাদের নিজেদের জন্য সবসময় ভাবা উচিত, সেই ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি হতে পারে as a suggestion for someone else?
0: আচ্ছা আমি তো সোহাদের সাথে সবসময় একটু যুক্ত করতে চাই, তার মধ্যে একটু ছোট করে বলে নেই, তানজিনা আহমেদ মৌরি তিনি লিখেছেন আপু যখন ভালো লাগলো অনেকের মনে অনেক মনের কথা বলছেন, আমরা সোনিয়ার মুখ থেকে খুব ইম্পর্টেন্ট কথা শুনতে যাচ্ছি, যারা এখানে আমাদের তরুণীরা আছেন তারা তাদের জীবনে নানাবিধ যন্ত্রণার মধ্যে পড়েন। একটা বিষয় সবসময় থাকে যে আমি বোধহয় স্বামীর উপর ডিপেন্ডেন্ট, বা মানে যদি আমার লাইফ থেকে হাজবেন্ড চলে যায় তাহলে বোধহয় আমি আমার জীবনটা চালাতে পারবো না, এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলি, আকিব চৌধুরী আবার লিখেছেন, মানে বোঝার চেষ্টা করছি, ওকে থ্যাংক ইউ সোনিয়া, থ্যাংক ইউ লিখেছে। শামীম ভাই আর থাক, নো মোর চাপা, আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে না গিয়ে সোহাদ যে প্রশ্নটা করেছে আমরা কিন্তু এটা একটু বলতে চাই, সোনিয়া জানতে চাই যে তারপর কেমন লেগেছিল যে এই যে যখন মনে হলো যে আমি একা হয়ে যাচ্ছি।
1: আচ্ছা, প্রথমেই বলবো যে পাছে লোকে কিছু বলে এই কথাটা সবসময় মাথা থেকে আউট করে ফেলতে হবে, ওকে? সো অ্যান্ড আমি মনে করি মেয়েদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং যখন এই ধরনের একটা লাইফে কোনো একটা মেয়ে যায়। সাধারণত দেখা যায়, আমি যেহেতু বাঙালি, আমি সেই প্রেক্ষিতেই বলবো যে বাঙালি মেয়েরা যারা আমরা এখানে আসি, আমেরিকায় আসি বা প্রবাসে বিভিন্ন দেশে আসার পর যখন এই ধরনের সিচুয়েশনগুলি ঘটে, কোনো না কোনো কারণে তাকে হয়তো বা সিঙ্গেল হয়ে যেতে হচ্ছে, তারপরে এই চ্যালেঞ্জগুলি, প্রথমে চ্যালেঞ্জটা হয় মেয়েদের যেটা ফিনান্সিয়াল একটা, হ্যাঁ, বিশাল একটা, হ্যাঁ, ধাক্কা খাওয়াটা, হ্যাঁ, সোশ্যাল চ্যালেঞ্জটা পরেই, প্রথম ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা যে আমি কিভাবে সার্ভাইভ করব। হ্যাঁ, বাঙালি মেয়েরা যেটা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট থাকে, এখনো বাংলাদেশে দেখা যায় তাই না, হাজবেন্ড সব ছুটে, হ্যাঁ এখনো তো। এখানে আসার পর যে জিনিসটা আমি মনে করি যে আমার মতে একটা মেয়ে যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি থাকে, তাহলে আমার মনে হয় সেই মেয়েকে কাউকে টোকা দেওয়া, কাউকে কোনোভাবে কি বলবো অ্যাকিউজ করা, অ্যাবিউজ করা, সেটা যে কোনোভাবে অ্যাবিউজ হতে পারে, সেটা

0: যে নিজের যে গোলটা থাকে, যেমন আমার আমার প্রথম গোল ছিল যে না আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো কিছু করব, আমার ছেলেটাকে ভালোভাবে মানুষ করব আমেরিকার মতো জায়গায় উইদাউট হেল্প অফ এনি ওয়ান। এখানে হয়তো জানেন যে আত্মীয় স্বজন থাকলেও বন্ধু বান্ধব থাকলেও সবে আমরা এত বেশি ব্যস্ত যে স্বামী ভাইয়ের সাথে অনেক প্রোগ্রাম করলাম, কতবার দেখা হবে, চা খাবো, কফি খাবো, ডিনার খাবো, লাঞ্চ খাবো, এটা শুধু ওই ফোনেই হয়ে গেছে, বাস্তব জীবনে কিন্তু আসলে হচ্ছে না। হ্যাঁ, স্বামী ভাই তার কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত, হয়তো বা কোনো সোশ্যাল বাংলাদেশি কোনো ইভেন্টে হঠাৎ স্বামী ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল। তো আমি যেটা মনে করি যে একটা মেয়ের সর্বপ্রথম হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে। একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে অটোমেটিক
1: একটা ছোট্ট প্রশ্ন করতে পারি, এটা হয়তো একটা পার্সোনাল মনে হতে পারে কিন্তু যতটুকু বলা যায় প্রকাশ্যে সেইটুকু বলা ভালো, আলাদা হতে হলো কেন?
0: ও আচ্ছা, আমি আসলে কারণ আমি খারাপ কিছু বলবো না, হয়তোবা মনের মিল ছিল না, আর মনের মিল না থাকার জন্য হয়তোবা একটা সার্টেন টাইমের পরে শামিম ভাই তখন মনে হয় যে যে আর হয়তো সম্ভব না এর চেয়ে। ওই যে আমি বললাম যে মেন্টাল পিসটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস, আমি যদি এখন অন্যান্য দিকে স্ট্রাগল করি বাট আমি মেন্টালি আই এম ভেরি হ্যাপি, সো এই পিসটা না থাকলে আমি জীবনে কিছুই করতে পারবো না, আমি হয়তো উপস্থাপনাও করতে পারবো না, আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষও করতে পারবো না, বা আমি ক্যারিয়ার লাইফে যে কাজটা করি সেটা আমি করতে পারবো না। সো সেই কারণে একটা সার্টেন টাইমের পর মনে হলো, আর মনে হয় আমেরিকায় আসার পরে যে হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স লেভেলটা যে না আমি কিছু করতে পারবো, আমি ভালোভাবে নিজেই থাকতে পারবো, আমার তখন আসলে কোনো মানুষ দরকার নেই যে কিনা আমাকে ফিনান্সিয়ালি আমাকে টেক কেয়ার করবে, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ।
1: বিবাহিত হয়েছে তো তার আগে, এটা আলহামদুলিল্লাহ একই সঙ্গে আমাদের মানে কত তরুণের হৃদয় যে ভাঙলো সেটা আমি বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম। তো সোহাদের প্রচুর ফ্যান, যারা যারা টিকটক দেখেন তারা জানেন সোহাদ অত্যন্ত জনপ্রিয়। কিন্তু সোহাদ, এই যে বিবাহিত জীবন এবং তার আগের যে জীবন, তার মধ্যে কোথাও কি মনে হয় স্বাধীনতা বা পরাধীনতা?
2: স্বাধীনতা পরাধীনতা বলতে গেলে বিশাল চেঞ্জ হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব। দায়িত্ব ছাড়া আমার কাছে বিয়ের আগে বিয়ের পরে তেমন কোনো পরিবর্তন মনে হয়নি। শুধু আমার আগে কিছু দায়িত্ব ছিল না যেটা এখন আমার লাইফে অ্যাডিশনাল দায়িত্ব হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের উপরে আর হচ্ছে নিজে প্রায়োরিটাইজের উপরে। আমার কথা হচ্ছে আমার আমার জীবনটা ছকে বাঁধা না, কিন্তু আমি যদি চাই আমারটাকে আমি খুব সাবলীলভাবে সুন্দরভাবে সামঞ্জস্য রেখে আমি আমার জীবনে যেটা করা দরকার আমি সবকিছুই করতে পারবো। কারণ একটা খুব বিশ্বাস করি সেটা হচ্ছে আমি সবাইকে একসাথে সুখী রাখতে পারবো না, সবাইকে আমার পক্ষে হ্যাপি করা পসিবল হবে না, কিন্তু আবার নিজের হ্যাপিনেসটা ভুলে গেলেও কিন্তু আমি জীবনে ভালো থাকতে পারবো না, যেটা হচ্ছে আমি বিশ্বাস। তো আমার কাছে মনে হয় যে মন থেকে আমরা অনেক কিছু করি, আবার অনেক সময় আমরা আমাদের মনকে জোর করে করি, কিন্তু মনের মনকে যখন জোর করে ফোর্স করে আমরা যখন কোনো কিছু করি সেটা কিন্তু একটা সার্টেন টাইম পরে আমরা আমাদের নিজেদেরকে ওটা তো অভ্যস্ত করে ফেলি। এই জিনিসটা আমি পক্ষপাতিত্ব না, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ফ্রিডম আছে, প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল স্বাধীনতা আছে, আমরা আমাদের দায়িত্ব পালন করব, কিন্তু সেটা যেন এমন না হয়ে উঠে যে আমরা অনিচ্ছাকৃত করছি কিন্তু আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে।
1: তাহলে স্যার আমি একটা প্রশ্ন করি, যেটা সোনিয়া একটু আগে বললো যে এই যে নিজের আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ানো বা নিজের আত্মবিশ্বাস নিয়ে জীবন চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত হয় সেখানে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়া কতটুকু জরুরি? আমাদের বাংলাদেশের মেয়েরা যেখানে যে আটকে যাচ্ছে সেটা কি মনে হয় যে ফিনান্সিয়ালি সলভেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি?
2: অত্যন্ত না, এটা যদি আপনি না হতে পারেন আপনি আপনার নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকবে না। এটা হচ্ছে একটা পাওয়ার, ওয়েন ইউ হ্যাভ মানি ইউ হ্যাভ রাইটস টু টক, ওয়েন ইউ ডোন্ট হ্যাভ মানি নট টক, দ্যাটস হাউ ইট ওয়ার্কস।
0: এবং আমি একটা কথা অ্যাড করব।
1: আচ্ছা সোনিয়া, আগে বলছি, ফয়সাল আহমেদ লিখেছেন যে খুব ভালো হচ্ছে, আমরা দেখছি, আমি পুরুষদের কমেন্ট গুলো বেশি পড়ছি ইচ্ছা করে। তারপরে তানজিনা আহমেদ মৌরি, তিনি লিখেছেন যে মনের মিল না থাকলে একটা সম্পর্ক টেনে নেওয়া খুব কঠিন। আমাদের আমাদের আমরা আখি চৌধুরীকে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিলে কিন্তু আমরা তাকে ভিডিওতে পেয়ে যাই, কারণ তার কথাগুলো খুবই স্ট্রং, যে এ স্ট্রং ওমেন লুকস এ চ্যালেঞ্জ ইন দ্য আই অ্যান্ড গিভস ইট এ উইংস, এইটাই হচ্ছে সোনিয়া। ও গুড সোনিয়া,
0: সোনিয়া থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা কথা আমি বলতে চাচ্ছি শামিম ভাই এবং সোহাদকে, যে এই যে সোহাদ বললা যে হ্যাঁ

0: আসলে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সিটা না থাকলে, হ্যাঁ মানে কিছুই না। এবং শামীম ভাই, লাইফ পার্টনার চুজের ক্ষেত্রেও কিন্তু জানেন এটা একটা বিশাল ফ্যাক্টর। আচ্ছা, আমরা যখন ফিনান্সিয়ালি মানে কি বলবো, ওই জায়গাটা যখন আমাদের ওই জায়গাটা একটা বিশাল ল্যাকিংস থাকে, তখন কিন্তু আমরা বাঙালি মেয়েরা, আমি বাঙালি মেয়েদের কথা বলছি, আই এম নট টকিং অ্যাবাউট এই দেশি মেয়েদের, কারণ তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে, ও আমি একটা ছেলেকে বিয়ে করব, হি উইল টেক কেয়ার অফ এভরিথিং, লাইক আমার বাসা ভাড়া, আমার গাড়ির পেমেন্ট, আমার ক্রেডিট কার্ড বিলস, হ্যাঁ অল অফ দ্য থিংস। বাট একটা মেয়ে যখন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট থাকে, তখন কিন্তু তার চিন্তাধারা একদম ভিন্ন। তখন তার দরকার আমার একজন সোলমেট, হ্যাঁ আই এম লুকিং ফর মাই সোলমেট, যার সাথে কিনা আমার মনের মিল হবে। সেটা কিন্তু তখন মাথায় আসবে না যে হাউ রিচ দ্য গাই ইজ, অর লাইক ইউনো কতটা ফিনান্সিয়ালি ওই ছেলে কি করতেছে। তখন কিন্তু আমার ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ ডিফারেন্ট। ওই যে বললাম যে আমি সোয়াদের সাথে একমত, বিয়ের পরে আসলে মেয়েদের যেটা যে দায়িত্ব জায়গাটা অনেক বেশি এসে পড়ে, হ্যাঁ যে সবকিছু দায়িত্ব নিতে হয়। আর তখন হয় কি, যখন আপনি আপনার সোলমেট কে পাবেন, তখনই আপনার মনে হয় যে আর সিঙ্গেল থাকার দরকার হবে না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর কিন্তু যখন সিঙ্গেল হয়েছো, তখন তোমার ছেলে কার সাথে ছিল বেশি দিন, এবং তাকে কি, তার কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তোমাকে?
0: আমি আসলে যখন প্রথমে সেপারেশনে চলে যাই, আমি বাংলাদেশে চলে যাই আমার ফ্যামিলির কাছে, কারণ আমার তখন মনে হচ্ছিল আমার ফ্যামিলির পাশে আমার থাকা উচিত। তো তখন আসলে আমার ছেলে আমার কাছে এবং আমার এক্সের কাছে মিলিয়েছিল, তখন বেশ ছোট ছিল, আমার এক্সও তখন বাংলাদেশে চলে যায়। আর এখন গত 2015 থেকে যখন আমি আমেরিকাতে পার্মানেন্টলি সেটেল হই, আমার ছেলে আমার কাছেই থাকেন এবং আমি তাকে মানুষ করার চেষ্টা করছি। এবং সাংবা, আমার ছেলে কিন্তু খুব ভালো বাংলা বলে, হ্যাঁ খুব
1: হ্যাঁ,
0: ভালো বাংলা বলে। এবং আমার
1: মাকা বেটা, মা বাংলা বলে, শুদ্ধ বাংলা উচ্চারণের কথা বলছি, মা ভালো জনপ্রিয় উপস্থাপক, সেখানে ছেলে যদি ভালো বাংলা না বলে তাহলে তো হবে না।
0: আপনি জানেন না সে কি কঠিন কঠিন অনুষ্ঠান দেখতো। আমি বাংলাদেশে একটা চ্যানেলে একটা সেলিব্রিটি টক শো করতাম, সেটা সন্ধ্যা 6টার দিকে হতো। তো বিভিন্ন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রের আমি দর্শক, মানে আমি আমার গেস্টদের নিয়ে আসতাম, উনি ডক্টর, টিচার, তারপর হচ্ছে বিজনেসম্যান, আচ্ছা রবীন্দ্র বিশারদ, নজরুল বিশারদ, সেলিব্রিটি। তা আমার ছেলে ওই তখন 3 বছর বয়স, ওই কঠিন কঠিন অনুষ্ঠানগুলি টেলিভিশনের সামনে বসে বসে দেখত। এবং প্রথমের কি বলবো, প্রোমোটা, ডেমোটা তার পুরো মুখস্থ ছিল যে আম্মু কিভাবে ডেমোটা স্টার্ট করে। হ্যাঁ তো সেটাই বললাম যে বাংলাকে সে খুব ভালোবাসে, মানে এটা আমাদের সেকেন্ড জেনারেশন, যে মানে এটা আসলে আমি চেষ্টা করেছি তাকে বাংলা ভাষাটা ভালো মতো শিখাতে, বাট আনফর্চুনেটলি বাংলা লিখতে পারে না, বাংলা মানে বাংলা দেখে পড়তে পারে না, বাট বাংলাতে আপনি যে কোনো কিছু মানে বাংলা সে খুব ভালো বলতে পারে, বুঝতে পারে।
1: বাংলা কিন্তু আসলে অনেক কঠিন, এটা তো একটা বড়দের জোক বলতে হয় আর কি, এটা ছেলেরা বাচ্চারা না শোনাই ভালো। একজন বলে যে স্যার বাংলা তো অনেক কঠিন, বলে কিরকম? বলে স্যার মনে করেন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন, এটা বলা যেরকম, আর যদি উল্টায় বলি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছেন, তাহলে তো গেল গ্যাঞ্জাম লাগা। বাংলা বলতে নাকি কঠিন, সেন্সার সেন্সার। হ্যাঁ, সোহাদের কথা কিন্তু কেটে যাচ্ছে।
2: কথা কেটে যাচ্ছে, এখন ঠিক আছে?
1: এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে সোহাদ, আমি যে সোনিয়া যে প্রশ্নটা করেছিলাম, তোমার সন্তানের মুখে কি ধরনের প্রশ্ন, তোমার প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সিঙ্গেল হওয়ার পর, তার মধ্যে কিরকম রিয়েকশন দেখেছো? কারণ এটা কিন্তু বাবা মা আলাদা, এটা কিন্তু বাচ্চার জন্য অত্যন্ত পীড়াদায়ক।
0: হ্যাঁ, কিন্তু আমার আমার ব্যাপারটা ছিল কি, আমার ছেলের যখন বোধ মানে শক্তি আসার আগেই আমরা সিঙ্গেল, সো ও আসলে ছোটবেলার থেকে দেখেছে যে বাবা মা আলাদা। তবে আমার ছেলে যেহেতু এই দেশে সেকেন্ড জেনারেশন আমেরিকাতে বড় হচ্ছে, তো যেহেতু এখানকার স্কুলে কলেজে বন্ধু বান্ধব
1: ও
0: সবাই সিঙ্গেল
1: আচ্ছা
0: মাম, এবং দা অল দা ইউনো আই মিন লাইক দা স্টেপ মাদার, স্টেপ ফাদার, বাবার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, মায়ের বয়ফ্রেন্ড দেখে আসছে,
1: হুম
0: সেই জন্য
1: হুম
0: সেই জিনিসটাকে খুব স্বাভাবিক ভাবেই সে নিয়েছে। এবং আমার ছেলে সবসময় আমাকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে মাই মাম ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি, ভেরি স্ট্রং লেডি, শি ক্যান টেক কেয়ার অফ মাই আই মিন মাই সেলফ অ্যান্ড ইউনো আই মিন অলসো আমাকেও দেখাশোনা করছে। তো এই সে এটা নিয়ে খুব প্রাউড ফিল করে। এবং আমার ছেলে এত ছোট কিন্তু সে এখনো বলে যে আম্মু মেক শিওর তোমার লাইফে যে আসবে শি ক্যান হি ক্যান ট্রিট ইউ লাইক এ কুইন, হ্যাঁ হি ক্যান ট্রিট ইউ লাইক এ প্রিন্সেস, বিকজ ইউ ডিজার্ভ দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর এ গ্রেট পার্সন। সো এটা আসলে বাচ্চার কাছ থেকে শোনা একটা মায়ের জন্য কি বলবো যে আমার জীবনের সার্থকতা, যে 11 বছরের একটা ছোট বাচ্চা সে কিন্তু এত ম্যাচিওর এবং এত সুন্দর করে মানে সে বুঝলো যে আমার মার একটা ভালো জিনিস এই লাইফে ডিজার্ভ করা উচিত।
1: তাহলে তাহলে একটা প্রশ্ন সোহাদকে আমি করতে চাই, সোহাদের কথা কিন্তু মাঝখানে কেটে গেল আবার, সেটা হচ্ছে যে কেটে কেটে যাচ্ছে কেটে কেটে যাচ্ছে, যেটা আমরা শুনতে চাই যে কাজ করতে গিয়ে, যেটা একটু আগে সোহাদ বলেছিল যে কাজ করতে গিয়ে একজন ওমেনকে কিন্তু একই সঙ্গে ম্যানও হতে হয়, কাজটা করতে ঘরটাও সামলাতে হয়, এইটা কেমন ফিল হয়? কারণ সোহাদকেও একই সঙ্গে চাকরি করতে হয়েছে, বাসা সামলাতে হয়েছে, সোনিয়াকে তো হচ্ছেই, সোহাদকে এখনো হচ্ছে। আচ্ছা সোহাদ একটু শুনি, তারপর আমরা সোনিয়াতে যাই।
2: আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে
1: এখন স্পষ্ট?
2: ওকে ঠিক আছে,
1: আর না নড়াচড়াই ভালো, এভাবে থাকলে ফ্রিজ নিয়ে কথা বলবো।
2: আচ্ছা কাজের ক্ষেত্রে হচ্ছে কি, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমি এভাবে ছিলাম না, এই চেঞ্জটা আমার দেশের বাইরে আসার পরে হয়েছে, সেজন্য আমার এটা দৃষ্টিভঙ্গিটা একেবারে ভিন্ন। দেশে থাকলে হয়তো বা দৃষ্টিভঙ্গি আমার ডিফারেন্ট হতো, আর আমি আশা করব যারা আমাদের আমেরিকান বাঙালিরা আছেন তারাই হয়তো বা আমাদেরকে শুনছেন, তাদেরই হয়তো বা এই জিনিসটা হেল্পফুল হবে যে এখানে আমেরিকার লাইফস্টাইলটা এত বেশি একটা সিস্টেমের মধ্যে পড়ে যায় যে নো ম্যাটার হোয়াট, ইফ ইউ হ্যাভ আ ইনকাম সোর্স অর নট, ইউ হ্যাভ টু পে দা রেন্ট এন্ড অফ দ্য মান্থ, ইউ হ্যাভ টু পে দা বিল, ইউ হ্যাভ টু পে ইউর কার বিল, ইউ হ্যাভ টু পে অল দ্য মানি, লাইক ইউনো আপনার অ্যাকাউন্টে $500 থাকুক আর $1,000 থাকুক, আপনার অটোমেটিক্যালি যেটা আপনার জন্য পে করতে হবে সেটা আপনার করতেই হবে, এটার কোনো মাইন্ড নেই। তো একটা মেয়ে যখন একটা ম্যারিড লাইফ থেকে যখন একটা সিঙ্গেল লাইফে আসে, অথবা একটা সিঙ্গেল লাইফ থেকে যখন একটা ম্যারিড লাইফে যায়, বিশেষ করে যারা প্রবাসী বসবাসরত, তারা অলরেডি জানে যে আমার কেউ থাকুক আর না থাকুক, আমাকে এই জিনিসটার উপর আমি কখনো কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারবো না, এটা একটা মেন্টাল সেটেলমেন্ট। হ্যাঁ, এবং সেই মেয়েগুলা নিজের মানি এবং নিজের মানে কন্ট্রিবিউশনের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়, তারা অন্য কারো কাছে ওয়ান সিঙ্গেল পেনি চাইলেও তাদের সেলফ রেসপেক্টটা সবার আগে চলে আসে যে আমি আজকে যাব, কালকে যদি আবার চাই তাহলে এটা কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, এটা করা যাবে না। তার মানে আমাকে আমার নিজের ব্যবস্থাটা নিজের গ্রহণ করতে হবে, যেন আমার থেকে আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়েরা এবং আমাকে যারা ফলো করে, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজের জায়গায় একজন স্টার, সে তার নিজের জায়গা তার জন্য বেস্ট হতে চায়, সেটা যেন কখনো পড়ে না যায়। সো আমার কাছে মনে হয় যে দেশের বাহিরে একটা মেয়ের জন্য স্ট্রাগলটা অনেক কঠিন হলেও অনেকটা সুন্দর, এই কারণে যে আপনি যখন একটা ছকে চলে আসবেন বা আপনি জানেন যে আপনার লাইফে আপনার কি করতে হবে, ইনকাম সোর্স হতে পারে, প্রত্যেকটা মানুষের ওয়ার্ক ডিপার্টমেন্ট সেক্টর কিন্তু ডিফারেন্ট হয়, যখন আপনি ওটাতে আপনি নিজেকে ইউজ টু করে ফেলেন তখন কিন্তু আপনি জানেন যে আপনি এখন স্টেবল আছেন, তখন একটা প্রশান্তি কাজ করে যে হ্যাঁ আমার লাইফে এখন একটা স্টেবিলিটি আছে, আমার কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না, আমি আমার নিজের উপরে পারবো, কেউ থাকলেও আমি পারবো, কেউ না থাকলেও পারবো। এটা হচ্ছে বাহিরে আমরা যারা মেয়েরা থাকি তাদের জন্য এটা হচ্ছে বিগ প্লাস পয়েন্ট, সামহাউ ইউ গোনা গেট সামথিং নো ম্যাটার হোয়াট, লাইক সেটা ছোট হোক আর বড় হোক। কিন্তু আমাদের দেশে যে পরিস্থিতি, আপনার কোনো জায়গায় জব বলেন বা নিজের উপরে সেলফ ডিপেন্ডেন্সিটা আসতে অনেক কষ্ট হয়ে যায়, তার উপরে মানসিক বলেন এবং শারীরিক বলেন আমরা কিন্তু প্রতিনিয়ত টর্চার হই। হ্যাঁ, সেটা একটা ইন্টারভিউ ফেস করতে গেলেও হই, সেটা আমরা 10টা ছেলের সাথে একই শাড়িতে পাল্লা দিয়ে কাজ করতে গেলেও হই, যেটা এখানে আমাদের ফেস করতে হয় না।
1: আচ্ছা আচ্ছা, আমরা সোনিয়া মাথা ঘাটা দিয়ে আমরা শুনবো। হ্যাঁ হ্যাঁ সোনিয়া, কি রকম
0: না, যেটা বললাম যে করাপশনটা, হ্যাঁ, যে আমরা যদি আপনি বলেন আমাকে শামিম ভাই যে আমেরিকাতে, হ্যাঁ আমি যদি এখন বাংলাদেশে থাকতাম আমি হয়তো করাপ্টেড থাকতাম, সত্যি কথা। হ্যাঁ, যেটা কিনা আমার এখানে হচ্ছে না। হ্যাঁ,
1: আমি বাংলাদেশটা নামটা এভাবে বলতে চাই না, কারণ বাংলাদেশের অনেক পজিটিভ দিকও আছে।
0: এখানে মেয়েদেরকে এখনো ওইভাবে, সত্যি কথা, আপনি যতই বলেন
1: মানে মেয়েদের অধিকার প্রসঙ্গে এটা সোনিয়া বলছে, তাই তো?
0: আমি না মেয়েদের অধিকার বলবো না, ভাই এখানে অধিকারের কোশ্চেন আসছে না, এখানে হচ্ছে মেয়েরা যেভাবে মানে কি বলবো মানে অ্যাবিউজড হচ্ছে। হ্যাঁ, অ্যাবিউজড আসলে সব দেশেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, বাট বেশি এবং কমের সংখ্যাটার আমি কথা বলবো। হ্যাঁ
1: আচ্ছা, তাহলে আমরা আমরা একটা কাজ করতে পারি, বাংলাদেশ অংশটা বাদ রেখে আমরা বরং আমাদের এখানকার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি, কারণ সত্যি কথা যে বাংলাদেশের তো অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক আছে
2: অবশ্যই।
1: বাংলাদেশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আসলে বাংলাদেশে থেকে করাই ভালো, আমরা যেহেতু এসেছি বাংলাদেশটা আমাদের অন্তরের অন্তঃস্থলে আছে, তা আবার আমরা যখন যাবো সেটা আমরা পজিটিভলি বাংলাদেশ পজিটিভ নিয়ে কথা বলবো। কিন্তু একটা প্রসঙ্গ যেটা যে এখানে যখন একটা মেয়েকে কাজ করতে হয়, কি কি রকমের মনে হয়েছে সোনিয়াকে যে হ্যাঁ এখানে আমি কাজ করতে পারবো?
0: আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে যে আপনার যেহেতু যে লাইনে আপনি এক্সপিরিয়েন্স বা যে লাইনে আপনার মানে অনেক দিনের কর্মদক্ষতা রয়েছে, বা আপনি মনে করেন যে না আমি এই জায়গাটায় আমি নিজে জানি আমি কোন সেক্টরে ভালো করব, সবাই যে যার যে যার ব্যাপারে কনফিডেন্ট, আর আমরা এখন লাইফের এমন একটা জায়গায় এসেছি আমরা নিজেরাই জানি যে আমরা কোনটা করলে ভালো করব, সামটাইমস ইউ নো আপনি ইউ ক্যান গিভ এ মানে কি বলবো ইউ ক্যান গিভ এ ট্রাই, আপনি দেখতে পারেন। যেমন শামীম ভাই এখন মিডিয়া ছেড়েও উনি এখন ল অ্যান্ড এনফোর্স মানে এগুলো নিয়ে কাজ করছে, হ্যাঁ উনি এখন ল অফিসে কাজ করছেন, উনি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। তো সেটাই বললাম যে শাহিন ভাই আসলে এখানে আসার পর আমি যেহেতু আপনি জানেন যে আপনি বাংলাদেশ থেকে মিডিয়া পার্সোনালিটি এবং আপনি এমন একটা জায়গার থেকে এসেছেন না, ইউ আর দ্য হেড অফ দ্য প্রোগ্রামস অফ দ্য মেজর টিভি চ্যানেল অফ বাংলাদেশ, আপনি কিন্তু এই এই কাজ এখানে এসে করতে পারবেন না আনলেস ইফ ইউ ওয়ার্ক দ্য মেইন স্ট্রিম, লাইক আপনি যদি এখন সিএনএন, আপনি যদি এখন এইচবিও, এনবিসি এগুলাতে কাজ করেন। হ্যাঁ, বাট আমাদের যে কমিউনিটিতে, হ্যাঁ সেটা কিন্তু আমরা আসলে যে যদি কাজ করি এটা হচ্ছে আমরা হেল্প করছি, ইটস নট লাইক উই আর গেটিং এনি বেনিফিটস আর উই আর গেটিং ফিনান্সিয়ালি কি বলবো খুব বড়ভাবে লাভবান হচ্ছি, আমরা যেটা করছি মনের খোরাক থেকে করছি।
1: হ্যাঁ, এটা এটা কিন্তু কারণও আছে, কারণ হচ্ছে কি বাংলাদেশে যখন আমরা একটা চ্যানেলের প্রধান ছিলাম তখন কিন্তু খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নরসিংদী বা কোনো একটা এলাকা থেকে একটা সাধারণ ছেলের এসে একটা চ্যানেলের হেডের সাথে দেখা করা বা একটা চ্যানেলে জয়েন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ ছিল। ফলে আমরা তো এখন এখানে খাগড়াছড়ি, নরসিংদী, কুড়িগ্রাম এরকমই, তাই না? ফলে একটু সময় তো লাগবে।
0: হতে পারে আপনি খাগড়াছড়ি থেকে এসেছেন শান ভাই, বাংলাদেশে যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করে বিভিন্ন কিন্তু হ্যাঁ গ্রামের ছেলেরাও স্ট্যান্ড করে বিভিন্ন জায়গা থেকে, ট্যালেন্ট ইজ অল ওভার দ্য প্লেসেস ইন দিস হোল ওয়ার্ল্ড, ইউ নো, সো ট্যালেন্টটাকে বের করে আনাই হচ্ছে কাজ। আর আপনাদের মতো যারা কি বলবো যারা হেড অফ প্রোগ্রামস ছিলেন, যারা কিনা জানতেন যে এর এই এই এই এই এই গুণটা রয়েছে বা এই এই মানুষটাকে আমি এ জায়গায় এনে কিছু একটা দেশকে উপহার দিতে পারি, সো আপনারা হচ্ছেন সে ধরনের মানুষ। যে আমি যেটা বলছিলাম যে আসলে এখানে আসার পর আমি দেখলাম যে আমি যে সেক্টরে বাংলাদেশে কাজ করতাম বা আমি তখন আসলে পড়াশোনা করছিলাম, আমি এখানে এখানে এসেছি পড়াশোনা করতে করতে তখন আমি দেখলাম যে আমার হয়তো একটা সাইড আছে খুব ভালো, সেই জায়গাটা আমি কাজে লাগালে আমি হয়তো প্রফেশনালি সাকসেসফুল হব। আমি আসলে একজন মানে প্রফেশনাল, আমি একজন মেকআপ আর্টিস্ট, আমি শ্যানেলে ছিলাম, শ্যানেল কর্পোরেটে ছিলাম, আমি ওদের রেসিডেন্ট মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতাম। তো এবং আমি আল্লাহর রহমতে আমি ইউনো আই এম ভেরি হ্যাপি আমি যে জায়গায় কাজ করছি, এবং কাজ করছি বলেই ওই যে আজকে ওই যে ফিনান্সিয়াল দিকটা বললেন যে ওই জায়গাটার দিক থেকে আমি খুব স্ট্রং বলে
1: আমি তো দেখি এখানে মেয়েরাই ভালো করে বেশি এসে, কারণ এই যে শ্যানেলে কাজ করা এটা আমাদের একজন বাংলাদেশি আমাদের কেউ শ্যানেলে কাজ করছে, তারপর সোহাদ যেসব প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার, মানে এই যে এখানে দেখতে কিন্তু চুপচাপ গবেচারের মতো বসে আছে কিন্তু একটু পরে কিন্তু বড় বড় ডিসিশন তাকে নিতে হয়।
2: আসলে আসলে আমার ডিপার্টমেন্টটা এখান থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, আমি হচ্ছে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে আছি, আমি আপনি প্যারালিগাল হয়ে গেছেন, আমি এখনো প্যারালিগালের পথে যেতে পারিনি, আমি হচ্ছে কেস সেটেলমেন্ট হচ্ছে আমার মেইন রেসপন্সিবিলিটি, যে কোনো মেডিকেল কেস সেটেলমেন্ট হচ্ছে আমার সেটেল করতে হয়, এটা হচ্ছে চুপচাপ রেসপন্সিবিলিটির কাজ, যে আপনি কত টাকা নিতে পারবেন ইন্স্যুরেন্স থেকে, কত টাকা আপনি সেটেল করতে পারবেন এবং কত বেশিরভাগ সময় ছেলেরা এটার সাথে বেশি ইনভলভ হয়, তো যার কারণে আমি কিছু বলছি না যে আপনি আছেন প্যারালিগাল হিসেবে, আপু আছে মেকআপ আর্টিস্ট হিসেবে, আমি তো মেকআপ আর্টিস্ট না।
1: চাপা থাকতে হচ্ছে না, কারণ আমার ওয়াইফও দেখি যে নানাবিধ ভাব জায়গায় এখানে এখানে এটা এটা করে বেড়াচ্ছে, এটা দিচ্ছে, এটা এখানে ইন্টারভিউ দিচ্ছে, ওখানে কাজ করছে, এরকম ভাবে আমি তো দেখলাম যে এটা মেয়েদের জন্য অত্যন্ত সুন্দর জায়গা। নুসরাত জাহান লিখেছেন যে আমরা জেলা পর্যায়ে চ্যানেল অফিসে গিয়েই দেখা পাই না কাউ, আর ঢাকা অফিস তো অনেক বড়। নুসরাত উনি আমাদের সঙ্গে আছেন লম্বা সময় ধরে।
2: আমার পরিচিত একজন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার জয়েন করার জন্য। আল্লাহিয়ান, রিহানা আলম, তারপরে জহির আহমেদ, এমডি চান্নু, দিল আফরোজ রিয়া, তারপরে আবির বিশ্বাস, আসিম, শরীফ মিয়া, মীর শুভ, থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরিওয়ান ফর জয়নিং আওয়ার লাইভ। ঠিক আছে, আমরা এখন নেক্সট কনভারসেশনে চলে যাই।
1: আচ্ছা সোনিয়া, সোনিয়ার কাছে প্রশ্ন, এইখানে এসে কি পরিমাণ প্রেম নিবেদন পেয়েছেন?
0: আমাকে কেউ প্রেম নিবেদন করে না, আনফরচুনেটলি।
1: মানে এটা কি কোনো সিগনাল?
0: সত্যি শায়ন ভাই, আমার খুব দুঃখ, আমি আসলে মনে হয় প্রেমিকা টাইপের মেয়ে না, আমাকে কেউ প্রেম নিবেদন করে না। আমি জানি না আমাকে ভয় পায় কিনা মানুষ।
1: হ্যাঁ, কেন কেন মানে প্রেম নিবেদন করে না কেন?
0: আমার কিন্তু একটু, আমি আমি কিন্তু একটু শর্ট টেম্পার ওমেন, হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এবং আমি একটু স্টাবনও, হ্যাঁ, আমার আমি একটু ঘাটতারা টাইপের মেয়ে, মেবি হয়তো বা পরিস্থিতি এবং সময়ের জন্য হয়তো এরকম হয়ে গেছি। আর প্রেম নিবেদন করেন, আমি আসলে অনেক খুশি, কারণ প্রেম নিবেদন করলে আমার আসলে সমস্যাই হতো। প্রেম পর্যন্ত যাওয়ার আমি ওই ডোরই ওপেন করি না, ডোর ইজ কমপ্লিটলি ক্লোজ। হ্যাঁ, আমার আসলে প্রেম নিবেদন করে লাভ নাই, আমি প্রেমিকা টাইপের মেয়ে না শালিন ভাই।
1: আচ্ছা আচ্ছা, তাহলে সোহাদের বিষয়ে জানতে পারবো এরকম?
2: হ্যাঁ, প্রশ্ন করেন, আমি উত্তর দিচ্ছি।
1: প্রেম নিবেদন পেতে হয়েছে,
2: প্রেম নিবেদন আমার আপুর সাথে একমত হতে হবে, আমি প্রচন্ড স্ট্রেট ফরওয়ার্ড। তো আমার হয় কি, প্রেম নিবেদন করবে কি, প্রেম নিবেদন করার যখন একটু কেউ প্রিপারেশন নেয়, তার আগে সে প্রেমটা কোথায় দূরে পালিয়ে যায় আমি নিজেও জানি না। মানুষের কিছু অ্যাপ্রোচে বোঝা যায় যে হ্যাঁ পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করছে। বাট আমি অনেস্টলি আমেরিকায় আসার পরে আমি কারো কাছ থেকে কোনোদিন সিঙ্গেল থাকাকালীন সময়ও প্রেম নিবেদন পাইনি, কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, যেটা আমাকে অনেক পজিটিভ ভাইব দিয়েছে আমার লাইফের জন্য।
1: আচ্ছা, এইটা কারণ কি? আমরা এটা প্রশ্নটা করার পেছনে আমার কারণ ছিল, সেটা হচ্ছে যে একজন পুরুষ বা একজন নারী, তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য এখানে আমরা ফিল করছি না, তাই না? যে একটা মেয়ে বেশি প্রেম নিবেদন পাচ্ছে, একটা ছেলে পাচ্ছে না। আমাদের যেমন স্কুল কলেজে থাকা অবস্থায় আমাদের আমাদের পাশে যারা পড়াশোনা করতো, আমাদের মেয়ে বন্ধুরা, তারা কিন্তু অজস্র চিঠি পেত। হ্যাঁ, তো এই এইরকম বিষয় কিন্তু এখানে আমাদের ওটা ফিল করতে হচ্ছে না। এখন সেই জায়গা থেকে এই যে কাজ করতে যাওয়া বা কাজ করার সিদ্ধান্ত বা একা জীবন যাপন করা, সেই ক্ষেত্রে সোনিয়ার কি মনে হয় যে এখন জীবনের অ্যাচিভমেন্ট কি, সোনিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
0: আচ্ছা, আমি সত্যি করে বলবো আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: হ্যাঁ,
0: আমার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে কিন্তু অনেকে খুব হতাশ হবেন।
1: আচ্ছা,
0: তো আমার এই জীবনের এই প্রান্তে এসে মনে হয়েছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একজন ভালো মানুষের সাথে সারাটা জীবন আমার কি বলবো, আমার জীবনটা পার করে দেওয়া, একজন মনের মতো বন্ধুকে, যাকে বলে সোলমেট। হ্যাঁ, তার সাথে বলে না যে আমার শেষ নিঃশ্বাস আমি তার সামনেই হবে, এটা হচ্ছে আমার ভবিষ্যৎ।
1: আচ্ছা, ভালো মানুষের সংজ্ঞা কি, মানে ভালো মানুষ কে হবে তার বসে শুনবো? তার আগে আখি চৌধুরী খুব একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ তুলেছে। আখি চৌধুরী, শামীম ভাই, এবার আপনারটা বলেন এখন
0: ভাইয়া, আপনার
1: না আখি চৌধুরীর বিষয়টা আমি বলতে চাই। মীর শুভ, তিনি ছোটবেলায় শামীম ভাইয়ের নাটক দেখতাম, অনেক ভালো লাগতো, হঠাৎ নাটক ছেড়ে দেন, অনেক মিস করি আপনাকে। আর তানজিনা আহমেদ মৌরি, ভাইয়া আপনার রক্তকরবী দেখেছি সেই কবে, ওপি আপুর সাথে, আজও ভুলিনি। না, আমি কিন্তু আরো 10-12 জনকে রিকোয়েস্ট করেছি, একটু আপনারা একটু অনলাইনে আমাকে একটু প্রশংসা করে লিখবেন, তো সেটা লিখছি।
0: শামীম ভাই, আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার তো প্রশ্নটা আপনি জিজ্ঞেস করলেন, সো আমি আসলে, আচ্ছা আমি বলি, আমি আবার জীবনে আবার আমি একজন সঙ্গী চাই।
2: বললো
1: না যে আপনারটা বলেন, সেটা হচ্ছে আমরা যখন সাংবাদিকতা করতাম সেই একদম 90-91-92 দিকে, তখন একটা মেয়ের দিকে দেখতাম যে আমিও তাকিয়ে আছি, আমার আব্বাও তাকিয়ে আছে। তারপর সেই মেয়েটা হঠাৎ করে একদিন দেখলাম বাংলাদেশ থেকে উধাও, কোথায় নাই নাই নাই। তারপর একদিন শুনলাম তিনি আমেরিকা থাকে, নিউ ইয়র্কে লং আইল্যান্ডে, তিনি আখি চৌধুরী। এটা হচ্ছে আমার।
0: আচ্ছা শামীম
1: ভাই, সোনিয়ার কথাটা, ভালো মানুষের বৈশিষ্ট্য কি, কে সোনিয়ার জীবন সঙ্গী হতে পারবে?
0: আচ্ছা, ভালো মা, আসলে কথাটা আমি ভালো মানুষ বলে আসলে কোনো কিছু না, যে যার সাথে
1: আমি ফান করে বলছি, সিরিয়াস
0: হ্যাঁ যার সাথে আমার মনের মিল, সে হয়তো সে অন্যের চোখে ভালো নাও হতে পারে, কিন্তু হয়তো বা আমার চোখে সেই পৃথিবীর সবচেয়ে কি বলবো আকর্ষণীয় পুরুষ, হ্যাঁ আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, এখন আসলে কিছুদিন আগেও মনে হয়েছে না ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করব, বাট এখন এসে সত্যি একটা সময় এখন মনে হয় যে খুব একা লাগে, সত্যি কথা এখন মনে হয় যে পাশে যদি একজন জীবন সঙ্গী থাকতো তাহলে হয়তো জীবনে আরো অনেক কিছু করতে পারতাম, যেটা হয়তো করার জন্য হয় না যে জীবনের সময়টি এসে মনে হয় কি শামীম ভাই একজন মানুষ আমাকে অলওয়েজ ইন্সপায়ার করুক, এনকারেজ করুক, হ্যাঁ বাট সেজন্য যে আমি র্যান্ডম বা আমি হ্যাঁ মানে
1: না না অবশ্যই না অবশ্যই না, কিন্তু সেই মানুষটার বৈশিষ্ট্য কি হবে, মানে কোন মানুষটাকে পেলে তোমার মনে হবে হ্যাঁ সেই আমার জীবন সঙ্গী, এবং সেখানে বিবাহিতরা অ্যাপ্লাই করতে পারবে?
0: আমি তো বিয়ে করব
1: না না বিবাহিতরা
2: না, আমার মনে হয় আমি বেশি বেড়া জালে ফেলে দিচ্ছে,
0: না না সিঙ্গেল ডিভোর্স অবশ্যই, সিঙ্গেল ডিভোর্স বাচ্চা কাচ্চার বাপ হলেও সমস্যা নাই, অ্যাবসলুটলি ওয়েলকাম। আচ্ছা, যেই মানুষটাকে মনে হবে যে আমাকে অনেক, আমার একটাই ডিম্যান্ড আমাকে অনেক ভালোবাসতে হবে, হ্যাঁ আই নিড সামওয়ান হু ইজ ভেরি লাভিং এন্ড কেয়ারিং, দ্যাটস মাই ফার্স্ট ক্রাইটেরিয়া, এন্ড দেন সে যদি এডুকেটেড হ্যাঁ বা কর্পোরেট লেভেলে হ্যাঁ সাকসেসফুল, এন্ড দেন গুড লুকিং অর লাইক এ মাচো ম্যান অর লাইক ইউ নো বাট হ্যান্ডসাম,
1: মাচো ম্যানও হইতে হবে,
0: bodybuilder these are the my plus point you know,
1: কিন্তু আমরা ফেল করে গেলাম।
0: ও মাই গড শামীম ভাই আপনি আমার জন্য কি বলবো, মানে এখন ভাবি আছে আমি কারো সংসার ভাঙতে চাই না, কারো জামাই নি আমি জানাজানি করি না, আই নিড এ সিঙ্গেল গাই হু ইজ ডিভোর্সড, বাট আমি আরেকটা কথা বলি, অনেকের হয়তো যেমন শামীম ভাই সত্যি কথা যে অনেকে আমাকে বিয়ের জন্য হয়তো প্রস্তাব দেওয়া পরে বলে ও আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি তো পাবলিক, আপনি তো পাবলিক ফিগার, what is the statement, you are a public figure, to ami tokhon bollam je acha bhaiya apnar je er age divorce hoyechilo apnar bo ki media te kaj korto, apnar media te kaj korto na, to amar kotha je shamin bhai ami jodi sob chhereo dei ha je ekdom media theke ami goodbye ba kichu seta ami bhalobeshei korbo sei manush ta ke ami eto bhalobashbo tokhon amar kichui mone hobe na, ei je sacrifice kotha ta na, sacrifice kotha ta tokhoni kaj kore na jokhon apni ekjon ke mone prane bhalobashben, tokhon kintu apnar প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হাউ আম গোনা বি হ্যাপি উইথ দিস পারসন, হ্যাঁ দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হ্যাপিনেস, আর হচ্ছে সেজন্য আমার এখন হচ্ছে মেইন গোল হচ্ছে আমার লাইফ পার্টনার খুঁজে বিয়ে শাদী করা।
1: এখন প্রথম পাওয়া গেল একটা হচ্ছে যে তাকে অনেক ভালোবাসতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার হাইট বেশি হতে হবে,
0: না না না হাইট বেশি হওয়ার দরকার
2: না, মাচো ম্যান হতে হবে, বডি না
1: সোনিয়া তো অনেক লম্বা, সোনিয়া তো অনেক লম্বা,
0: আমি 5 ফিট 5
1: 5 ফিট 5 তারপরে মাচো ম্যান হতে হবে, মাচো ম্যান হলে প্লাস পয়েন্ট,
2: প্রোটেক্ট করতে পারবে।
1: হ্যাঁ আচ্ছা, অনেক ভালোবাসবের অর্থ কি কি কি সিমটম কি মনে হয় যে
0: আমি
1: মানে কেয়ারিং, অনেক কেয়ারিং,
0: আমি বলি আমি খুব হচ্ছে অ্যাটেনশন সিকার, হ্যাঁ আমি জানি কোনটা আমার, আমি অ্যাটেনশন সিকার, আমি খুব প্যাম্পার হতে পছন্দ করি, যে আমাকে প্যাম্পার করবে আমার পার্টনার, হ্যাঁ সেটা যেভাবেই হোক না কেন, সেটা মেন্টালি হোক সোশ্যালি হোক অলওয়েজ আমাকে অ্যাটেনশন দিবে, তাকে বুঝাতে হবে যে ইউ আর সামথিং ইন মাই লাইফ, ইউ আর দ্য মোস্ট স্পেশাল পারসন, ইউ নো আই মিন অফ কোর্স এইটা না হলে আমি কিন্তু বিয়ে করব না, সো আগে বলছি যে যাদের এই ক্রাইটেরিয়া থাকবে তারাই হচ্ছে আমার পাত্রপক্ষের লিস্টে আসতে পারবে। হ্যাঁ আর এই যে আপনি বলেন প্রেম, আসলে না শামীম ভাই এখন আমার প্রেম করার বয়স নাই, হ্যাঁ এখন হচ্ছে আমার মোর ইন্টু সেটেল ডাউন উইথ সামওয়ান, হ্যাঁ আমার এখন প্রেমিকের চেয়ে মানে কি বলবো লাইফ পার্টনারটাই বেশি দরকার।
2: আমি একটু একটু একটা একটা কমেন্ট মিস করতে চাই না, যেহেতু আপু তো টপিকে কথা বলছি, মিশু লিখেছেন আপু মাচো মাচো অ্যাড করে অনেক সুযোগ মিস করে দিল,
0: অসুবিধা নেই, ইউ ক্যান গো টু দ্য জিম এন্ড মেক ইওর মাসল ইউ নো।
2: আর আরেকটা সোনিয়া আপুকে লিখেছে আমার মতে যার সাথে কথা বললে আর কারোর সাথে কথা বলতে মন চায় না, যার চোখে তাকালে মনে হয় এই চোখ আমাকেই খোঁজে, সেই আমার জন্য ভালো মানুষ।
1: সুন্দর সুন্দর
2: সুন্দর
1: একটা, কিন্তু খুব বেশি দিন কি এটা কন্টিনিউ করবে, বিয়ের পরে কিরকম লাগে অনুভূতি? আমি সোহাদেরটা শুনি, সোহাদ তো সম্প্রতি বিয়ে করেছে, কতদিন মনে হয় যে এই চোখ আমাকেই খোঁজে বা এই যে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে কতদিন ভাল লাগবে?
2: আমি একটা একটা পজিটিভ এবং নেগেটিভ কথা এই ব্যাপারে অ্যাড করতে চাই, যেটা আমার মনের ভিতর আটকে আছে আমি কাউকে বলতে পারি না, আজকে আমি ওপেন প্ল্যাটফর্মে বলবো, দিস ইজ দ্য চান্স টু গেট ইট। সো আমার কাছে মনে হয় একটা ছেলে যখন একটা মেয়েকে যেটাকে কি বলে পটাতে চায় বাংলায় বললে, যখন পটাইতে চায় তখন দে গিভ আপ এভরিথিং, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে ওয়েন দে গেট দ্য পার্সন ইন লাইফ, কেন তারা চেঞ্জ হয়ে যায়? এটা এটা এটা
1: কারণ আমি তো উত্তর দিই, মাঝখানে একটু উত্তর দিই। যেমন আমার আমার বিয়ের আগে এবং আমার বিয়ের পরে পরপর আমার ওয়াইফ আমাকে ফোন করে বলতো, কি ব্যাপার, কখন আসবা, কখন দেখা হবে, কি খেয়েছো, ইয়ে করেছো, ওটা আনো না কেন। এখন বলে কি যে আমার ওই যে বড় মেয়ের জন্য কিন্তু প্যাড নিয়ে এসো, প্যাড দরকার, পিরিয়ড শুরু হয়েছে। বাস্তবতাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা কিন্তু বাসায় সবই ওপেনলি আলোচনা করি, আমার মেয়েদের সবার সাথে আমাদের আলোচনা হয়, সবকিছু আলোচনা হয় বাসায়। কোনো আমার 4 বছর বয়সী বাচ্চা, মানে তার ক্লাস 4-এ পড়া বাচ্চা, তার সাথে আমাদের কোনো কিছু আমরা গোপন করে কথা,
2: কোনো হাইড এন্ড সিক নেই।
1: হ্যাঁ, তোনিয়া কি বলছিল?
0: না, বললাম যে আমি একটা কথা বলতে চাই, যারা আমাদের ভালোবাসার মানুষ আজকে আছে, এই লাইফটা দেখছে বা দেখবে ইন ফিউচার, আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা এখানে যারা আছি সবাই কি বলবো, মানে জন্মের মানে জন্মের পর থেকে মিডিয়াতে কাজ করা মানুষ, এবং আমরা কিন্তু খুব ইনফর্মাল এটা একটা, হ্যাঁ মানে কি বলবো, মানে আমি বলবো না টক শো, ইনফর্মাল একটা আড্ডা। এবং আমার মনে হয় যে এত ইনফর্মাল বলেই হচ্ছে সবাই জিনিসটাকে খুব মানে ইজিলি একসেপ্ট করবে। এবং আজকে আমি যেসব কথা মানে শামিম ভাইয়ের সামনে বা সোয়াদের সামনে বললাম, আমার মনে হয় না আমার এই মিডিয়া লাইফে আমি এত ওপেন আপ হয়েছি বা এইভাবে নিজেকে, হয়তো আমাকে অন্য সময় যদি কেউ জিজ্ঞেস করতো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি হয়তো বলতাম আরো ভালো উপস্থাপক হতে চাই, যে রাঙ্কে আমি উপস্থাপনা করবো, সবাই সোনিয়াকে এক নামে চিনবে। কিন্তু আমি আজকে আমার মনের কথাটা বললাম, এই সময় এসে আমার এখন কি মনে হচ্ছে, আমার আসলে জীবনের মানুষ বলে এটা কোনো ড্রিম যে সোনিয়া ড্রিম করতে লাইফ পার্টনার খোঁজা। হ্যাঁ, সোনিয়া বলতে পারতো আমি ক্যারিয়ারে আরো বেশি সাকসেসফুল হতে চাই, হ্যাঁ আমি, কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমার একটাই ড্রিম, আমার একটাই ইচ্ছা, একজন ভালো মানে আমার মনের মানুষের সাথে, আমার সোলমেটের সাথে নতুন করে একটা জীবন শুরু করা। আর অবশ্যই আমার ছেলে, হি ইজ এ পার্ট অফ মাই লাইফ, নো ম্যাটার হোয়াট, আমি সিঙ্গেল ম্যারিড থাকি, সেটা হচ্ছে আমার পার্ট অফ মাই লাইফ, সেটা সবসময় তার বয়সের সাথে সাথে তার আমার দায়িত্বটাও চেঞ্জ হতে থাকবে, ওটা আমার সাথেই আছে। বাট বর্তমানে যদি বলা হয় যে হোয়াট ইজ মাই মিশন, হোয়াট ইজ মাই ভিশন অ্যান্ড হোয়াট ইজ মাই ড্রিম ইজ টু গেট ম্যারিড টু সামওয়ান ভেরি সুন,
1: আপনি
2: একজন ছেলে হিসেবে প্রথমে যখন একটা মেয়েকে যেভাবে প্যাম্পার করেন, তারপরে সেই মেয়েটাকে যখন আপনি জীবন সঙ্গী হিসেবে পেয়ে যান, সে প্যাম্পারিং এর ওয়েটা বা ট্রিট করার ওয়েটা একটু ডিফারেন্ট হয়ে যায় একটা ছেলের সাইড থেকে। কিন্তু একটা মেয়ের সাইড থেকে সেটার ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি আসে না, সে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ছাড়া। তো অনেক সময় হয় কি, একটা মেয়ে হিসেবে বলছি যে তখন মেয়েগুলো না ডিফারেন্সিয়েট করে যে এইভাবে যে আচ্ছা ও তো আগে এরকম ছিল, আমাকে এরকম করতো, আগে ফোন দিলে আমার সাথে নাইসলি কথা বলতো, এখন ফোন দিলে বিরক্ত হয়, আগে যেই কাজ করতো এখনো সেই কাজ করে, সো হোয়াটস দ্য ডিফারেন্স, আই এম দ্য সেম পার্সন, আমি বিফোর যা ছিলাম রাইট নাও আই এম অলসো দ্য সেম পার্সন, দ্য ডিফারেন্স ইজ আমার রিলেশনশিপের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, বাট আমি মানুষ হিসেবে চেঞ্জ হয়নি। আর ছেলেরা এটার উত্তরে সবসময় বলে, ও আগে তো তুমি প্রেমিকা ছিল, এখন তো বউ হয়ে গেছে, এখন আর কি, সো প্রেমিকাটাই তো বউ হয়েছে, তাহলে ট্রিটমেন্টটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তো চেঞ্জ হয়ে যাওয়া উচিত না। আমার কাছে মনে হয় একটা মেয়ে হিসেবে সব মেয়ে কিন্তু এই জিনিসটা একসেপ্ট করতে পারে না।
1: ছেলেদের মনের কথা বলি, এটা আমি জানি সবার কিনা, কিন্তু এটা আমি দেখেছি যে আমি সহ আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে মিলে যায়, যেমন এটা অনেস্টলি তারা বলে কি, হ্যাঁ আমার বাবা আছে, মা আছে, সন্তান আছে, আমার অফিস আছে, আমার বউ আছে, আমার কাজকর্ম আছে, তাহলে আমার প্রেমটা কই? মানে এটা কিন্তু প্রত্যেকটা ছেলের মধ্যে এরকম ম্যাক্সিমাম ছেলের মধ্যে কাজ করে, বউ আছে, হাজবেন্ডের সব সংসার টংসার, তারপর একটা প্রেম খোঁজে, আবার যে সেই প্রেমটা যে ওয়াইফের মধ্যে খোঁজে যায় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না?
2: সেটা ইম্পর্টেন্ট। এবং এই যে
0: আমার মনে হয় কি, এই জায়গাটা না, যেহেতু মানে কিছুদিন হলো এক্সপিরিয়েন্স বা ভবিষ্যতে আবার কিছু করতে জুড়ে যাই, ওই যে তুমি যে বললে না সো, যে দায়িত্বটা যখন তুমি স্ত্রী হয়ে যাচ্ছ তখন কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে দায়িত্ববোধের কি মাত্রাটা বেড়ে যাচ্ছে, তো তখন ওই যে প্রেমিক প্রেমিকার যে কি বলবো মানে যে ভিজুয়াল ইয়েগুলি ছিল, যা যখন আমরা কি করি ডেটে যাই বা আমরা যখন প্রেমিক প্রেমিকা, আমরা কিন্তু শুধু দুইজন দুজনের ভালো দিকটাই দেখি, হয়তো ডিনারে যাচ্ছি, মুভি দেখতে যাচ্ছি, বা হয়তো বা কিছু সময় একসাথে স্পেন্ড করছি, কিন্তু সংসার করতে গেলে যেহেতু রেসপন্সিবিলিটি তখন এসে যাচ্ছে, তখন প্রেমটা হয়তো আসলে অন্যভাবে প্রকাশ হচ্ছে, প্রেমটা আর ওইভাবে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু সেই প্রেমটার থেকেই কিন্তু দায়িত্ববোধ, ভালোবাসা থেকে দায়িত্ববোধটা এসে যাচ্ছে। সেই কারণে তখন আমরা মনে করি যে সারাদিন সংসারে কি লাগবে, যে স্বামী ভাই বললো, ভাবি ফোন করে বললো মেয়ের এটা লাগবে, মেয়ের ওটা লাগবে, ওইটাই তো দায়িত্ববোধটা স্বামী ভাই। আর দিন যতই বাড়তে থাকে আমাদের দায়িত্ববোধের পরিমাণটা তো ততই বাড়তে থাকে। আপনার একটা মেয়ে ছিল প্রথমে, একটা মেয়ে থেকে এখন তিন তিনটা কন্যা সন্তানের, ও আগেই জানিয়ে দিলাম যারা স্বামী ভাইয়ের কি বলবো লাভার গার্ল আছে, আমরা বলি লাভার বয়, লাভার গার্লটা জেনে রাখুন, এই যে ভদ্রলোক আমি ওনাকে বলবো উনি হচ্ছেন ফরমালিন, মিস্টার ফরমালিন স্বামী ভাই। স্বামী ভাইকে দেখলে কোনোদিন মনে হয় না বয়স মানুষের বাড়তে পারে, ভদ্রলোকের মানে কি
2: সবুজ
0: সবুজ, আমি দুদিন পর বুড়ি হয়ে যাবো, 10 বছর পর আমাকে হয়তো স্ক্রিন মানে স্বামী ভাই আনবে না, গ্ল্যামার থাকবে না, কিন্তু স্বামী ভাইয়ের গ্ল্যামার আজীবন থাকবে। আর সবচেয়ে বড় কথা, স্বামী ভাই একজন মানুষ হিসেবে আমি বলবো যে যে মানুষটাকে সবসময় হয় না যে ফোন করলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর করে হাসি, এত সুন্দর করে মজা করে একটা কথা বলা, হ্যাঁ, অথচ যে কিনা এত গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনে হেড অফ প্রোগ্রাম, যার কিনা এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এবার আমি যেহেতু আমি উপস্থাপক, যারা আজকে যেহেতু আমাকে ইন্টারভিউ না হচ্ছে, স্বামীন ভাইকে প্রথমে বললাম স্বামীন ভাই কতক্ষণের অনুষ্ঠান, 45 মিনিটস, আমার তো মাথা 45 মিনিটসে কি কি বলবো, অনেক কিন্তু টপিকস বুঝছো, সোয়াদ আমরা ইয়ে করলাম, প্যান্ডামিক নিয়ে কথা বলবো, আমার আমার জীবন নিয়ে কথা বলবো, আমার মিডিয়া লাইফ নিয়ে, আমরা কিন্তু আসলে ওই দিক যেতেও পারি নাই, মানে কথা বললে আড্ডা দিলে যে কত কিছু বের হয়ে আসে, তো আমরা আর কতক্ষণ চালাতে পারবো অনুষ্ঠান, আমার কাছে
1: আর 5-7 মিনিট,
0: আচ্ছা আমাকে কি একটু পারমিশন দেওয়া যাবে আপনাকে একটু দুই একটা কোশ্চেন করার জন্য?
1: হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম,
0: ক্যান আই টেক ইওর প্লেস সো ইউ ক্যান টেক
1: মাই, মানে
2: দেওয়া হোক,
1: আই অ্যাকচুয়ালি দিচ্ছি।
0: আচ্ছা, তো অলরাইট, সো আজকে যারা আমাদের সাথে আছেন, আমাদের ভালোবাসার মানুষরা, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর, আমরা আসলে সবাইকে কি বলবো অনেক অনেক ভালোবাসা যে আপনারা আমাদের সাথে আছেন, এবং বেশি বেশি আমাদেরকে ভালোবাসবেন, বেশি বেশি শেয়ার করবেন। এবার শামিম সাহেবের কাছে আমার কিছু প্রশ্ন, প্রথমেই হচ্ছে শামিম সাহেবের কাছে আমার প্রশ্ন যে এত গুণে গুণান্বিত একজন মানুষ কিভাবে হয়? আপনি একাধারে সাংবাদিক, একাধারে সফল উপস্থাপক, আপনি একাধারে প্রোগ্রাম ডিরেক্টর, প্রোডিউসার এবং একজন আর্টিস্ট, সবকিছু কিভাবে লাইফে ব্যালেন্স করেন? শুধু সেই নয়, ব্যক্তিগত জীবনে আপনি একজন আদর্শ স্বামী, আদর্শ বাবা। আপনার ফেসবুক আমি সবসময় দেখি, আপনি খুব সুন্দর, আপনার ফ্যামিলি লাইফও সুন্দর ভাবে লিড করছেন, এবং খুব অল্প সময়ে, আমেরিকাতে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি, আমরা এখনো স্ট্রাগল করছি, হ্যাঁ আমি 20 বছর ধরে এখনো স্ট্রাগল করছি, কারণ যেহেতু এটা আমাদের নিজেদের দেশ নয়, অন্য একটা দেশে নিজেকে ওইভাবে মানে কি বলবো মানে উপস্থাপন করাটা, এবং যে সংগ্রাম, যে আমাদের কি বলবো, আমরা বাঙালির আজীবন সংগ্রামী, এখনো সংগ্রাম করে যাচ্ছি। তো শামিম সাহেব খুব অল্প সময়ের মধ্যে এত সুন্দর তার কি বলবো ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, এটা কিভাবে মেইনটেইন করে, আপনি আমাকে বলেন একগুণে গুণান্বিত কিভাবে একজন মানুষ হয়?
1: এটা এটা একটা একটা উত্তর হতে পারে, এটা শেষে আমি একটা আমার ওয়াইফের গল্প বলবো, মানে আমার ওয়াইফের সাথে আমার একটা এক্সপেরিয়েন্সের গল্প বলবো, সেটা হচ্ছে যে আমি প্রচন্ড সাহসী, আবার একই সঙ্গে আমি খুবই ট্র্যাকে চলতে পছন্দ করি, আমি আমার জীবন নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করাটা পছন্দ করি না, আবার আমি খুবই সাহসী, আমি গাড়ি চালাই আমার মনের ইচ্ছা মতো, খুব স্পিডে চালাই, কিন্তু গাড়িটা হঠাৎ করে ঘুরিয়ে দিয়ে আমার মনে হয় না যে আমার দেখার ইচ্ছা হয় যে ও আচ্ছা এইভাবে চালালে কেমন হয়, আমি ওটা করি না, কারণ আমি বাসা থেকে বের হই, আমি একটা জায়গায় যাব ট্রেন লাইনে, আমার বন্ধুরা যখন ছোটবেলায় আমরা যখন ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যেতাম, তারা দেখতাম ট্রেন লাইনের ফাঁকের ভেতর পা দিয়ে আবার খেলতো, কিন্তু আমি ওটা করতাম না কখনোই। আমাদের স্কুলের দেয়ালে, আমি যখন ছোটবেলায় শাহজাহানপুর স্কুলে পড়তাম, স্কুলে কোনো জানালা ছিল না, শুধু ইটের গাঁথনি ছিল, জানালা টানা সব খোলা ছিল, এখান থেকে লাভ দিয়ে তারা ওয়ালের উপর দৌড়ে যে উঠত, আমি এটা জীবনে করি নাই, কারণ আমি জানি যে আমার লাইফটা একটাই, এই লাইফটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে পারবো ততটুকু যতটুকু আমার কন্ট্রোলে থাকে। আমি আমার ওয়াইফ মাঝে মাঝে বলে যে তুমি তো সারাক্ষণ যেটা ভাল লাগে সেই তরকারিটাই খেতে থাকো, মানে আমার প্রবলেম আছে, আমার যেই তরকারি আমার ভাল লাগে আমি সেটাই খেতে থাকি, যেই দোকানের কফি আমার ভাল লাগে আমি ওইটাই খেতে থাকি, বলে চলো একটু অন্য জায়গায় দেখি, তুমি তো শুধু একই টেস্ট সবসময় নিতে চাও, তো আমি উত্তর দিয়েছি এটা আমার জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, আমি আর কিছু বলি না।
2: আমি আমি এখানে একটু শামিম ভাইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই, যেহেতু আমরা অফ দা ক্যামেরা আমার ভাইয়ের সাথে দেখা হয়, অনেক কথা হয়, আমরা নিজেরা প্রোগ্রাম প্ল্যান করি কি করব না করব, অনেক টুকিটাকি কথা হয়, এন্ড সেখানে অবশ্যই আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও কথা চলে আসে কোনো না কোনো সময়। তো উনি একদিন গল্পের গল্প করতে করতে দেখাচ্ছিল যে দেশের অবস্থাটা কিরকম ছিল বা কোন পর্যায়ে উনি ছিলেন, সেখান থেকে আমেরিকায় আসছেন। তো জানার কৌতূহল বশতই আমি উনাকে একদিন জিজ্ঞেস করেছি যে আপনি তো বাংলাদেশে খুব ভালো ছিলেন, হ্যাঁ, আমরা ইন জেনারেল আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু বাংলাদেশে আমাদের বেটার লাইফ ছিল, বাট এখানেও আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন আমি আমাকে প্রশ্নের উত্তরে শামিম ভাই অনেক সুন্দর একটা উত্তর দিয়েছিল যেটা আমি কখনোই ভুলবো না, সেটা ছিল এরকম যে পিছনে ঘুরে তাকালে কি কখনো সামনে এগিয়ে যেতে পারবো, পিছনটা তো আমাকে শুধু পিছনেই নিয়ে যাবে, সামনে এগোতে দিবে না। এটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা যে কথাটা আমার মাথায় অনেক স্টাক খেয়েছে যে আসলে আমরা অতীতটাকে স্মৃতিচারণ করতে পারি কিন্তু অতীতটা কখনো ধরে রেখে যদি আগাতে চাই আমাদেরকে সেটা কিন্তু বাধা সৃষ্টি করবে, কখনো আগাতে দিবে না, যে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর হয়তো বা উনার এই চিন্তা ভাবনার কারণে আজকে উনি আমেরিকায় এসে এত নতুন একটা পরিবেশে নতুন একটা এনভায়রনমেন্টে এত সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, ভাবি মেয়েরা সবাই মিলে অনেক ভালো আছেন, এবং উনি পার্সোনাল লাইফেও নিজের ক্যারিয়ারটাও এমনভাবে ফোকাস করেছে যে অ্যাকচুয়ালি উনাকে নিয়ে গর্ব করার মতো বিষয় এবং আমরা উনাকে নিয়ে গর্ব করতে পারি।
1: মানে আমি একটা জিনিস করি যেটা আমি সোনিয়াকে বলতে চাই, যে আমি আমার ডিসিশনে খুব স্টিক করি, আমি যদি হ্যাঁ যে আমি মনে করি যে হ্যাঁ আমি সে আমার বন্ধু, হ্যাঁ আমার সে বন্ধু, সে খারাপ হোক ভালো হোক আমার বন্ধু, সে আমার ওয়াইফ, ওকে সে আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি আমার ওয়াইফ, তার ভালো থাকবে মন্দ থাকবে সব থাকবে কিন্তু সেই আমার ওয়াইফ, আমি ডিসিশন নিয়েছি এই কাজটা করবো, হ্যাঁ আমি এটাই করবো, আমি ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি নিব সেই ডিসিশন, অন্যের কারণে আমার এটা হয় না। আর যেটা আমি মনে করি যে মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট, এই যে প্রতিটা দিন চলে যাচ্ছে জীবন থেকে শেষ, এই মোমেন্টে আমরা সবাইকে নিয়ে যে একটা আনন্দের আড্ডা করলাম, এটা আমার সারাদিনের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকলো। কারণ আমাদের কিন্তু খুব সুন্দর ভাবে যে সোনিয়া কথা বললো, সোহাদ কথা বললো, সবার হাসি হাসি মুখ দেখলাম, দিনটা খুব সুন্দর কাটলো, এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া।
0: আমার আরেকটা কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে এই যে আপনি এখন প্যারালিগালে কাজ করছেন, হ্যাঁ একটা ল অফিসে, এবং এটা নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য ভেরি মানে কি বলবো মানে রিনোন একটা ল অফিসে কাজ করছেন। তো একজন মিডিয়া ব্যক্তিত্ব যার কিনা ছোটবেলা থেকে শুরু হয়েছিল, হ্যাঁ, এই যে সব শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় যার বিচরণ, সেই মানুষ এখান থেকে এখানে আসার কারণটা কি?
1: আমার ছোটবেলায় যখন আমি একদম পিচি ছিলাম তখন আমার জীবনে একটাই চাওয়া ছিল যে 6 নম্বর বাসের ড্রাইভার হওয়া। কারণ 6 নম্বর বাস দেখলে আমার মনে হইতো যে এত বড় একটা বাস এই লোকটা কিভাবে টেনে নিয়ে যায়, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তারপরে আবার একটা সময় মনে হলো যে আমি সাংবাদিক হব, কারণ সাংবাদিকটা অনেক বেশি পাওয়ারফুল। তারপরে এক সময় দেখে মনে হলো যে আমি পুলিশ হব, কারণ পুলিশটা খুব পাওয়ারফুল। কারণ একটা সময় মনে হলো যে হ্যাঁ সংবাদপত্রের চাইতে অভিনয় করলে বেশি রকম মানুষজন চেনে, একটু পাওয়ারফুল হওয়া যায়। তারপর মনে হলো অভিনয় করার চাইতে অভিনয় করানোটা আরো বেশি পাওয়ারফুল। তো এরকম ভাবে আমার খালি মনে হতো যে কিভাবে নিজেকে আরেকটু শক্তি সমৃদ্ধ করা যায়। তো আমেরিকা আসার পর আমরা যে ল অফিসে কাজ করি এখানে প্যারালিগাল হিসেবে আমি আছি, কিন্তু আমার স্বপ্ন এখানে অ্যাটর্নি হওয়া। আমি আর 3-4 বছর পড়বো, পরে অ্যাটর্নি হব। এখন আমরা ইমিগ্রেশন, তারপরে ফ্যামিলি কেস, আমরা আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সিটিজেনশিপে নানাবিধ বিষয় নিয়ে কাজ করি এখান থেকে, জ্যাকসন এটা আমাদের অফিস। কিন্তু আমার চাওয়া হচ্ছে আমি অ্যাটর্নি হতে চাই এখানে।
0: মাশাআল্লাহ শামিম ভাই, মানে কি বলবো, ইজ এ ভেরি গুড, আমি আপনার মানে কি বলবো, আপনার যে মানে ইনস্পিরেশন, আপনার যে স্পিরিটটা যে না এটা করবো, যে এই যে চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আসলে কি বলবো না, এটা অনেকের জন্য আপনি মেন্টর হিসেবে কাজ করছেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি বলবো যে বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি একজন মানুষকে হারিয়েছে, বাট উই আর ভেরি লাকি যারা আমরা মেইন স্ট্রিম থেকে বাংলাদেশ থেকে এখানে এসে,
1: কিন্তু হারায়নি কিন্তু, আমি কিন্তু আবারও আমার বাংলাদেশেই আমার কাজটা শেষ করে, কিছু পড়াশোনা শেষ করে আমি বাংলাদেশ নিয়ে আমার প্ল্যান আছে। বাংলাদেশে আমরা আরো একটা অ্যাপ তৈরি করছি যেটা বাংলাদেশে যারা প্রবাসীরা থাকে তাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাংলাদেশে তাদের ঘর বাড়ি আছে, তাদের বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে সাপোর্ট দেওয়া যায় কিভাবে সেটা। আবার বাংলাদেশে টেলিভিশন চ্যানেল যেটা সোশ্যাল মিডিয়া সহ প্ল্যানিং অংশ হিসেবে আমরা কাজ করছি, 2-4 বছর লেগে যাবে এগুলো করতে। তো আমরা একদম শেষ পর্যায়ে, সোহাদের হাতে দিয়ে দিলাম।
2: হ্যাঁ, আমি একেবারে কিছু কমেন্ট করব সবাই যারা যারা, কারণ সবাই তো আমাদের গল্প শুনছে, অনেকের অনেক মতামত আমরা মিস করে যাচ্ছি। একটা তানজিনা আপুলিক, আমি হয়তো অনেক আগে বলেছিলাম, নন্দিতা দাস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সাহিল শফিক থ্যাংক ইউ সো মাচ। আজকের সবচেয়ে অসাধারণ কথা বলেছেন ভাইয়া নুরশাদ জাহান, সুমনা মাসুদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, শামিমা আক্তার রোজি থ্যাংক ইউ সো মাচ, নুরশাদ জাহান আবার বলেছেন ফিয়ামানিলা, ইনশাল্লাহ ভাইয়া অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনাকে সবাই অনেক শুভকামনা জানিয়েছে, জান্নাতুন নাইন থ্যাংক ইউ সো মাচ, যারা যারা ওয়াচ করেছেন আছেন সোফার আমাদের সাথে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই, আর আপু আপনাকে অনেক অনেক শুভকামনা, আমরা দোয়া করবো আপনি যেন আপনার জীবনসঙ্গী হিসেবে আপনি যেভাবে যাকে চাচ্ছেন আপনার মন থেকে যেন আপনি সেই রকম একজন মানুষ হিসেবে আপনি তাকে খুঁজে পান, এবং আপনি অনেক ভালো থাকেন জীবনে, অনেক অনেক বেশি শুভকামনা। আর আমাদেরকেও আমাদের পাশেও থাকবেন, আমাদের সাথে এভাবে থাকবেন, আমরা যেন প্রায় সময় এরকম গল্প করতে পারি, আমাদের সাথে জয়েন করবেন। আমার আর ভাইয়ার একসাথে প্ল্যান হচ্ছে কোনোভাবে যদি আমরা আমাদের বাঙালি কমিউনিটিটাতে আমাদের যে নিজেদের ভাষা আমাদের নিজেদের যে কালচার, আমি এখন থার্ড জেনারেশনে আছি, আমার পরে আরো অনেক জেনারেশন আসবে এখানে লাইফ বিল্ড আপ করবে, কিন্তু আমি চাই যে আমাদের বাংলা কালচারটা যেন আমরা বই নিয়ে যেতে পারি। অবশ্যই আমরা যেখানে থাকবো আমাদের জীবনটা সেভাবে গড়ে নিতে হবে, যেটা রুলস রেগুলেশন এটার বাইরে আমরা এখানে থাকতে পারবো না, কিন্তু চাও আমাদের প্রচেষ্টা যে আমরা এই যে সুন্দর করে কথা বলছি, বাংলায় কথা বলছি, বাংলা গান শুনছি, এবং ডে বাই ডে এটা আরো বেশি জনপ্রিয় হচ্ছে, সেটাকে আমরা আরেকটু প্রচার করব। কথায় বলে না প্রচারে প্রসার, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা আমাদের রেডিও স্টেশন থেকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের মতো আপু ভাইয়াদের যেন সহযোগিতা আমাদের পাশে সবসময় পাই। আর স্বামী ভাইকে অনেক থ্যাংকস, উনার প্রচেষ্টার কারণে কিন্তু আজকে আমরা এখানে বা এইরকম একটা সাহস করতে পেরেছি যে হ্যাঁ বাংলা রেডিও স্টেশনে আমরা কাজ করব, বাংলা রেডিও স্টেশন হবে, সবাই বাংলা গান শুনবে। এটা কিন্তু খুব ছোট একটা কাজ না, চিন্তাটা ছোট হলেও প্রয়াসটা কিন্তু অনেক বড়।
0: অ্যাবসলিউটলি,
2: তো এটার জন্য স্বামী ভাইকে অনেক থ্যাংকস এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এবং আমাদেরকে অপরচুনিটি করে দেওয়ার জন্য।
1: আমরা তো সোনিয়াকে রিকোয়েস্ট করছি যে সোনিয়া যেন একটা প্রোগ্রাম করে রেগুলার,
0: ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমি সোহাদ এবং স্বামী ভাইকে অনেক অনেক থ্যাংকস রেডিও ত্রিকাল বাংলাদেশের পক্ষ থেকে, মানে আমাকে ইনভাইট করার জন্য এই রেডিওতে, এন্ড স্পেশালি সোহাদ তোমার কি বলবো newly married, you know, you just newly got married, so tomar dampotto jibon jate onek sukher hoy ebong tumi jate sob kichu manage kore ei jato sundor kore kaaj korcho ei je bangla shilpo sahitto ni amader ei generation ke ashole egula to amader ei generation er jonno ekta bishal byapar যারা আমাদেরকে দেখবে জানবে, কারণ হচ্ছে যে আমরা যদি ক্যারি করতে না পারি তাহলে ওদেরকে তো আমরা কিছু ডেলিভারি দিতে পারবো
2: না।
0: আর শামিম সাহেবের মতো মানুষ যেখানে আছেন আমি জানি সেখানে কিছু একটা হবেই, এবং থ্যাংক ইউ সো মাচ ফ্রম বটম অফ মাই হার্ট শামিম ভাই এবং সোহাদ আমাকে এই রেডিও ত্রিকাল বাংলা ইউএসএতে ইনভাইট করার জন্য, এবং খুব ইনফরমাল আমাদের আসলে একটা কনভারসেশন ছিল, আড্ডা ছিল, এবং আমি স্পেশালি মনে করি যারা হয়তো আমার মতো সিঙ্গেল মাম আছেন, হ্যাঁ, যারা হয়তো কিছু করতে চান তাদের জন্য এটা হয়তো অনেক একটা ফ্রুটফুল কিছু হবে, কারণ আসলে কনফিডেন্স না থাকলে আমরা কিছুই করতে পারবো না। এন্ড থ্যাংক ইউ অল অফ দ্য কি বলবো ভালোবাসার মানুষ যারা আমাদের রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ তে আছেন, মানে আমাদের সাথে প্রতিদিন এই অনুষ্ঠান আপনারা দেখেন, প্লিজ রেডিও ত্রিতাল বাংলাকে অনেক অনেক বেশি ভালোবাসবেন, যেখানে সোহাদ এবং শামিম সাহেব আছেন,
1: সোহাদ শামিম সাহেব এবং সোনিয়া আছেন, সোনিয়াও আছেন। আরেকটা ব্যাপার, সোনিয়া আজকে খুব বড় কাজ করেছে যে এটা মানুষজন বলতে গিয়ে একটু হেজিটেট করে যে আমি সিঙ্গেল মাম, কিন্তু এটা যে গর্বের সঙ্গে বলা যায়, সুন্দর করে বলা যায়, সাকসেসটা দেখানো যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে আবার দেখা হবে সবার সঙ্গে,
2: সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।
0: ওকে, আল্লাহ হাফেজ, বাই।

0: সুপ্রদর্শক রেডিও থ্রিদল বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি রুস্তা জারিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে, এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএসএ রেডিও সেন্টার, বাট এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে, আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়।
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: স্যাক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটা আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা, আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে, তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, বিকজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি, বিকজ এক একটা সেক্টরের কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতের, সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু এই জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি। আমার মার অবদানে আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো, আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া,
1: রাইট,
0: তাহলে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লী গীতি, ভাওয়া, এভরিথিং। মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যা তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানা গুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইয়র এক্সপ্রেশন বা উইথ ইয়র সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে, ভালোভাবে বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে, সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, ওনার সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

0: আছে কি আমায় মনে। That's it,
1: বাহ,
0: thank you.
1: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
0: থ্যাংক ইউ,
1: চমৎকার আপু,
0: থ্যাংক
1: অসাধারণ।
0: ইউ।
1: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
0: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ
1: আচ্ছা,
0: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
1: না,
0: সেটা তুমিও
1: সবকিছু
0: জানো।
1: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
0: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
1: আচ্ছা,
0: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব। সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না, তো সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় 1000-এর উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে থাকি বিভিন্ন টেলিভিশন
1: আচ্ছা,
0: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
1: অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
0: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
1: তার মানে
0: সিক্স
1: একদম নতুন গান,
0: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
1: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
0: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। তো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
1: যে
0: গানে
1: আমি
0: অন্য
1: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
0: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দ্যাট। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি
1: আমার
0: সব।
1: কোরিওগ্রাফারও আপনি?
0: এক্স্যাক্টলি,
1: আরে
0: সবকিছু
1: বাহ,
0: আমি
1: নতুন
0: ডিজাইন
1: নতুন
0: করি।
1: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো, যে এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
0: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
1: এই
0: সো
1: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
0: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদের ওইখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা সেটা তারা ক্রিয়েট করে, সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা। সো ইয়া,
1: চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। সো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোন ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
0: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না, এই গানটাতে আমার শারমিন দীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায়, মানিকচান বাংলাদেশ নামে ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। এন্ড দেন কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, সো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইটস গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে। সো ইটস অল ফিক্সড, যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উই উইল গো ফর দ্যাট।
1: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতে প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোনো গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
0: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
1: বা তার মানে যেই ব্যাপারটা, যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেওয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেওয়া, ইটস ইউনিক একটা ব্যাপার।
0: এটা আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
1: হুম হুম
0: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। বা তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনে, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। সো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
1: এটা
0: যেমন
1: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
0: আমি জানি না,
1: মানুষের কাছ থেকে?
0: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তো বা মনে থাকবে তোমার, ফ্রাইডে তে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন
1: ওই যে ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
1: হ্যাঁ
0: তো
1: চমৎকার।
0: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি, তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরো একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা এন্ড মামির অ্যানিভার্সারিতে, তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল, এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
1: মাই গড,
0: তুই আজকে থেকে
1: আচ্ছা,
0: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। সো তারপর থেকেই উনি সেই ভূতের গুলি ওনার বাসা ছিল, ওখান থেকে উনি আমার বাসায় টুঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
1: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
0: এক্স্যাক্টলি,
1: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
0: হ্যাঁ, এবং
1: ফলাফল বহি
0: আমার
1: প্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
0: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোন একটা দিয়েছিল, যে কোন একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
1: আচ্ছা,
0: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও আমি
1: বাহ,
0: যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
1: অসাধারণ! এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
0: না,
1: কিন্তু
0: আমি
1: খুব
0: ডায়েরিতে
1: রেয়ার একটা
0: একদমই
1: জিনিস।
0: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখবো না গান করবো, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি, এটা আর কি।
1: অসাধারণ! গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে যাচ্ছে। দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
0: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
1: আপনি তো ফোক গান বেশি করেন, তো ফোকই শুনি।
0: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই, একটুখানি ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
1: ওকে,
0: কেন হলো দেখারে তোমারে দেখলাম,

0: পাইলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে,
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না, আই
1: ফ্যামিলিকে
0: মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার। ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাপ নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি, অ্যান্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি, এখন তো মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না, তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল, যার কারণে আই হ্যাভেন গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি, বাট আফটার দ্যাট যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে
1: হুম হুম হুম
0: স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা, অ্যান্ড ওয়েন
1: ওকে
0: দে গিভ মি ভিসা আই এম হিয়ার স্ট্রেট ওয়ে, নাও আই এম ডুইং বারট ল, সো ইয়া।
1: ওকে সো এই যে লতে, যেহেতু যেটা বললেন যে যুদ্ধের মাঠে তো নেমে গিয়েছে, এখন আর ব্যাক করার কোনো পসিবিলিটি নেই, কোনো ওয়ে নেই, সো পড়াশোনা তো কয়েকদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে শেষ হবে, শেষ হওয়ার পরে আসলে এটাকে কি প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন কিনা?
0: আমি চিন্তা করছি এখন যেটা হয়, আমি প্র্যাকটিস করেছি 3 বছর গাজীপুর জজ কোর্টে, আমার বাড়ি যেহেতু গাজীপুরে টুঙ্গিতে, তো আমি
1: আচ্ছা,
0: গাজীপুর জজ কোর্টে 3 বছর প্র্যাকটিস করেছি, তো আমি যেটা নোটিস করেছি যে কোর্টে গেলে
1: হুম হুম হুম
0: আমি আমার ক্লায়েন্টকে মেনটেন কি করব, সবাই আমাকে মেনটেন করে,
1: মানে আমি আমি এটা আরেকটু ডিটেলস শুনতে চাই।
0: সেটা হচ্ছে যে আমি যখন কোর্টে যাই, লাইক আমি ঢুকলাম কোর্টে আমার
1: হুম
0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, সো হয় কি তারা গিয়ে মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো প্লিজ, আপা একটু সেলফি তুলবো, তো হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং, সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি। গান তো, গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, তো চাইলেও ছেড়ে দিতে
1: যাবেন
0: পারবো
1: যেহেতু
0: না।
1: ব্লাইডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতে, নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গানগুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশে প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি,
0: মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
1: খুব
0: কান্ট
1: বেশি
0: ইমাজিন
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশের, দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
1: হুম হুম
0: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল,
1: হ্যাঁ, এটা খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো কাজ বলো সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত, বাট আমি যেখানে গেছি আলহামদুলিল্লাহ আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম, মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল, তো আমি যখন স্টেজে গান করে নেমেছি তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না সে তো সব চিটগং এর গান করলো, আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এ, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়, না না না সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
1: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না, ইটস
0: সেটাই,
1: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেল আই সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতি গুলো একটু সংক্ষেপে জানতে চাই।
0: নতুন করির ব্যাপার যেটা ছিল যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করির জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন গট এনি ফিলিং, যে হ্যাঁ হয়েছি এরকম কিছু একটা ব্যাপার, হ্যাঁ, বাট
1: মানে
0: আমি
1: ওই
0: আমার লাইফে
1: জায়গাটা অনেক
0: অনেক,
1: বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
0: হ্যাঁ তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও ইউ হ্যাভ গো নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক ছিল। কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008 আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোন টু ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ এন্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
1: ওদের
0: করতে
1: ওদের
0: হবে,
1: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
0: ছিল। তো অন দ্যাট টাইম আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
1: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে।
0: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে আর
1: এবং
0: সম্ভব না।
1: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
0: ছিলাম একটু একটু, এত বেশি না।
1: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে দীপু আপু, আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে
0: হ্যাঁ,
1: আরো অনেক
0: আমারও না,
1: বেশি
0: কিন্তু
1: সময়
0: আসলে
1: আড্ডা দিলে
0: আমাদের
1: ভালো
0: তো
1: লাগতো,
0: প্রোগ্রামের একটা
1: শেষ
0: সময়
1: হয়ে আসছে।
0: থাকে। ইয়েস ইয়েস,
1: তো যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
0: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আম গোনা বি আ সিঙ্গার বা আম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন মানে পুরনো যারা আছে, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও তাদেরকে
1: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
0: এক্স্যাক্টলি, যেটা
1: ইন্ডাস্ট্রিতে,
0: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
1: দেখা
0: স্পেস
1: যায় না
0: কাউকে দিতে
1: একদম
0: চায়
1: না।
0: না। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে
1: তাহলে
0: ডেফিনেটলি
1: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
0: পাবো, আমরা আমাদের অনেক
1: পাবো,
0: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
1: রাইট?
0: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
1: রাইট। শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
0: গো উইথ দ্য ফ্লো।
1: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
0: কিছুই
1: অসাধারণ।
0: বলার নাই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
1: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
0: থ্যাংক
1: শুভেচ্ছা,
0: ইউ,
1: গো উইথ দ্য ফ্লো।
0: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। এন্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড আ ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
1: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
0: নো প্রবলেম সানুসরাত, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
1: অবশ্যই
0: ইনশাল্লাহ দেখা হবে আবার। এবং
1: অবশ্যই,
0: ত্রিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
1: থ্যাংক ইউ, থ্যাংক
0: নো
1: ইউ।
0: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে,

0: থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপু আপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসবো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।

0: হ্যালো, আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন, একই সঙ্গে রেডিও তিতাবাংলা বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে আজকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, সৌম্য এবং দীপ্ত, দুজনেই আমাদের খুবই পরিচিত মুখ, বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, তাদের সন্তান। টুইন টক অনুষ্ঠানে আমরা আজকে তাদের সাথে কথা বলবো, এই টুইনের সঙ্গে। তার আগে শুনতে চাই যে কেমন আছেন সিস্টার শাহনাজ খুশি, আপনি আমাদের প্রিয় মুখ, আপনাদের আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আছেন কেমন?
1: আছি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, অনেকদিন সামনাসামনি দেখা নাই।
0: হ্যাঁ, সেটাই সেটাই, অনেকদিন আপনাদের সাথে
1: আর
0: দেখা
1: একটু
0: হয়।
1: কারেকশন করে দিই, সৌম্য। হ্যাঁ, আমার দুই পুত্রের নাম, একজনের নাম সৌম্য আর একজনের নাম দিব্য।
0: দিব্য?
1: দীপ্ত
0: হ্যাঁ
1: না, দিব্য।
0: হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়তো এটা আমি বলেছি, কিন্তু আমার মনের ভেতরে দিব্যই সৌম্য যদি, তাই তো?
2: জি,
0: হ্যাঁ, সৌম্য দিব্য, তোমরা কেমন আছো বলো।
2: ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয়, যে খারাপ থাকা যাবে না, কারণ যা সময় পড়েছে তাতে খারাপ থাকা খুবই মুশকিল, নিষেধ আছে। এখন আজকে তোমাদের সাথে কথা বলবো, আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সন আছে, আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হয়, আর তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। সৌম্য দিব্য, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি, তোমরা একটু বলো তো, তোমাদের নামটা তো কঠিন কঠিন, তোমাদের কেমন লাগে?
2: নাম কঠিন হওয়ার কারণে ছোটবেলাতে যে নাম প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে ফ্রেন্ডরা করতো, কনফিউজ করতো, টিচাররা কনফিউজ করতো, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন মনে হয় নামটাই আমাদেরকে সব যে কোনো জায়গাতে গেলে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে দেয়।
0: হ্যাঁ,
2: মানুষ যখন
0: বলেছেন,
2: নামটা শুনে তখন মানুষ আমাদেরকে সাথে কথা বলার আগে আমাদের দিকে দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায় এরকম সুন্দর নাম দেখে। তো বাবা মাকে ধন্যবাদ সে কারণে, এখন কখনো বলা হয় নাই সামনাসামনি, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম বললাম এরকম সুন্দর নাম দেওয়ার জন্য।
0: ওরে বাবা,
2: না ভোলার মতো নাম, না
0: হ্যাঁ
2: ভোলার মতো না, না ভোলার মতো না।
0: একদম
1: থাক
0: সিস্টার,
1: থাক
0: আপনার
1: আর,
0: ছেলে তো বড় হয়ে গেছে, ওরা তো বড় হয়ে গেছে, বড়দের মতোই কথা বলছে।
1: ওই যে আপনার সাথে বলছিলাম আমরা অন এয়ারে আসার আগে, হ্যাঁ অন এয়ারে আসার আগে, যে ওদের কথাবার্তা শুনলে, ওদের দেখলে তখন মনে হয় বুড়া হয়ে যাচ্ছি।
0: সেটাই, আমরা অন এয়ারে যাওয়ার আগে দর্শক আমরা স্মৃতিচারণ করছিলাম যে এখন থেকে 22 বছর আগে, 22 বছরের মতো সময় আগে আমরা একই সঙ্গে আমরা দেখেছিলাম যে সৌম্য দীপ দিব্য তারা আমাদের সিস্টারের কোল জুড়ে আছে, সাদা দেখতে দুইটা বেবি এবং এত সুইট, তারা এখন আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। একজন কবিতা কবিতা আবৃত্তি করে, কবিতা পড়ে, আরেকজন অভিনয় করে, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার আপনার কাছ থেকে একটু শুনতে চাই, সৌম্য দিব্যর কাছে যাওয়ার আগে, যে আপনার কাছে আপনি প্রথম কবে জানতে পারলেন যে আপনার গর্ভে দুজন শিশু, টুইন, একই সাথে জন্ম নেবে, আপনার কেমন লাগলো?
1: আমি খুব অসুস্থ ছিলাম একদম শুরু থেকেই, আমি যখন বেবি ক্যারি করছি এটা জানার পরে শুরু থেকে ভীষণ অসুস্থ ছিলাম। সেই অসুস্থতার মাত্রা এত বেড়ে গেল হঠাৎ করে একদিন রাতে, যে তো সেদিন হচ্ছে 2 মাস 29 দিন, এবং এই 2 মাস 29 দিনই আমি বিছানাগত ছিলাম, আমার বেড রেস্ট ছিল, সেটা আর একটা ভয়াবহ রূপ নিল। তখন আমাকে মোটামুটি আমাদের থিয়েটার দলের ছেলেরা সবাই মিলে স্ট্রেচারে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবজারভেশনে রাখলো, ভোর ভোরে তখন একটা আলট্রাসনোগ্রাম করতে দিল। আলট্রাসনোগ্রাম করতে যে জানা গেল যে টুইন, তো এটা শুনে সবাই আসলে ভয় পাচ্ছিল, ডাক্তারের খুব মন খারাপ হয়ে গেল, যিনি আমাকে দেখলো আলট্রাসনোগ্রাম করছিলেন যিনি, তিনিও ভয় পেয়ে গেল, বলল যে ছোট মানুষ, দুইটা বেবি কিভাবে জায়গা হবে, কিভাবে ক্যারি করবা, সবাই ভয় পাচ্ছিল, আমাদের বন্ধু বান্ধবরা ভয় পাচ্ছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগা ছিল। আমার
0: তখন
1: কাছে
0: আপনি
1: টুইনের
0: কি
1: প্রতি এক
0: ঢাকায়,
1: ধরনের দুর্বলতাও ছিল। আবার
0: তখন আপনারা ঢাকায় চলে
1: ঢাকায়
0: এসেছেন?
1: ঢাকায় ঢাকায়
0: আচ্ছা, ওকে,
1: ঢাকাতেই তো শুরু থেকেই তো ঢাকাতেই,
0: আচ্ছা,
1: আমাদের বিবাহও তো ঢাকাতেই।
0: ও আচ্ছা আচ্ছা, ও গুড, এইটুকু আমি জানতাম না। আমি জানতাম আপনাদের বৃন্দাবন দা এবং আপনার যে প্রেম করে বিবাহ, সেটা আমরা জানি। তারপরে তারপর আপনার আপনার আপনি তারপরে ওদেরকে যখন দেখলেন, আপনার কেমন অনুভূতি হলো?
1: কেমন অনুভূতি? আমার খুবই ব্যাড লাক, আমি ওদেরকে দেখার খুব অল্প সময় পরে আসলে আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়, আমি মোটামুটি 48 ঘন্টা একদম আনকনশাস ছিলাম, 3 দিনের দিন ওদেরকে আমি মানে জ্ঞান ফিরে
0: বলেন
1: দেখতে পাই, সে খুব
0: তাই
1: বোকা
0: নাকি?
1: বিষয়গুলা। প্রথম এনজয় করি কারণ আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়েছিল, এটা ওদের জন্মের 6-7 ঘন্টা পরে। তো ছয় সাত
0: আচ্ছা
1: ঘন্টা তো ঘুমের ইঞ্জেকশন দেওয়াই থাকে, আমার বারবার ঘুম ভাঙছিল আর আমি নানান প্রবলেমের কথা বলছিলাম। শেষে যেটা হলো সেটা ওইটা, এবং 48 ঘন্টা মতো, 2 দিন আমার কোনো সেন্স ছিল না, 2 দিন পরে সেন্স তারপরে দেখেছি। এবং তখন আমার শারীরিক সুবিধাগুলো এত বেশি যে আসলে ওদের এনজয় করি নাই, খুব মিস করছি যে আমি নিতে পারছি না, ধরতে পারছি না, সেটা খুব মিস করছিলাম, কান্নাকাটি করছিলাম। কিন্তু আসলে ওদের কাছে নিয়ে ওইভাবে কোলে করা দেখা এটা করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম।
0: খাইছে, তাহলে তো আপনার বেশ ভালোই প্রেশার গেছে, ওই যে ডক্টররা যে কারণে আসলে আপনি ভয় করছিলেন। তো এখন
1: হ্যাঁ
0: সৌম্য দিব্য, তোমরা যখন এই যে
1: হ্যাঁ
0: ঘটনাগুলো
1: হ্যাঁ
0: শুনছ, একজন মা কিভাবে কষ্ট করে সন্তানদের জন্ম দেয়, এবং আমরা দেখেছি যে তোমাদের কথাবার্তা এবং তোমাদের আচার আচরণ পড়াশোনাতে তোমরা সবসময় বাবা মাকে খুবই অনার করে কথা বলো, এইটা তো তোমার তোমাদের কি অনুভূতি হয়, তোমরা দুজন যে দেখতে একই রকম?
2: একই রকম দেখতে অনুভূতি। আমি একটা সিচুয়েশন দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা কোন জায়গাতে যাওয়ার জন্য রেডি হলে নিজেরা আয়না দেখি না, আরেকজনকে দেখি। আমাকে তো এরকমই লাগছে, তো আমরা কোন জায়গাতে যাওয়ার সময় রেডি হলে বা কোনো সাবস্ক্রাইব করলে আমরা কোনোদিন আয়না দেখি না, আমরা দুজন দুজনকে দেখে বেরোয় চলে যাই।
0: শোনো শোনো, এই যে এই যে
2: দেখে
0: বললাম না, বৃন্দাবন দাস আর শাহনাজ খুশির ছেলেপেলেরা এরকমই হবে, কিন্তু এরকমই হবে একদম তাই। এবার বলো, তুমি বলো।
2: না, দুজনে একই রকম হওয়ার অনুভূতিটা একদমই খুবই আনন্দদায়ক, সব সময় আনন্দদায়ক শব্দটা বোধহয় চয়ন, শব্দ চয়নটা ঠিক হলো না, কিন্তু
0: না
2: এটা
0: ঠিক আছে, ঠিক আছে,
2: আসলে যখন গভীরভাবে চিন্তা করে দেখি তখন মনে হয় কিন্তু যে আমরা তো একরকম দেখতে, কিন্তু এটা একসাথে থাকতে থাকতে সবসময় এটা
1: আসলে যে
2: আসলে মাথায় থাকে না,
1: মানুষ
2: এটা
1: বলে
2: একরকম। যে জিজ্ঞেস করে সব জায়গাতে গেলে যে জ্বর কি
1: মনে
2: একসাথে
0: হয়
2: আসে
0: না,
2: কিনা, খিদা কি একসাথে লাগে কিনা, আমি খিদা একসাথে লাগে না, জ্বর একসাথে আসে না, কিন্তু আমি যখন যেটা চিন্তা করি ওর দিকে তাকাই আমি
0: এরকম
2: বুঝতে
0: হয়।
2: পারি যে ও একই জিনিসই চিন্তা করে।
0: আচ্ছা, একটা
2: এরকম
0: সারপ্রাইজিং
2: হয়
0: জিনিস
2: বলতে হয়।
0: বলি, এটা তোমরা শুনলে অবাক হবে, সিস্টার আপনার কাছে বলা, সেটা হলো আমরা যখন গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ের ইন্টারভিউ করছিলাম, টুইন, তারা বলছিল একসাথে জ্বর আসে না, একসাথে সবকিছু ঠিক আছে, হয়তো জ্বরটা বাসায় আছে বলে ভাইরাল ইনফেকশন হচ্ছে একসাথে, হয়তো খিদা লাগছে বাসায় একসাথে খাওয়া দাওয়া করছে সেই জন্য। কিন্তু তারা দুজন একটা ইন্টারেস্টিং কথা বললো, তারা দুজন একদিন সকালে উঠে তার মাকে বলছে যে আমি এই স্বপ্ন দেখেছি, তারপরে তার মা বললো আচ্ছা তাই নাকি, একটু পরে অন্য রুমে গেছে তখন আরেকজন বলছে যে সে এই স্বপ্ন দেখেছে, দুজন একই স্বপ্ন দেখেছে একই দিনে। এখন এইটা কিভাবে সম্ভব, এই যে ওরা বললো যে আমাদের ওর দিকে তাকালে আমার মনে হয় যে ও এটা ভাবছে, তো এইটা আপনি আপনার কি ব্যাখ্যা, ওদের মধ্যে আপনি এই ধরনের কোনো বিষয় দেখতে পান, মানুষের মধ্যে যেরকম আছে যে একসাথে জ্বর হয় কিনা, একসাথে খাওয়া দাওয়া করেন, তাদের মধ্যে মিল অমিলটা কোথায়?
1: মিল অমিল হচ্ছে প্রকাশের ক্ষেত্রে মিল অমিল, তবে এই জিনিসগুলো ঘটে। যেমন আমি দেখি যে ইদানিংকালে বেশি হয়, কোনো কোনো বিষয় নিয়ে দিব্যর যদি মন খারাপ থাকে সৌম্যর মন খারাপ হয়ে যায়, কিন্তু দিব্যর মন খারাপের কারণটা আমি জানি, সৌম্য হচ্ছে ওটা দেখে দেখে মন খারাপ করে, ও কিন্তু শোনেনি যে দিব্যর কি কারণে মন খাসে যায়, কিন্তু সে আমাকে বল আমি জানি, ও সেই কথাটাই বলে বলে তুমি জানো ও এইটা এটা ভাবছে। আমি ইদানিং কালে বেশি এই জিনিসটা ঘটছে আর আমি খুবই অবাক হই যে এরকম হয়। আবার ওরা যে বললো যে একসাথে কোনো কিছু হয় না, কিন্তু এটা বলে দিই, দর্শক জানুক, আমাদের প্রিয়জনরা জানুক যে আমরা দুইজন, ওরা দুইজন সবসময় একসাথে ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম অকুপাইড করে রাখে, আমরা পাই না, এটা কিন্তু ওরা প্ল্যান করে যায় না, কিন্তু আমি যখনই দেখি দেখি
0: সিস্টার আপনি বলবেন, আপনি একটু পিছিয়ে বসলে আমরা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আপনি একটু পিছিয়ে বসলে আমরা আপনাকে একটু পুরোটা দেখতে পাই, এই এই ফ্রেমটাতে একটু পিছিয়ে বসলে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটা বিষয় এখানে
1: ঠিক আছে,
0: বলে রাখা ভালো, যে আমাদের ইয়ে বলছেন যে আমাদের সৌম্য এবং দিব্য তারা একই সঙ্গে একই টাইমে ওয়াশরুমে যায়। তো সৌম্য দিব্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে, না একই টাইমে ওয়াশরুমে যাই, কিন্তু ডিফারেন্ট ওয়াশরুম। এটা কিন্তু বৃন্দাবন দাস যেরকম রসিক, শাহনাজ খুশি যেরকম রসিক, তাদের সন্তানদের রসিকতা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলেন, যে সেটা হলো যে আমি তো আপনাকে সবসময় সিস্টারই বলি, আপনার বাসায় যে আড্ডাটা হয়তো সবসময় আমরা খুব মিস করতাম, এখনো মিস করি, যে আপনার বাসায় বৃন্দাবন দাস জন্মদিন, আপনাদের জন্মদিন, কোন একটা উপলক্ষে পেলে আমরা চলে যেতাম, সবাই সেখানে আসতো। এই যে আপনার আপনার কিছু অবজারভেশনে, শাহনাজ খুশি আপনার আপনার নাম ধরে বললাম, কারণ সবাই আপনাকে এই নামে চেনে, যে আপনার কিছু অবজারভেশন আমরা দেখতে পাই ডিফারেন্ট, সেটা নারী হিসেবে ডিফারেন্ট, আপনার মা হিসেবে ডিফারেন্ট, আপনার ভাবনা চিন্তা আপনি ডিফারেন্ট। ধরেন আপনি একটা জায়গায় লিখেছেন, নারী আসলে নিজের গরজেই বাঁচে, আপনার স্ট্যাটাসে। আরেকটা জায়গায় আপনি লিখেছেন, নষ্ট হওয়া একটা নেশার মতো, বরং ভালো থাকাটাই রোজকার অনুশীলন। তো নারী আসলে নিজ যন্ত্রণায় বাঁচে, নিজ গরজে বাঁচে, এটা আসলে আপনি কি মিন করতে চান? কি ধরনের যন্ত্রণা একজন নারী সেটা ফিল করে?
1: এইগুলো আসলে খুবই যদি গদবধা অর্থে, এটা প্রতিদিনের প্রত্যেকটা নারীর আসলে স্ট্রাগল। সেটা হচ্ছে একজন নারী যেমন তার পাশের পুরুষটার অথবা হাজবেন্ডটার অথবা সন্তানটার, সকল পুরুষের যেভাবে টেক কেয়ার করে, যে তার, যেমন আমি করি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যে কার একটু চুল বড় হলো, বৃন্দাবনে চুলে কালার করতে হবে কিনা, ওদের চেহারাটা কেন এরকম খারাপ লাগছে, তারপর একটা জায়গায় যাবে ওদের প্রপার কাপড়টা আয়রন করা আছে কিনা, এখান থেকে শুরু করে এভরিথিং, সারাটা দিনের বিষয়গুলো যেভাবে মনিটরিং করি, আমার ক্ষেত্রে কেউ সেটা করে না। কোনো নারীর ক্ষেত্রে আমার ধারণা যে যে পুরুষটা করে হয়তো 5% করে, মানে এটা এটা সহজাত। আমার মনে হয় যে পুরুষদের একটা প্রকৃতিগত ব্যাপারই আছে ওগুলো করা, আর বাংলাদেশের ছেলেরা সেটা বেশি করে প্র্যাকটিস করে, যেমন তারা সেবা যত্ন পেয়ে পেয়ে, কেয়ারিংটা পেয়ে পেয়ে অভ্যস্ত, আর মেয়ের মেয়েদেরকে কেয়ার না করা অথবা শেখে দেখে অভ্যস্ত, এ কারণে আমার মনে হয় যে বাঙালি ছেলেরা এই চর্চাটা বেশি করে। তো সেই ক্ষেত্রে আমার হয় যে এই যে আবার আমি আবার ঠিকই ওদের পাশাপাশি আমি নিজের নিজের কাপড়টার যত্ন করি, নিজে পার্লারে যাই, নিজের স্যান্ডেলটা ঠিক ওইভাবেই কি রেশিওতে ঠিকঠাক করি, সেটা আমার মনে হয় এটা আমি ভালো না থাকলে ওদের আসলে কিছু আসে যাবে না। অথবা অন্য কোন নারীর কথাও যদি আমি ধরি, খুব বেশি যাওয়ার সময় হয়তো বলবে যে ও আচ্ছা এটা এরকম, কিন্তু ওদের ব্যাপারগুলো যেভাবে আমি প্রতিটা বিষয় খেয়াল করি, দেখি প্রত্যেকটা নারী তাই ধারণা, যে আমি তো নিজেরই হয় গাড়ির ভিতরে, ওদেরটা বাসায় থেকে একদম, কখনো কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে, ইভেন লাইভে বসার প্রোগ্রাম হলে, কোনো দাওয়াতে যাওয়া, ওদের পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট টি শার্ট কি কি পরবে, ঘড়ি টড়ি সমস্ত কিছু রেডি করে রেখে আমি শুধু কাপড়টা পরে গাড়ির ভিতরে যেয়ে রেডি হই, কিন্তু ওদেরটা প্রপারলি করে দিই। আমাকে কিন্তু কেউ কখনো কোনোদিন এই স্পেস দেয় না, বরং আমি দেখি যে আমার ছেলেরাও এটা, এই কারণটি বাইরে যদি আমি 5-10 মিনিট কোনো কারণে নষ্ট হয়, সে নষ্টটা হয়তো,
0: হ্যাঁ হ্যাঁ বলেন বলেন,
1: এটার কথা না আমি বলছি, যে এটাই প্যাটার্ন হয়ে গেছে নারীদের জন্য, এটা এটা দুঃখের কথাই না, এটা আসলে একটা সেট আপ হয়ে গেছে আমাদের সোসাইটিতে, নারীদেরকে দেখার দৃষ্টিভঙ্গি, নারীদেরকে স্পেস দেওয়ার দৃষ্টি, এবং সেট আপ হয়ে গেছে এই ভিতরে। যেটা আমি বলছিলাম যে দিব্যসৌম্য অনেক বেশি রেসপেক্ট করে, অনেক বেশি কেয়ার করে, শুধু বাবা মা না সকল গুরুজনকে, কিন্তু এই এই ক্ষেত্রে যে টাইমিং এর কথা বললাম, এই ক্ষেত্রে যদি কখনো কোনোদিন 5-10 মিনিট সময় আমার বেশি লাগে, আমি দেখি দিব্যসৌম্য অবাক, কেন দেরি করছো, কিন্তু ওরা দেখে না যে আমার আমার এই কারণটাতে দেরি হচ্ছে, মানে ওদের ওদের কারণে যে আমি সময়টা নষ্ট করলাম, তো আমার রেডি হওয়ার জন্য আমার 10-টা মিনিট সময় বেশি লাগতে পারে, এটা ওরা ভাবতেই পারে না। তো সেই কারণে আমার মনে হলো যে আসলে নারী আসলে নিজের গরজে থাকে, নারীটা নিজের খেয়াল করছে না কাপড় চোপড় শরীর, যেমন আমি সংসারের সমস্ত কাজের কমপ্লিট করে আমার 1 ঘন্টা সময় থাকে যে আমি রমনা পার্কে হাঁটবো, আমি সকালবেলা হাঁটতে যাই, তো এই সময়টা আমাকে নিতে হয়েছে, আমাকে কিন্তু সংসার থেকে ছাড় দেয়নি। আবার যদি আমি এই কথাটা কখনো উপস্থাপন করি সংসারে, তখন বলে যে তোমাকে তো কেউ নিষেধ করেনি, কিন্তু আমি দেখি যে এই নিষেধ করার মধ্যে কানে এক ধরনের অভিমান, এক ধরনের উপেক্ষা, এক ধরনের এটা আমার ঘর না, আমার মনে হয় সেই যে হিন্দি একটা কথা আছে, ঘর ঘর কা কাহিনী, এটা সব ঘরে,
0: এখানে আমি একটু আপনার
1: সেই
0: সাথে
1: ঘর
0: যুক্ত
1: আর
0: করতে চাই। ধরেন এটা তো এটা একটা বিষয় যে ধরেন আপনি দেখা যাচ্ছে যে ওভারঅল সমাজের মধ্যে সবারই কিন্তু একটা নারীর উপর ডিপেন্ডেন্সি থাকে, এটা বলেন বাচ্চাদের বলেন মায়ের উপর ডিপেন্ডেন্সি থাকে, হাজবেন্ডের বলেন ওয়াইফের উপর ডিপেন্ডেন্সি থাকে। তো যখন কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে
1: হ্যাঁ
0: তখন কিন্তু তাকে একটা উঁচু আসনে রাখে, তখন তারা ধরে নেয় যে ওই উনি আমাকে দেখবেন, উনি ওনার নিজেরটাও দেখবেন, এটা একটা অব্যক্ত বিষয় থাকে। কিন্তু আপনি যে কষ্টের কথা বললেন, এই কষ্টের অভিযোগ কিন্তু আমরা নানা দিক থেকে পাই, আমাদের ঘরেও পাই যে হ্যাঁ তাহলে আমার টাইমটা কোথায়, মানে তোমরা সবকিছু বলছো সবকিছু করে দিলাম কিন্তু আমার টাইমটা কোথায়। এটা খুব ভালো কথাই বলছেন, কিন্তু বৃন্দাবনটা থাকলে হয়তো এটার একটা মানে আমরা তাকে তার পক্ষ বক্তব্যটা আনতে পারতাম, কারণ এটা তো কিছুটা অভিযোগ এর মধ্যে আছে, অভিযোগ আছে অনুযোগ আছে, ফলে আমরা এখন এই উত্তরটা আমরা দেখি পরবর্তী সময় নিতে পারি কিনা।
1: খুব সুন্দর করে এটা এটা
0: আচ্ছা দিব্য
1: সেটাই,
0: সৌম্য
1: সামনাসামনি হলেই ভালো, তার অলস
0: সামনাসামনি
1: হবো না
0: হলে ভালো
1: না।
0: ভালো ভালো
1: কিন্তু আমি আমার ঘরের কথা বলছি না, আমার জন্য আমি
0: যাক,
1: বলো
0: আমাদের
1: দিব্য সৌম্য বলো।
0: দিব্যসম্য তোমরা বলো, এই যে তোমার মায়ের একটা অভিযোগ, তোমরা যে সবার এটা আমাদেরও আমাদের মায়েরাও তাই একই অভিযোগ করেছে যে আমরা তাদের প্রতি প্রপারলি অ্যাটেনশন দিই না, তাদের সময়টা যে লাগে তাদের আমরা ইয়ে করি নাই, সেটা তো আমরা
1: সব
0: দেখি।
1: কিন্তু শুধু আমার, আমি যে না না হ্যাঁ
0: জি জি বলেন।
1: আমি বলছি যে এটা শুধু আমার ঘরে না, আমি ওভারঅল নারী কথা বলছিলাম,
0: সবার
1: এবার
0: সবার
1: আমি তো এটা অভ্যস্ত করে ফেলেছি ওদের, এটা কিন্তু আমি যে ওদের এতটা কেয়ার করি, আমার জন্য যে স্পেস, হ্যাঁ সেটা সেটা আমি নিজে অভ্যস্ত করেছি, ওরা কিন্তু নিজে আমাকে এটা করতে হবে, আমি নিজেই এই নিখুঁত কেয়ারিংটা, এই নিখুঁত যে ওদের আয়োজনটা, এটা আমি নিজে করেছি, এবং এইটাতে আমি ফেঁসে গেছি আসলে। এখন ওরা এতই অভ্যস্ত হয়ে গেছে যে এখান থেকে আমার জন্য সময় বের করলে ওরা সেটাকে একটা খুঁত মনে করে, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘর চিত্র, প্রত্যেকটা
0: এটা
1: ঘরের চিত্র, এটা
0: এটা
1: এটা
0: সিস্টার,
1: শুধু
0: এটা
1: আমার কথা কিন্তু,
0: দেখেন এর মধ্যে একটা স্বার্থপরতা আছে,
1: এটা
0: আমি
1: বলেছি
0: বলি
1: না, প্রত্যেকটা নারী তার নিজের গরজে থাকে, এটাই
0: হ্যাঁ
1: এটা কেউ
0: হ্যাঁ
1: রাখে না তাদের ভালো লাগে, হ্যাঁ
0: আমি
1: একটা
0: আমি আপনার
1: স্বার্থপরতা আছে,
0: স্বার্থপরতা আছে, স্বার্থপরতা হচ্ছে আপনি কিন্তু আপনার স্বামী আপনার সন্তান ওদেরকে সন্তুষ্ট রেখেও আনন্দ পাচ্ছেন। আবার ধরেন হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন যে বাচ্চা কাচ্চাদের কাছে বাবা মার আসলে কোনো ঋণ নাই,
1: হ্যাঁ
0: কেন
1: হ্যাঁ
0: উনি বলেছেন যে এই কারণে যে একজন বাচ্চা কাচ্চা কে কোলে নিলেও বাবা মার আনন্দ লাগে, বাবা মা তার নিজের আনন্দের জন্য বাচ্চা কাচ্চাকে লালন পালন করে, বাচ্চা কাচ্চাকে সঙ্গে রাখে, বাচ্চা কাচ্চা যত্ন করে, ফলে বাবা মা যা পায় সেটা সে পেয়ে যায়। এইটা কিন্তু আমাদের এই
1: হ্যাঁ
0: ওয়াইফের
1: হ্যাঁ
0: ক্ষেত্রে
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই
0: আছে, বাবা মার ক্ষেত্রে আছে। তো এখানে
1: নিশ্চয়ই
0: দিব্য সৌম্যকে একটু বলতে চাই, দিব্য সৌম্য তোমাদের এই যে তোমরা যে টুইন এবং তোমাদের পছন্দ অপছন্দ কিরকম আমরা একটু শুনি তো। দিব্য সৌম্য তোমাদের একজন বলো যে তোমাদের দিনের কোন সময়টা পছন্দ, আমরা বলবো তোমার একজন একজন করে উত্তর দেবা।
2: আচ্ছা তুমি বলো, আমার দিনের মধ্যে আমার সব পুরো দিনই পছন্দ, শুধু সন্ধ্যাবেলাটা আমার কাছে একটু ডিপ্রেসিং লাগে, সন্ধ্যাবেলা ছাড়া আমার সব সময়, আমার বিশেষ করে আর্লি মর্নিং আমার খুব পছন্দ, যদিও ওঠা কম হয় আর্লি মর্নিং, কিন্তু আর্লি মর্নিং এ যখন উঠি তখন সেই স্নিগ্ধতাটা আমাকে মুগ্ধ করে। ওই
0: আচ্ছা
2: আমারও সেম ওই একই কথা, সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যেতে থাকে সেই সময়টাতে একটু ইয়ে মনে হয়, মানে পছন্দ এক না কিন্তু অপছন্দ এক, অপছন্দ এক এই আর দুজনেরই দিনের বেলাতেই ভালো লাগে, রাতের বেলা, রাতের বেলা আমাদের হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক, হ্যাঁ চাঁদের সাথে সম্পর্ক,
0: তাদের সাথে সম্পর্ক কম। আচ্ছা তারপর বলো যে তোমাদের প্রিয় ইয়ে কে, ধরো তোমাদের প্রিয়
2: লেখক,
0: লেখক, তোমরা কার বই পড়তে পছন্দ করো, কার গান শুনতে পছন্দ করো, তারপরে বাবা মার কোন সময়টা তাদের সাহচর্য তোমাদের ভালো লাগে, এইটা একটু বলো, তিনটা বিষয়।
2: বাবা মা সব সময় তো কাছে থাকে, এখন আমরা বাবা মা ছাড়া কোনো সময় থাকি না, এটাই আসলে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন পুরা বছর আমরা বাবা মার সাথে 24/7 পুরা, আমাদের বাবা মা ছাড়া কোনো সময় কাটে না,
0: অত্যন্ত সৌভাগ্যবান, এটা কিন্তু খুব কঠিন। আর তোমাদের পছন্দের বই কার কার লেখা তোমাদের ভালো লাগে?
2: আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ স্যার, আহমেদ সফা স্যার, তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় স্যার, ওকে সত্যজিৎ রায়ের
0: ওকে
2: ফেলুদা সিরিজ আমার খুব পছন্দ।
0: ওকে
2: এখন
0: তোমার
2: সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের লেখা পড়তে বেশি ভালো লাগে। হাসান
0: খুবই
2: আজিজুল হক, হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক স্যার,
0: মানে
2: হাসান
0: খুব
2: আজিজুল হক
0: ইন্টারেস্টিং। তোমাদের তোমাদের এখন বয়স কত?
2: সত্যি কথা বলবো, 20, 21, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, 20, না বড় হয়েছে, যদি বয়স একটু কমের দিকে রাখা গেলে ভালো হতো, আগে বড় হতে চাইতাম, এখন ছোট হয়ে যেতে,
0: আচ্ছা,
2: এখন আর
0: আমি
2: বড় হতে চাই না।
0: আমি খুবই
1: না
0: আনন্দিত, ধরো এই যে তোমার বাবা মা যে তোমাদেরকে প্রপারলি কতটা সাপোর্টিভ, যে বাবা মার সঙ্গে বড় হওয়া, কারণ তোমরা এখন সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছো, তোমরা রবীন্দ্রনাথ পড়ছো, তোমরা চে গুয়েভারাকে চেনো, তোমরা একই সঙ্গে তোমরা যখন গান শুনছো তখন দেখা যাচ্ছে রাধারমণের গান শুনছো, এটা তোমার মার স্ট্যাটাস থেকে আমি দেখেছি, তো এটা অনেক বড় ব্যাপার। তোমাদের তোমাদের টুইন হওয়ার কারণে সোসাইটিতে কি ধরনের কনফিউশনের মধ্যে তোমরা দেখেছো, যেটা তোমরা খুব মজা পেয়েছো? তোমার তোমার প্রেমিকা কি এসে তোমাকে কখনো প্রেম নিবেদন করেছিল?
2: আমার মনে হয় জমজ হওয়ার কারণে মনে হয় এখন পর্যন্ত কোনো প্রেম নিবেদন পাইনি,
0: তাই এটাই
2: কারণ কনস্ট্যান্ট একটা কম্প্যারিজনের মধ্যে থাকতে হয়,
0: আচ্ছা
2: যে দুজন একসাথে থাকার কারণে একটা কনস্ট্যান্ট স্টেট অফ কম্প্যারিজন থাকে, যে এখন প্রেমিকা যে প্রেম নিবেদন করবে সে হয়তো বললো যে না আমার এই জিনিসটা ভালো ওর এই জিনিসটা ভালো,
1: মাঝে
2: যে
1: মাঝে
2: কমপ্লিটলি কাউকে পছন্দ এই জন্য মনে আরেকজন
0: হয়।
2: থাকলে ভালো হতো, থ্রি
0: হ্যাঁ
2: নইলে ভালো হতো, তাইলে মনে হয় আমাদের দুজনকে কম্প্যারিজন করে ওই লাস্টেরটাকে নিত,
0: খুবই
2: চুজ
0: খুবই
2: করতো।
0: ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার ধারণা তোমার বাবা মা তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত খুব এনজয় করে। এখন তোমাদের বল, তোমাদের যখন ছোট ছিল, এখন তো তোমাদের গেট আপের কারণে, চুলের কারণে একটু ইয়ে করা যায়, যেমন দিব্য অ্যাক্টিং করেছো, এই অ্যাক্টিং করতে পছন্দ করো, সৌম্য কবিতা পড়তে পছন্দ করো, তোমাদের অমিল গুলা কি?
2: অমিল আছে, অমিল অমিল হলে যে কোনদিন অমিল অমিল এত কম যে খুঁজে বের করতে মনে ইনস্ট্যান্টলি কানেক্ট করা যায় না যে অমিল কোথায়,
1: যুক্তি বুদ্ধি করো কেন?
2: যুক্তিবুদ্ধি অমিল অমিল আসলে অমিল, তুমি বলো, মা তো আসো এখানে, অমিল
0: তুমি
2: অমিল
0: বলো, অমিল
2: কোথায়?
0: আপনি আপনি বলেন সিস্টার, আপনার কাছে আমাদের প্রশ্ন, দুইজন কি একই সময়, আমাদের যে ট্রেডিশনাল কিছু ধারণা আছে যে একই সঙ্গে অসুস্থ হয় কিনা, একই সঙ্গে খিদা পায় কিনা, একই সঙ্গে তারা একজনকে মারলে আরেকজন কাঁদে কিনা, এই বিষয়গুলো আপনি কিরকম দেখেছেন?
1: ভীষণ, মানে ছোটবেলাতে তো হতো ওরকম যে একজন হলে দেখা যেত যে একই টাইগার একই গ্লাস, সব কারণে হয় সেটা এক তো তাটা দুইজনের সমাতেই হয়, আর যার যেমন ডেঙ্গু হলো দিব্যর হয়নি, ঠান্ডা লাগাটা সৌম্যর প্রায় লাগে না, এর অসুস্থতার ব্যাপারটা এক না, কিন্তু একজনকে বকা দিলে এমনি দুইজন হয়তো কোনো কিছু নিয়ে এখন বেশ বছর দুয়েক হলো বেশ ব্যক্তিত্ব তৈরি হয়েছে আর মারামারি করে না, খুবই মারামারি করতো তারা, এবং এই হয়তো আরেকজনকে বকলাম কি কখনো কখনো, ওরা যখন ও লেভেলে পড়ে তখন আমি মেরেছিও মারলাম, তখন দুইজন আবার এক হয়ে যায়, তখন দুইজন এক হয়ে যায় এবং আমাকে এবং বৃন্দাবন আট গড়ায় দাঁড় করায় আমরা দুজন প্রতিবেশী, ওদের টেক কেয়ার করতেছিলাম সেখানে মনে হয় আমরা একটু ঝামেলা করে ফেলছি, তোমরা তো এইটা করো তোমরা তো এইটা করো, দুইজন তখন এক হয়ে যায়।
0: সেটাই সেটাই। আর এমনি ওই রকম আনইউজুয়াল কিছু চোখে পড়েছে, যেমন ছন্দার ছন্দার বেবিদেরকে বলেছে যে দাদা
1: সমালোচনা করি
0: একই
1: খুব
0: সঙ্গে
1: করে,
0: সব দেখেছে?
1: আরেকজন পক্ষপাত করে সেটার,
0: হ্যাঁ, আমাদের মাঝে মাঝে কানেক্টিভিটিতে একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে যা দেখছেন, আমরা নিউ ইয়র্ক থেকে এই রেডিও স্টেশনের থ্রুতে কানেক্টেড হচ্ছি, আর আমাদের সিস্টারকে আমরা পেয়েছি ঢাকা থেকে,
1: হ্যাঁ
0: সৌম্য এবং দিব্যকেও পেয়েছি ঢাকা
2: আমি
0: থেকে।
2: একটু 1 মিনিট সময় নিয়ে মাকে একটু দেখি, মা ওটা একটু কানেক্ট করা যায় নাকি, একটু ঠিক করা যায়
0: ওকে
2: নাকি, 1 সেকেন্ড।
0: ওকে, আমরা তাহলে আমরা তাহলে এখন দিব্যর সঙ্গে কথা বলবো, তাই তো?
2: না হ্যাঁ ওকে
0: হ্যাঁ,
2: দেখো, হ্যাঁ ওই রাত্রেবেলাতে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে,
0: না এখন প্রথমগুলো বাচ্চা না হয় ঠিক করছে,
1: হ্যাঁ তো
0: কিন্তু আমরা এখন কথা
2: হ্যাঁ
0: বলছি কার সঙ্গে, দিব্যর সঙ্গে না সৌম্যর সঙ্গে?
2: দিব্য,
0: দিব্য। আচ্ছা দিব্য, তুমি বলো তোমার তো কোন কবিতা পছন্দ, তুমি তোমার তুমি অ্যাক্টিং যে করেছো বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে, তুমি অ্যাক্টিং করেছো, তুমি কলকাতা থেকে কয়দিন আগে শুটিং করে এসেছো আমরা সবাই জানি, তোমার ওইখানকার অনুভূতি একটু জানতে চাই, এটা তো অনেক বড় সুযোগ।
2: এইটা মানে কলকাতাতে না, শুটিংটা ছিল মুম্বাইতে।
0: আচ্ছা
2: এইটা এখনো আমি ওই স্বপ্নের মধ্যে আছে, একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল এটা, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি এখনো ওই ঘোরের মধ্যে এখনো বাস করছি, আমার মনে হয় ওইখান থেকে আমি বের হতে পারিনি এখন, যে এত বড় একটা সুযোগ, খালি সিনেমা বলে না, বঙ্গবন্ধুর সিনেমাতে টু বি দ্যাট আ পার্ট অফ দ্যাট মুভি ইজ আ হিউজ ডিল। তারপরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করা, মানে ওই এটা মনে হলে এখন আমার মুখে কথা শব্দ আসে না। আমি করে চলে এসেছি ঠিক আছে, কিন্তু আমি এখনো
0: হুম হুম
2: ব্যাপারটা নিয়ে ভাবে কথা বলার জন্য প্রস্তুত না।
0: করেক্ট করেক্ট সেটাই, মানে এটা একটা বড় সুযোগ বেশ ইয়েতে। তো আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের। এই যে তোমরা একজন তো পড়ছো ইংলিশ লিটারেচার, একজন পড়ছো ইকোনমিক্স এ, কে ইংলিশ লিটারেচার কে ইকোনমিক্স?
2: আমি সৌম্য হচ্ছে ইংলিশ লিটারেচার, আর দিব্য হচ্ছে ইকোনমিক্স,
0: বলে নিতে হচ্ছে যে আমি সৌম্য, আমি দিব্য।
2: গণিতে হচ্ছে।
0: আচ্ছা এখন তোমরা বলো যে বাবা মার, বাবা মার কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খুবই মোটিভেট করে, খুবই তোমরা কনভিন্স হও যে মায়ের এই বিষয়টা আমাকে খুব মোহিত করে, বাবা মার এই বিষয়টা তোমাকে খুবই ইমপ্রেস করে, সেটা একটু বলো।
2: ইদানিং আমাদের জেনারেশনের বেশিরভাগটা, আমাদের জেনারেশন, আমি নিজে আমার জেনারেশনকে রিপ্রেজেন্ট করছি, বাট আমি দোষারোপ করে না, কিন্তু আমাদের এই বয়সের মানুষরা, আমরা একটু খুব তাড়াতাড়ি আসলে ছোট ছোট বিষয়ে খুব ডিপ্রেসড হয়ে পড়ি। কিন্তু আমার বাবা মাকে দেখে আমার এটা সবসময় একটা জিনিস মনে হয় যে জীবনে অনেক বড় কিছু সামনে আসলেও আসলে ডিপ্রেসড হওয়া যাবে না, কোনোদিন ডিপ্রেসড হওয়া উচিত না, তাহলে ডিসিশন, জীবনের ডিসিশন নিতে ভুল হয়ে যায়। তো এখন বাবা মাকে যখন দেখি যে কত বড় বড় বিষয় হজম করে হাসি মুখে কথা বলছে, তখন মনে হয় যে আমি যে ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড হয়ে আছি সেটা একদমই আমার উচিত না, তখন এটা আমাকে আরো সামনে এগোতে, হাসি মুখে এগোতে আমাকে সাহায্য করে। বাবা মা দুজনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি, যেটা দ্বারা আমরা প্রভাবিত, সেটা হচ্ছে বাবা মার সততা, অনেস্টি।
0: হুম হুম
2: এই অনেস্টিটা, যেখানে আমার মনে হয় যে মাকে আজকে এখানে ইন্টারভিউ মাধ্যমে ক্লিয়ারলি বলি, জিজ্ঞেস করি যে তোমার সবসময় এত অনেস্ট হওয়ার দরকার নেই, মাঝে মধ্যে একটু ডিসঅনেস্ট হলে তো সমস্যা নাই, কিন্তু
0: রাইট
2: লাইফে 100% টাইম বাবা মা দুজনই কমপ্লিটলি অনেস্ট, এই অনেস্টিটা। আর মার সাথে যদি আমার কমন যদি কোনো পয়েন্ট পড়ে বাবার বাদে, সেটা হচ্ছে মার ইমোশন, মার আবেগ, আমাদের দুজনেরই সেটা, মার মার আবেগটা আমরা দুজনই আমাদের ভেতর প্রখর।
0: হুম হুম সেটাই সেটাই। আর বাবার
2: বাবার ওই বাবা মা দুজনের কমন হচ্ছে সততা, আর মার হচ্ছে আবেগ, আর বাবার হচ্ছে স্থিরতা।
0: আচ্ছা
2: স্থিরতার আমি বলবো আমার বাবার থেকে, আমি পার্সোনালি মনে করি আমি একটু উইটি, সেটা আমার আমার মনে হয় আমার বাবার থেকে পাওয়া, আমার বাবা আমার মনে হয় আবেগ কম, তো সেই জন্য উইটিনেস টা একটু বেশি, স্থিরতা বেশি। হ্যাঁ আবেগ বেশি হলে তো স্থির থাকা মুশকিল, দুইটা কন্ট্রাডিক্টরি।
0: কারেক্ট কারেক্ট। আর বাবা তো ধরো লেখক নাট্যকার, মা অভিনেত্রী, বাবা অভিনয় করছেন, কিন্তু তোমাদের মধ্যে তোমরা কি হতে চাও, নাট্যকার নাকি অভিনেত্রী বা অভিনেতা? লেখালেখির দিকে যেতে চায় কি, আর অভিনয়ের দিকে যেতে চায় কি, বা আদৌ যেতে চাও কিনা, তোমাদের লাইফে তোমরা কি হতে চাও?
2: অভিনয়টা আসলে আমার ওরও বোধ হয় একই চিন্তা ভাবনা, এখন আমি বলার পরে হয়তো মিলিয়ে ফেলবে এটার সাথে, ওরও হয়তো আর বলার কিছু থাকবে না। আমরা দুজনই অভিনয়টা আমাদের খুব পছন্দ, কিন্তু অবশ্যই অনেক কঠিন কাজ, যত দিন যাচ্ছে যত আরো কাজ পাচ্ছি তত আরো বুঝছি যে এটা কত কঠিন কাজ, কিন্তু অভিনয়টা প্যাশনের জায়গায় থাকলেই আমার মনে হয় ভালো, এটাকে প্রফেশন হিসাবে নিতে এখনো প্রস্তুত না, এখন ফিউচার তো আমরা কেউই জানি না, কিন্তু এটাকে প্যাশনের জায়গায় থাকলে এটা বেটার। কালচারাল ইয়ের সাথে, শিল্প শিল্প সংস্কৃতির সাথে থাকতে চাই, ভালো কাজের, ভালো কাজের সাথে থাকতে চাই, সেটা হোক লেখালেখি করে হোক, অভিনয় করে হোক, কবিতা আবৃত্তি করে হোক, নাচ করে, যেভাবেই হোক, শিল্প বাংলাদেশি বাঙালি শিল্প সংস্কৃতির কাছাকাছি থাকতে চাই সবসময়।
0: ওকে, তাহলে তোমরা শেষ দিকে আমাদের শুধু আরেকটা কথা বলো, আমরা অনেক দিকে অনেক দেশে অনেক জায়গায় দেখতে পাই বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক নিয়ে নানাবিধ জটিলতা, আবার একই সঙ্গে অনেক অবক্ষয় দেখতে পাই। অন্য যারা আমাদের অনুষ্ঠান দেখছে আজকে, ওই সেই সব যদি সেখানে কোনো টিন এজ ছেলে পেলে থাকে যাদের বয়স 14-15 বা 20, তাদের জন্য তোমরা বাবা মার উদ্দেশ্যে কোনো কিছু কি তাদের বলতে চাও যে তারা এইভাবে চলতে পারে, বাবা মাকে এইভাবে অনার করতে পারে? কারণ তোমরা যে বাবা মাকে যেভাবে অনার করছো, যেভাবে কথা বলছো, যেভাবে তোমরা বাবা মার কাছ থেকে নিচ্ছ, এটা নিঃসন্দেহে অত্যন্ত মানে বিরল। তো তোমরা কি ওই জন্য কিছু বলতে চাও যে তাদের বাবা মাকে তারা কিভাবে অনার করবে?
2: আসলে এটা আমরা সেটা আসলে আমাদের কৃতিত্ব না, একদমই। এটা মা বাবাই এমন মানুষ যে তাদের প্রতি অনার, এবং আমাদের যেভাবে ব্রট আপ করেছে তাদের প্রতি অনারটা আমাদের অটোমেটিকই আসে। আর আমরা খুব লাকি যে আমার বাবা মাকে আমরা 24/7 পেয়েছি এবং বন্ধু হিসেবে পেয়েছি সাথে। আমি বলবো যে প্রত্যেকটা, আমার বাবা মা তো অবশ্যই, প্রতিটা বাবা মা থেকে, বাবা মার থেকে ভালো বন্ধু, বাবা মার থেকে ভালো অনুষঙ্গ আর হতে পারে না।
0: সেটাই সেটাই
2: একমাত্র জায়গা যেখানে কোনো নির্ভেজাল সবকিছু পাওয়া যায়। আর ভালোবাসা,
3: বন্ধুত্বের তো সবসময় রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট তো থাকাই উচিত, না হলে বন্ধুত্ব।
2: বাবা মাকে যদি বন্ধু হিসেবে দেখো, বন্ধুর প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা থাকবে, সেই মিউচুয়াল রেসপেক্ট বাবা মার কাছে দিলে বাবা মা এনাফ খুশি থাকবে।
0: আমার ধারণা যারা দেখছে তারা এখান থেকে হয়তো তাদের মেসেজটা পেয়ে যাবে। আমরা একটু সিস্টারের কথা শুনি। সিস্টার, আমরা শেষ পর্যায়ে, ধরেন আমার আপনার ছেলেদেরকে কিন্তু আপনি সাবধানে রাখবেন, কারণ আমার 3 কন্যা, ওরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারে। আপনার আপনার সাথে আমাদের কানেকশন একটু হচ্ছে, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
2: মাইক্রোফোনটা মিউট করা তো,
0: মাইক্রোফোন মিউট করা, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছেন? আমার ছবিটাও আটকে যাচ্ছে বারবার মনে হচ্ছে। হ্যালো সিস্টার, শুনতে পাচ্ছেন?
1: আমি শুনতে পাচ্ছি আপনাকে।
0: আচ্ছা, তাহলে আমরা আমরা আপনার কথা দিয়ে শেষ করি। আমরা যেহেতু কানেকটিভিটিতে একটু ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার সন্তানরা, যে আপনি যে সন্তানদের মধ্যে যেভাবে আপনার ভাবনা চিন্তা ট্রান্সমিট করেছেন, সেটা অন্য বাবা মায়েদের জন্য, অন্য বাবা মাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা?

0: শুনতে পাওয়া গেল?
1: না, কিছু শুনতে পেলাম না।
2: এক সেকেন্ড প্লিজ।
0: আচ্ছা, নো প্রবলেম। মানে আমাদের প্রশ্ন ছিল যে, আমি এর মধ্যে একটু বলি, আমাদের সাথে আমাদের আমরা শেষ নুরশাদ জাহান, তামান্না তিথি, তারপরে আপনার আমেনা মিনি, এবং পাশাপাশি আরো মোহাম্মদ কাশেম ভাই, আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা আমাদের লিখে দিলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন। হাবিবুর রহমান তিনি লিখেছেন, নুরশাদ বিরাট বিরাট বড় বড় পোস্ট করেছেন, তা আমরা আশা করি আজকে সেগুলো পড়তে পারবো না, কারণ আমরা একদম শেষ পর্যায়ে। আমরা এখন সিস্টারের কথা শুনে আমরা শেষ করতে চাই। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের সিস্টারকে। সেটা হচ্ছে, আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা শেষ পর্যায়ে, আপনি এই যে বাবা, ওরা যেটা বললো যে, ওরা বলেছে যে এখন আপনার সাথে ছেলে মেয়েদের, তারা যেভাবে আপনাদেরকে পায় সেটা তাদের জন্য একটা বড় অ্যাসেট, এবং তারা যে বাবা মাকে অনার করছে এটা আসলে তাদের কৃতিত্ব না, কৃতিত্ব আসলে আপনাদের। ফলে আমরা চাই যে আপনার আপনার আশেপাশে যারা আছে, যারা আমাদের অনুষ্ঠান দেখছে, সেই সব বাবা মাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যে সন্তানদের তারা কিভাবে বড় করবে?
1: পরামর্শ আসলে এক একজনের এক এক ধরনের লিমিটেশন থাকে। অনেক মা আছে যারা চাকুরিজীবী, চাকরি করেন, আবার অনেক মা আছে, আমি যেমন আসলে খুব মাসে 4-5 দিন শুটিং করছি, তারা হয়তো 30 দিনই শুটিং করছে। এরকম কিছু কিছু বিষয় থাকে, ব্যস্ততা মায়েদের থাকেই। তবে আমি একটা জিনিস বলবো, সন্তান মানুষ করার, আমি যদি সন্তানের ভিতরে আমাকে দেখতে চাই তাহলে এটা আসলে অনেক কষ্টের, কঠিন। তো সময়টাকে নষ্ট না করে, যে চাকুরি অথবা বাইরের যে ব্যস্ততা সেটা থেকে ফিরে এসে, আমি যেমন আসলে আমার এটা আমি যেটা করেছি সেটার সাথে হয়তো একমত কেউ হবে না, যে আমি আমার নিজের রেস্ট, নিজের বিনোদন এটা আমি করিনি। এটা আপনিও আপনিও দেখে থাকবেন যে আমি কিন্তু আসলে ওদেরকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করি, মানে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে হোক, যৌথ ভাবে হোক। আমি মনে করেছি যে ওরা যেহেতু যেতে পারছে না, ওদের একা রাখবো, সেই সময় ওদের মনের জগৎটাতে কি ধরনের টানাপোড়েন হবে সেটা আমি এখন পর্যন্ত মেনটেন করি। এবং এই মেনটেন করে হচ্ছে আমার ছোটবেলাতে আমার কি কি শূন্যতা ছিল সেটা দিয়ে। এখন বাচ্চা কাচ্চার মনোজগৎটাকে যদি আসলে বাবা মা নিজের মনোজগতের মধ্যে নিয়ে এসে ভাবে, তাহলে আচ্ছা বাচ্চাদেরকে এত বেশি একা করবে না, এটা আমার মনে হয় যে এটা এটা। আর নিজের বন্ধু বান্ধবের অল্টারনেট নিজেকে তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় একটা টাইম পর্যন্ত। এখন যেমন আমার ছেলেরা বাইরের বন্ধু বান্ধবকে কিভাবে ইগনোর করবে কিভাবে, সেটা ওরাই জানে, আমার বলতে হয় না, তারা আমাদের সাথেই বেশি টাইম এনজয় করে। তো এটা তো আমি শিখিয়ে দিইনি ওদের, ওরা ওরা আমাদের সাথে থাকতে পছন্দ করে। একটা চায়ের সময় আমরা 4-5 বার চা খাই, আমাদের চা প্রেম আছে, এটা চার টেস্টের জন্য যত না সংগটার জন্য তত,
0: একসাথে বসে চাটা খাওয়া,
1: একসাথে বসে যখন আমরা অনেক কুটনামি করি, ধরেন আপনার যেটা ভালো লাগলো না সে কুটনামিটা করি, কাজের ভালো মন্দ নিয়ে আলাপ করি, টাকা পয়সা নাই ক্রাইসিস করোনা কালে সেটা নিয়ে আলাপ করি, রাজনীতি নিয়ে আলাপ করি, রাজনীতি কি হতে পারতো, দেশের পরিস্থিতি কি হচ্ছে, ডেঙ্গু মশা যাবতীয় বিষয়ই থাকে আমাদের টপিকস এর মধ্যে, একটা জগা খিচুড়ি টাইপের, কিন্তু প্রত্যেকটি বিষয়ই থাকে। এবং এটার জন্য আমাদের যখন যার মনের ভিতরে একটা কোয়েশ্চেন উদয় হয় তখন সে এসে বলে মা চা নিয়ে আসো, তো তখন আমি বুঝি যে ওদের কথা বলতে ইচ্ছে
0: এটা।
1: এই যে সময়গুলা সময়গুলো আসলে নিজেদের মতো করে রাখা নিজেদের, এটা আমি জানি না, এটা আমার এক ধরনের রোগও বাচ্চাদের সাথে থাকা আসলে, যেটা অন্যান্য মায়েদের বিরক্তি, তারা একটু অন্যান্য বিষয় নিয়ে থাকতে পছন্দ করে। একটু একটু সময় বাচ্চাদের দিলে পারে, বাচ্চারা একা হয়ে যায় না, বাচ্চারা বাচ্চাদের যদি বাচ্চাদের বয়সী বন্ধুরা তো খুব দ্রুত হাত ছেড়ে দেয় একটা, ধরেন প্রেম নিয়ে অথবা লেখাপড়া নিয়ে অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু রেষারেষি হলো ঠাস করে হাতটা ছেড়ে দেয়, বাবা মা তো সেটা ছাড়ে না। বাবা মা যদি বন্ধু হয় তাহলে পরে আমার আমার সাথে দিব্য সম্মর অনেক ঝামেলা হয়, কিন্তু আমি একদম পর মুহূর্তেই বুঝি যে এটা ওকে বুঝানো টাইম পর্যন্ত আমার ওয়েট করতে হবে, আমি অপেক্ষা করি, বুঝাই দেন ওর কাছ থেকে আমি দূরে সরে যাই, তখন ওই আমাকে নিজে নিজে খুঁজতে থাকে। তো এই যে বাচ্চারা যে অন্যান্য বন্ধুর প্রতি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওরা একাও হয় খুব দ্রুত, আমার মনে হয় যে অনেক ধরনের অঘটনটা তখনই ঘটে, বাচ্চাদের অনেক ধরনের বাজে ডিসিশন বাচ্চারা তখন নিয়ে নেয়। তো এই এই সময়টা যদি একটু একটু বুঝে নিজেদের এই বয়সে, নিজেদের 14 থেকে 20 বছর বয়সের মধ্যে কত ধরনের ফ্রাস্ট্রেশন, কত ধরনের প্রেম, কত ধরনের ভুল ডিসিশন হয়েছে, সেটা মনে করে যদি এই সময়টা একটু বাচ্চাদের সাথে থাকা যায়, তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগে না।
0: খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ধারণা যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এখান থেকে উত্তরটা খুঁজে নেবেন। সৌম্য এবং দিব্য, তোমরা বলো যে তোমরা কি হতে চাও লাইফে, শেষ প্রশ্ন।
2: শেষ প্রশ্ন, কি হতে চাই? বাবা মার ভালো সন্তান হতে চাই,
0: আর
2: এটা এখন আলটিমেট আলটিমেট
0: ওকে,
2: গোল।
0: আর প্রফেশনালি, প্রফেশনালি তুমি সামনে
2: প্রফেশনালি
0: ছোটখাটো পরিকল্পনা থাকে না যে আমি এটা এইদিকে নিয়ে যেতে চাই নিজেকে, সেটা কি মনে হয়?
2: প্রফেশনালি এখন যেটা বললাম সেটা হচ্ছে সংস্কৃতির সাথে থাকতে
1: ও
2: চাই,
1: অভিনয় করতে চায়। মনে হয় আমার মনে হয় যে ও বলতে পারছে না কেন, একটা সময় অভিনয় করবে না সে, এটা নিয়ে তারা দুই ভাই খুব হাসাহাসি করতো আর কি। অভিনয়ের ধারে কাছে যে ওরা জীবনে আসবে এটা আমি মনেও করি নাই, কিন্তু ওদের আরেকটা মুভি করেছে তারা, খুব দ্রুতই হয়তো সেটার ঘোষণা আসবে, মুক্তিযুদ্ধের অনুদানের ছবি করেছে এটা, হাসান আজিজুল হকের গল্প নিয়ে নকশি কাঁথার জমিন, আমার ধারণা দুর্দান্ত মুভি হবে এটা। এটা এই মার্চেই ঘোষণা আসার কথা, আসলে পারে আমি গল্প সহ নানান ছবি তখন শেয়ার করব। আমার মনে হয় সবাই তখন জানতে পারবে, প্রবাসে আমাদের অনেক অনেক ভক্ত আছে, আমি জানি, আমি 6 বার আমেরিকাতে গেছি, আমি জানি যে সেখানে আমাদের কত ভক্ত, কত ভালোবাসার মানুষ আছে, তারা জানবে। সেই মুভিটা করার পরে, বঙ্গবন্ধুর মুভিটার আগে, ওই মুভিটা করার পরে তারা অভিনয়ের প্রেমে পড়েছে, এটা তারা তারা এত ব্যাখ্যা দেয় অভিনয়ের, এবং তারা তখন আমাকে বলে যে আমি যে অভিনয়টা একটা কঠিন কাজ এটা করে তাদেরকে সময় দিয়েছি, সেটার প্রতি তাদের এক ধরনের বদান্যতা। ওই যে আমি বললাম না যে টু ইয়ার্স আমার সাথে ওদের গন্ডগোল হয় না, মানে
2: গন্ডগোল হয়, ঝগড়া হয়, গন্ডগোল
1: হয় না, মানে এক ধরনের ইনসাল্ট করে, অ্যাটিটিউড করে ফেলতো, এগুলো আর হয় না। সেটা তারা বুঝতে পারে যে আমি যে জবটা করেছি সেটা অনেক টাফ ছিল, তারা এসে বারবারই আমাকে বলে তুমি এত কঠিন কাজটা কেমনে করেছো মা, আমি আমি তো অস্থির হয়ে গেলাম। হ্যাঁ, আবার অভিনয়ের কথা মাঝে মাঝে বলে, আমি মাঝে মাঝে একটু টিপস দিই তাদের, তারা খুবই ইন্টারেস্টেড অভিনয়ে
2: শিখে করতে চাই, অনেক কঠিন ভাব থেকে, গুরুজনের থেকে শিখে পরে তারপরে করতে চাই। আসলে
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ পর্যায়ে আমরা একটা কথা বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যখন সময় পান ফেসবুকে শাহনাজ খুশি আমাদের এই সিস্টার তার ওয়ালে যাবেন। আমি যখন আপনার স্ট্যাটাস গুলো পড়ছিলাম সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা নানা রকম ভাবনার জায়গা হয়ে উঠেছে, বাবা মাদের জন্য একটা সুন্দর পরামর্শের জায়গা, জীবনের আদর্শ দেখার জায়গা। শাহনাজ খুশির জীবনটাকে দেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ফলে আমি মনে করি সেটা সংকলন হিসেবে বেরো করা যেতে পারে। এত অসাধারণ সব স্ট্যাটাস আপনার এখানে আছে। তো ফেসবুক যে সাধারণ আসলে হাসি ঠাট্টার জায়গা না, ফেসবুক যে আসলে অনেক কাজের জায়গা, সেটা কিন্তু আপনি প্রমাণ পাবেন যদি আপনি তার ওয়ালে যান। শাহনাজ খুশির ওয়ালটা আমি, আপনি যদি যান ফেসবুক স্ট্যাটাস গুলো দেখেন, তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সিস্টার ভালো থাকবেন সবাই, সৌম্য দিব্য অনেক বড় হও, বাবা মাকে ছাড়িয়ে দাও, এটাই চাওয়া আমরা আজকের মতো শেষ করতে চাই।
1: থ্যাংক ইউ শামীম ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম করোনা কালে, এক ধরনের আসলে সকল প্রবাসে যাদের চিনি যাদের চিনি না সবার জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলাম, আমরা এখনো আছি। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আপনাদের এরকম হাসি মুখ সব সময় দেখতে চাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।
0: হ্যাঁ, ভালো থাকবেন সবাই।

0: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: বৃষ্টি ঝরে রুক্ষ মাঠে, দিগন্ত পিয়াসী মাঠে, স্তব্ধ মাঠে,
0: মরুময় দীর্ঘ তিয়াশার মাঠে, ঝরে বনতলে
1: ঘন শ্যাম রোমাঞ্চিত মাটির গভীর গ্রুপ প্রাণী,
0: শিরায় শিরায় স্নানে বৃষ্টি ঝরে মনের মাটিতে,
1: অন্ধকার মধ্য দিনে বৃষ্টি ঝরে মনের মাটিতে।

0: বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি।
1: শুনাই দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলি,
0: বর্ষার কথা থাক, বকুলের কথা বলি।
1: ছড়া বকুলে ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি।

0: আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি।
1: যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জ্বালি বুনি।
0: অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি।
1: সহস্র রাত কেটে যাক, দূর আকাশের তারাগুনি,
0: দূর আকাশের তারাগুনি।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ চলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: স্বাধীনতা এবং দেশাত্মবোধক গানের নির্বাচিত ক্যাসেট এক সাগর রক্তের বিনিময়ে। তোমরা আছো, অনন্ত অনন্ত কাল থাকবে তোমরা, তোমাদের বুকের রক্তে গড়া এই দেশ।
1: ওই পতাকায় তোমাদের সবুজ হৃদয় আঁকা আছে, তোমরা শহীদ।
0: হাজার বছরের প্রার্থিত স্বাধীনতার সূর্য তোমরাই জ্বালালে আকাশে।
1: সালাম, সশ্রদ্ধ সালাম তোমাদের।

বৃষ্টি এখন ঝড় হয়ে গেছে প্রিয়, দুজনে মৌন, মুখর দুচোখের দাবি, আলোক পীড়িত এখনো শয্যাখানি, কেন উদাসীন গৌরবে দেরি করো, আমার প্রদীপ যত্নে নিভাও তুমি।

0: সম্প্রতি চট্টগ্রামে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেছে তাঁদের আত্মার শান্তি হোক, স্যান্ডোজের এই কামনা।
1: কেঁদেও পাবে না তারে, তবু বাজে কান্নার শানাই, বর্ষার অঝোর ধারা, তুমি আমি দেশবাসী কাঁদব সবাই।
0: উদাস নির্লিপ্ত বসে থাকব না শীতল পাটিতে, গণসমাধির দূরে কাছে মুহূর্তে নীরব হয়ে

ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে, তবু যেথা যায় আর নয় যে কোনো ঠাঁই।

0: উন্নয়ন আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা। আমার সাথে আছে বরাবর মত সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালানা ভালালয়া থাকবো, আর অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাব্বি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনবো।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে শুধু বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে সেটা?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি। এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং এই গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গানটা, তবে চমৎকার একটা শোনা।

0: বন্ধু রে আমার দিন কে নিরাবে বইয়া, আমার দিন কে নিরাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: হ্যাঁ তো,
1: মজার বিষয় হচ্ছে এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা
1: টুকটাক করে গান গাইতাম তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না। খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুণ,
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া, তার সাথে হচ্ছে তোতা ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে, ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভবার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: বাহ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি ময়না পাখি এইসব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুণ দারুণ।
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো,
0: আচ্ছা,
1: একদিন হানা দিব তোমার বাসায়, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে, ঠিক আমার তাই মনে হয়। মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকতে পারছো না। আমি জানি না, লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে, তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয় যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে সকালের ঘুমটা, যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি, এটা যারা
0: দারুণ
1: পালে তারা বুঝতে পারবে।
0: সেটাই। আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি, শুধু পাখিদেরকে দেখি, পাখিরা কখন যে কি করছে তারা, মানে তাদের লাইফ স্টাইল যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, এন্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে, আমি পালতে দিব না সেটা নিয়ে।
0: আচ্ছা, দারুণ দারুণ,
1: একটু পরে কি কমেন্ট করবো?
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস দেখেছে সুন্দর ভাই, লাভ ইউ ভাই,
0: থ্যাংক ইউ
1: তুমিও
0: ভাইয়া, লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: লিখে দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাঠান রাসে লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখার সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরবো ঘরে

0: থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতেই আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয় যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
1: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে আমি আজকে
1: আচ্ছা
0: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম, যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন ঘরানার গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরে আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলো। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।
1: সেই

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুজ্জামান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, সো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: जाओ सैया सैया, हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है मेरा। थैंक
1: চমৎকার
0: यू।
1: চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোনো লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই সেটা, নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করার, মানে যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো। আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, চুমরি, টপ্পা সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছেই, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে
1: খুব
0: বেশ,
1: ভীষণ ভালো গাও, সব প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস এ
0: আজকে
1: ব্লেসিং।
0: মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম করে,
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সবাই এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই
0: রেকর্ড,
1: গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানটার মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

है एक प्यार का नगमा, कुछ पाकर खोना है।

0: है मौजों की रवानी। थैंक यू।
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: না
1: তুমি
0: তেমন
1: কথা
0: কিছু না,
1: বলছি
0: এগুলো
1: তোমার।
0: আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলোই গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়,
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথাও একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি তৃপ্তিটা পেলাম না, বিকজ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোনো গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ। ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে, কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয় কিন্তু এরকম
1: খাওয়া
0: মানে
1: দাওয়া,
0: যত, হ্যাঁ
1: এটা আমাদের
0: তাই না
1: একটা
0: এরকম আর কি।
1: সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটা ভালো লেগে যায় বা বুঝে যায় যে সে সেটা ভালো পারে, সেটার বাইরে আর মানুষ বের করতে পারে না, ওটার মধ্যে তাকে
0: একদম
1: সীমাবদ্ধ করে ফেলা হয়। দ্যাটস দ্য
0: একদম
1: বিগেস্ট প্রবলেম। মানে এটা
0: সেটাই।
1: তুমি ধরো আমাদের কোন আর্টিস্টের ক্ষেত্রে যারা অভিনয় করছে, তারা এই প্যাটার্নে অভিনয় ভালো করছে, তারপর তার কাছে সব ওই প্যাটার্নে স্কিল বেশি আসে, অন্য
0: বেশি
1: প্যাটার্নে
0: আছে,
1: আসে না
0: হ্যাঁ
1: তা বলবো না, বাট ওই প্যাটার্নে একটা বেশি আসে। গানের ক্ষেত্রেও ধরো যে তুমি এটা ভালো করছো দেখে এটাই তোমাকে করবে, কখনো নতুন ভাবে ট্রায়াল দিবে না যে সে ওটা ভালো করতে পারে কিনা, কেউ দেখতে
0: না
1: চায় না।
0: সেটাই। এখন আমার কাছে মনে
1: কিন্তু
0: হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না, বাট আমি তো আমার মতো করে পারবো, এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে, বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান, আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না, তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায় মান্নাদের গান বাজতো, এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই তো সে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে।

0: থ্যাংক ইউ।
1: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
0: থ্যাংক
1: পছন্দের গান তুমি পড়ে করছো, খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
1: না না
0: লাইভে
1: না, আমি
0: বলেছিলেন,
1: শুনতে চাই তোমার যেটা আজকে আজকে টোটাল
0: না সেটাই,
1: স্বাধীনতা
0: আমি
1: তোমার, যে
0: আমিও
1: গানটা
0: সেটাই,
1: আসছে মনে সেটাই শোনাও।
0: একদম একদম একদম।
1: একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শুনে অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না, বা অনেক বেশি আড্ডা দিই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই, তখন বই নিয়ে ব্যস্ত থাকা বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিতে নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
0: আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু, আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি, একটা যে বল থাকে আর কি, বোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি। এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি এক পেয়ার অস্ট্রেলিয়ান ডাভ, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভ বার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ, আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
1: বা
0: বাত আছে মোটামুটি আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল সেটা, এরপরে আবার 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো, সেগুলো অর্ডার দিয়ে বানানো, এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে। এবং এটার যে তৃপ্তি, যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখগুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে হয়।
1: একদম, আমারও প্যান্ডামিকের সময় গাছের প্রতি ঝোঁক হয়েছিল। সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
0: নাই
1: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভ এর বাসায় যাব ভাবলে মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, আর বাইরে ঘুরতে যেতে পারি না সিরিয়াসলি।
0: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
1: একদম
0: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই, আমার ঠিক এই পাশটাও এই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটা আমার একদম
1: বাহ,
0: সাথে,
1: খুব
0: তো
1: সুন্দর।
0: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারি।
1: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায় আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
0: একদম
1: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
0: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
1: অসাধারণ।
0: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করেছি।
1: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দরভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ও খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
0: থ্যাংক ইউ
1: সো
0: থ্যাংক ইউ।
1: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয় আই ক্যান সে।
0: থ্যাংক ইউ, আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
1: আচ্ছা
0: হয় যে
1: আর বলছি না, পরে কল করে যাচ্ছি।
0: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই, আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে
1: এক্স্যাক্টলি,
0: পারে না নানান কারণ। সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা, তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার। পরিবার, কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, আরে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম। মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম বা আমি সাংবাদিকতায় পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু যে আমি হতে পারবো কিনা, তো এটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না। বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তুমি যেটা চাও, তোমার মন যেটাতে আনন্দ পায়, তুমি ঠিক সেটাই করো। এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম বা একটা সময় আমি বাধ্য হয়ে গান গাওয়া শুরু করলাম, যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না, আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা। আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে, তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না, আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না, আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক, তো সেটাই সব থেকে বড় পাওয়া।
1: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না। আমরা
0: একদম
1: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে, ক্রিয়েটিভ কাজ করছে, তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না, অন্যান্য কাজের মতো তাদের পথ চলাটা এতটা সহজ হয় না, বিকজ অফ পারিপার্শ্বিক অবস্থায় তাদের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হয়, তারা একটু অন্য অন্য রকম থাকে। যারা ক্রিয়েটিভ সবসময় তারা একটু মন মানসিকতা সবকিছুই ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত থাকতে চায়, সো তাদের পরিবার থেকেও প্রথমেই সাপোর্ট দেওয়া হয় না, কারণ সবাই চায় যে নিজের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজে ওইটা দিয়ে ভালো করে শোনা মাত্র। বাট
0: মানে
1: এখন সমাজটা
0: পরিবারের চাওয়াটা হচ্ছে যে, আমি আজকে একটু ইন্টারফেয়ার করলাম, যে পরিবারের সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে অবশ্যই রাইট, পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশ একটা প্রফেশন সেটাই সবাই চাইবে। আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশ কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য, আমাদের যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়াও তো আটকা পড়ে গেছে। মানে একটা কথা
1: আচ্ছা
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম, তো এরকম আছে নিশ্চয়ই। যাই হোক,
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পাই, আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি আসলে। এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না। কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সবসময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর। আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে। মন ভালো থাকা মানে ভালো কিছু করা। তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি। কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার, আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, তো এটা আমার লাইফ। আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল না আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান রাব্বি হয়তো 5টা মানুষ চেনে, ঠিক আছে দ্যাট চেনা, তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন হয়তো আড্ডা না দিয়ে আমার সাথে তুমি হয়তো লেজার টাইম পাস করতে পারতা, কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু 5টা 10টা মানুষ তোমাকে দেখছে, তোমার গান শুনছে, তাদের ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার নতুন করে কিছু ফ্যান ক্রিয়েট হচ্ছে এখান থেকে। সো আমাদের জায়গাটাই মনে হয় এরকম, যতটুকু নিজেকে ভালো রাখা যায় সবার সাথে ভালো রাখতে হয়। আমরা কি পরবর্তী গানে চলে যাব?
0: হ্যাঁ, আমরা গানে চলে যাই, অনেক বক বক করেছি, এবার গান শুনি।
1: হ্যাঁ,
0: এই গানটা বাউল খুরশেদের গান। আমি আসলে আজকে খুব কমন গানগুলো পড়ছিই না, আমার মনে হয় যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান নিশ্চয়ই এটা ফেসবুকেও, ফেসবুক পেজে রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে। শোনাই

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম।
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনলে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান, কামরুজ্জামান রাবের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গান।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম, সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা আলোচনা সব আলোচনা অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে বাদ, আমারটা এখান থেকে বাদ, সবগুলোই আছে, অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
0: বা এটাকে
1: শোনাবো
0: আমরা
1: আমি,
0: সবার পছন্দ গানটা,
1: শোনা
0: নয়া
1: যায়
0: দামান
1: এখনই,
0: গানটা। হ্যাঁ
1: এখনই
0: হ্যাঁ
1: শুনে অল্প
0: শুনি।

0: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
0: শুভকামনা, অনেক ভালো হবে।
1: থ্যাংক ইউ।
0: মালয়েশিয়া থেকে দেখছি, উজ্জ্বল কান্দি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
1: আহা,
0: চাচ্ছে।
1: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: অনেক দূর থেকে দেখছি।

অন্তরে বাউলের অন্তরে, বাউলের অন্তরে, বাউলের অন্তরে।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপরে উকিল মুন্সি আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন, এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে সেকেন্ডে খুব জাকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

0: যাবে গো। থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো, আর মনে
0: আরেকটা
1: পরিপূর্ণ
0: গান
1: ঠিক
0: আছে,
1: যে
0: হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই সিলেট অঞ্চলেরই গান।

আমি তোমার না লইয়া কান্দি,

গগনে ডাকে আসমান হইল আন্ধির বন্ধু।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গানগুলো শোনাচ্ছো না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তি দে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুরাজান পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গান কেউ শোনাচ্ছি। আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনিয়ে
1: শুনি তাহলে।

পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি।

0: থ্যাংক
1: কি
0: ইউ।
1: চমৎকার, কি চমৎকার! মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ্রিকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, কিন্তু আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কিনা বা দেখছে কিনা, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যে এটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্ট করছে প্যাটার্নের গানে, তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্ট
0: সেটাই
1: আমাকে গাইছো, সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলে
0: রিকোয়েস্ট।
1: কিন্তু রিকোয়েস্ট গুলো করছে।
0: আমি আরেকটা গান শোনাতে চাই অফ ট্র্যাকের, যেহেতু কথা আসছে। বিজয় সরকারের গান, আমার পোষা পাখি উড়ে

একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজ, একদিন ভাবি নাই মনে থাকতো পাখি।

কত কি বলি স্ফটিকেরও বাটি ভরে ওরে খাওয়াইতা থরে থরে রে এ একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজো

0: কত শুনছি, যত আড্ডার সময় যাচ্ছে তত মুগ্ধতা বাড়ছে, খুবই সুন্দর।
1: থ্যাংক ইউ,
0: আমার একটা গানের রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে,
1: প্লিজ প্লিজ, তুমি যদি গানটা
0: বনে
1: জানি
0: লতা
1: তাহলে
0: সেন
1: অবশ্যই।
0: গানটা শুনতে চাইছি তোমার কাছে।
1: এখন এখন আসলে যে গানগুলো গাইলাম, এরপরে বনলতা সেন গাইতে গেলে মানুষ ধরে মারবে, যেটা ঠিক আছে আমি তারপরে শোনাবো, দুই লাইন
0: মারবে না,
1: নিশ্চয়ই শোনাবো।
0: একদমই মারবে না, আমার জন্য হলো তোমার শোনাতে হবে। তুমি যদি চাও তুমি একটু পরে শোনাতে পারো,
1: আমি এখনই
0: পরে
1: শোনাবো, কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি যেভাবে পারি, আমি হয়তো খুব ভালো পারবো কিন্তু যতটুকু পারি শোনাবো।
0: কত জোশ তুমি, মানে সবার সুন্দর করে মনে আছো, মানে যে বলছি তখনই শুনিয়ে দিচ্ছ, আর সো গুড, থ্যাংক ইউ। শুনি শুনি।
1: জীবন আনন্দ হয়ে সংসারে আজো আমি।

বনলতা সেন, হায়ে জীবন আনন্দ হয় সংসারে আজো আমি।

0: বলো কি জাদু জানো তা বিধাতা জানে, কি জাদু জানো তা বিধাতা জানে, কবিতায় পড়া সেই বনলতা সেন ভাই, জীবন আনন্দ হয় সংসারে আজো আমি।
1: কি যে
0: থ্যাংক ইউ
1: চমৎকার গাইছো গাইছো,
0: থ্যাংক ইউ।
1: মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে যত গান শুনছি, আর শুনতে ইচ্ছে করছে, খুবই সুন্দর। আর মানে ইনস্টেন্ট এভাবে এক এক ট্র্যাকের গান গাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইউ ডু ইট ভেরি ইজিলি,
0: থ্যাংক ইউ।
1: মাশাল্লাহ।
0: আমি আপনার কথার বেশ ধরে গত দিনের আড্ডায় আপনি বলেছিলেন আমি গজল গাচ্ছি, নজরুল গাচ্ছি, এগুলো গাচ্ছি, যেটা আমাদের ওই দিনের আড্ডাটা হয়েছিল, আজকেও ঠিক তাই, অনেকটাই সেরকম আড্ডা, বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন রকমের গান করছি। একটা গজল খুব পছন্দের আমার, শ্রদ্ধেয় মেহেদী হাসানের গাওয়া চমৎকার একটা গান। রফতা রফতা ও মেরি হস্তে কা সামা হো গয়ে, রফতা রফতা ও মেরি হস্তে কা সামা

0: ओके
1: यू।
0: आह কি চমৎকার, মানে মিষ্টি
1: তো
0: কিছু খেলে একটা যেমন ভালো অনুভূতি হয়, তোমার গানে সেরকম মিষ্টি উপলব্ধি হচ্ছে, সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: সুরের মূর্ছনায় একদম ভেসে থাকছি, শুধু আমি না, সবাই যারা দেখছে। একটু করে কমেন্ট করি।
1: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
0: নুসরাত জাহান লিখেছে, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন?
1: ভালো আছি, আমি
0: বাসায়
1: বেশ
0: কি
1: ভালো
0: আছে?
1: আছি।
0: আমরা খুব ভালো আছি, এখন তো আরো ভালো আছি, এত সুন্দর সুন্দর গান শুনছি। বাসায় ফিরলাম বৃষ্টিতে পুরোপুরি ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তোমার
1: আমি
0: গানের মধ্যে
1: নিজেও
0: ডুবে
1: জানি,
0: আছি।
1: আমি
0: আই ডোন্ট
1: নিজেও
0: নো
1: জানি।
0: এনিথিং।
1: এবং
0: হ্যাঁ,
1: একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে না, আমি না বুঝতেই পারি কখন 1টা ঘন্টা চলে গেল।
0: সত্যি কথা, সত্যি কথা, মানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, আর এক একটার পর এক একটা শুনছি, কখন যে সময় যাচ্ছে, আর কোন সুরের মূর্ছনায় যে ভেসে আছে, আই রিয়েলি ডোন্ট নো। খুব ভালো লাগছে। ইভেন আমি, দর্শকরা বলেছে, এখন আমিও বলবো যে আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে বসা উচিত এভাবে, নিজেদের জন্য, সবার জন্য।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: প্রথম থেকে জয়েন করতে পারলাম না আজ। আচ্ছা, উনি পরে জয়েন করেছে আমাদের সাথে, নুসরাত জাহান। তারপর সালাম পাঠান লিখেছে, প্রাণটা ভরে আপনাদের আয়োজন দেখে প্রাণটা ভরে গেছে। প্রিয় শিল্পী কামরুজ্জামান রাবি এবং প্রিয় উপস্থাপক স্বর্ণলতার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ
1: থ্যাংক ইউ।
0: আপনাদেরকে। আমরা আসলে সত্যি কথা, অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে তোমার গান শুনতে। আর তুমি যদি
1: সেটাই।
0: আর একটু সময় দাও, আমরা আরো গান শুনতে পারি, যদি তোমার সময় থাকে আমরা 3-4টা গান শুনতে পারি।
1: না নিশ্চয়ই, আমরা হ্যাঁ 3-4টা বলতে 2-3টা গান শোনাই, আর এটা বিশেষ করে
0: ঠিক
1: আমার
0: আছে,
1: ট্র্যাকের কিছু গান শোনাই। অফ ট্র্যাকের গান তো শোনাবো,
0: হ্যাঁ
1: আমি
0: তোমার
1: অফ ট্র্যাক
0: মতো
1: বলছি
0: করে
1: যে
0: শোনো।
1: জন্য যে হ্যাঁ, এবার আমার আমাদের বা আমার কি বলে নিজের জনরার কিছু গান শোনাই শোনাই আমি একের পর 2-3টা গান করি, তারপরে আমরা বিদায় নিই।
0: ঠিক আছে।

ও কয় ছেড়া লো সাল পাহাড়িয়া সোনা মোর বানে করো আটা, তাইলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়। পয়সার আলো হোসাল পাহাড়িয়া সোনা মোর বানে করো আটা, তাহলে বিয়ানে বানায় দেন মুখ কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায়।

কয় খেন বানান পুয়ে পিঠে, কয় খেন সিহিতেই বানান, কয় খেন সিহিতে কয়খানে বানান পুয়ে পিঠে, কয়খানে সিহিতেই ওরে হাট থাকিয়া আইন মুয়ে লাই তেলার মিছে, ওরে হাট থাকিয়া আইন মুয়ে লাই তেলার মিছে, ও কি হায় রে হায় পিঠে খাবার সিহিটা দে কাহুলে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়।

0: पूरी है, पूरे गौर में गौर में खाए है, ने मुई मोनर हाउस में पी है, पूरे गौर में खाया है ने मुई मोनर हाउस में की है, यो की हाय रे हाय, मन काय मोर पीते है खावर साय, यो की हाय रे हाय, पीते है खावर जिहुटा दे कहू ले, यो की हाय रे हाय, मन काय मोर पीते है खावर साय, यो की हाय रे हाय, मन काय मोर पीते खावर
1: এটা
0: साय।
1: খেয়ে ইচ্ছে করতেছে।
0: একদম, আমাদের এতক্ষণ তো বিভিন্ন আমরা স্যাড গান টান শুনলাম, এখন আমরা একটু আনন্দের গানগুলো শুনবো। একদম শেষ সময় এসে,
1: একদম, এটা কোন অঞ্চলের গান ছিল?
0: এটা রংপুরের ভাওয়াইয়া গান। মূলত ভাওয়াইয়ার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে বিরহ, একটা হচ্ছে চটকা। এটা ভাওয়াইয়ার চটকা
1: আচ্ছা,
0: গান। ভাওয়াইয়া গানের বিশেষ করে চটকা গানগুলো যেটা হয়, যে একদম সংসারের, একদম সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার কিছু কথোপকথন নিয়েই এই গানগুলো রচনা করা হয় এবং খুনসুটি গুলো নিয়ে রচনা করা। এই গানটার মধ্যে খুব সিম্পল, তার স্বামী তার বউকে বলছে যে তুমি আলো চাল থেকে ময়দা তৈরি করো, আটা তৈরি করো, তারপর সেটাতে পিঠা বানাও, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। এই যে আকুতিটা, সেটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কয়, শ্যার আলো চাল পাড়িয়া সোনা মোর, বানিয়া করো আটা, কাল বিয়ানে বানাইয়া দেনমো কামলা কয়েক পিঠা, ও কি হায় রে হায়, মনটায় মোর পিঠা খাবার তার, রংপুরের
1: বা
0: আঞ্চলিক ভাষায়।
1: বা দেখো, আমরা কিন্তু কথাগুলো আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারছি না, যারা বাইরে তারা মানে রংপুরের না, কিন্তু সুরের মধ্যে কিন্তু ঠিকই ভেসে যাচ্ছি, সুরের ছন্দে কিন্তু ঠিকই আমরা ভেসে যাচ্ছি। শুনি আরেকটা গান শুনি।
0: আমার কিছু গান যেগুলো সবসময় সবাই শুনতে চায়, এরকম দু একটা গান শোনাই।

না করছে জন আছে ভালা, প্রেমের বুঝিয়া মনে রীতি, আমার প্রেম করিয়া হইল জ্বালা, না করছে জন আছে।

0: এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি, এখন পৌঁছাইলাম পান দিলে না তোমার সামনে কিসের পিরিতি।
1: বাহ, কি সুন্দর!
0: এই গানটা আসলে,
1: আমরা
0: এই গানটা পণ্ডিত রামকান্ত দাসের লেখা গান। এই সময়টাতে না ওই যে পান দিয়ে পিরিতি হতো আর, তো সেই থেকে গানটা দারুণ একটা গান, বেশ জনপ্রিয় হয়েছে এই গানটা এখন।
1: খুবই সুন্দর।
0: আমরা কি তাহলে গান করব? আমি আর দুটো গান করি, একটা গান
1: ঠিক আছে,
0: সবার শেষে গাইবো, আমি তো ভালা না ভালালই থাকবো, আর তার আগে একটা গান শোনাই আমি এখন। এই গানটার কথা লিখেছেন গোলাম সারোয়ার হারুন, এবং এই গানটার সুর করেছেন এবং এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় শফি মণ্ডল, যিনি আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের খুব বড় একজন কর্ণধার।

আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর মনন্তম।

আমি মন মন্দিরে পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, তোমরা মন্দিরে মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দিরে মসজিদে যেতে বলো নাই।

সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন আচার। আমি ঘর হারাই এক পথের মানুষ, ঘর ছাড়াই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই।

দেখিনা, অদৃশ্যতার প্রেমের বলি আমরা কজনা, জগৎ জুড়ে রক্ত সাগর, জগৎ জুড়ে রক্ত সাগর, তারে পাইতে বয়ে যায় মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম।

0: আকবর, আমি মন মন্দিরে পূজা দেব, করব নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না।
1: চমৎকার চমৎকার, মানে
0: থ্যাংক ইউ, প্লে
1: আমরা আর
0: চেষ্টা করে
1: গুলো কিছু বাদ রাখলাম না গানে।
0: গান গাইবার আমার যতটুকু সাধ্য মতো আর কি, যতটুকু মনে পড়েছে এই মুহূর্তে আমি চেষ্টা করেছি। এবার
1: খুবই সুন্দর রে, খুবই সুন্দর। তুমি ত্রিতাল বাংলা নিয়ে কিছু বলে লাস্ট গানটা শোনাও।
0: ওকে, ত্রিতাল বাংলা, এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই পেজ থেকে আমি এর আগে একবার লাইভ এসেছি এবং আজকেও আসলাম। অসাধারণ, এবং স্বর্ণলতা আমার পরিচিত, এই লাইভে আসার পরে দেখে ভীষণ ভালো লেগেছে যে যে না একসাথে আমরা আড্ডা দিতে পারছি। এবং এই রেডিওর পিছনে যারা কাজ করছেন তারা সবাই অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে যারা শ্রুতিশীল শ্রোতা, যাদের কানটা অনেক ভালো, ভালো গান শুনতে পছন্দ করেন, আমার বিশ্বাস এই রেডিও ত্রিতাল বাংলার সাথে যদি কেউ তারা থাকে আর নিশ্চয় ভালো কিছু গান পাবে, ভালো কিছু গায়কের গান শুনতে পারবে, ভালো অনেক গান যে আছে যেগুলো পিছনে পড়ে আছে সেই সব গান নতুন করে শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। তো রেডিও ত্রিতাল বাংলার সাথে আপনারা থাকুন এটা আমি চাইবো, এবং আমি নিশ্চয়ই আবারও আসবো, বারবারই আসবো রেডিও ত্রিতাল বাংলাতে, কারণ এটা মনে হয় যে যেন আমরা একটা পরিবারের মতো। তো আমরা আমরাই তো আসবো, অবশ্যই আসবো এবং গান গাইবো, গান শোনাবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এতক্ষণ গান শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর এখন সেই গানটা শোনাবো যে গানটা আমার কাছে কামরুজ্জামান দাব্বি বানিয়েছে, সবার পছন্দের গান, আমি তো ভালা না ভালা লেগেছে, শোনাই তাহলে।
1: শুনে গান শুনে গান।

অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো।

তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে, জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই।

0: গুলো ছেড়ে দেখি সংসারে তেজালা, দয়াল সংসারে তেজালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে দায়িত্ব, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো।
1: খুবই সুন্দর, আর
0: থ্যাংক
1: ধন্যবাদ
0: ইউ।
1: দিব না, অনেক ভালো কিছু সময় দিয়েছো তুমি আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে, সব ধরনের গান শুনিয়েছো, সত্যি খুব ভালো সময় কাটিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এই অনুষ্ঠানটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দর করে তোলার জন্য। রেডিও ত্রিতাল বাংলা USA এর সাথেই থাকুন আপনারা সবাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা খুব শীঘ্রই আবার আসব যদি বেঁচে থাকি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের আবার, সুন্দর মন ভরে কামরুজ্জামান রাখবি, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।

0: আমাদের দেশ নদীর দেশ, হাজারো খাল বিল নদী নালা আর পুকুর নিয়ে আমাদের এই বাংলাদেশ।
1: এই নদী আবহমান কাল থেকে আমাদের সুখ দুঃখের সাথে।
0: এখানে নদীতে নৌকা চলে, এই নৌকার সাথেই কত হাজারো মাঝির স্বপ্ন জড়িয়ে আছে।
1: তাই মাঝির ভাটিয়ালি গানে সেই সুর আর সেই কথা দূর থেকে ভেসে আসে।

0: হ্যালো সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আমার নাম শামীম শাহেদ। আমাদের আজকে বিশেষ অতিথি, আমার পছন্দের, খুব পছন্দের একজন মানুষ, খুবই রসিক এবং খুবই রোম্যান্টিক, খুবই রোম্যান্টিক। রোম্যান্টিক এই অর্থে যে তার কথাবার্তা শুনে যে কোনো কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী তার প্রেমে প্রেমে পড়ে যেতে বাধ্য, এইটা একটা কারণ। আমাদের সঙ্গে আছেন শাওন মজুমদার। শাওন, কেমন আছেন?
1: জি ভাইয়া, খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়।
1: মানে প্রথমে আপনার কথা শুনে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি, যেভাবে আপনি ইন্ট্রোডিউস করছিলেন, মানে গেস্ট অন্য কেউ, আমি না, এত রোমান্টিক, মেয়েদের হাত প্রেমে পড়ে যাবে, এগুলো তো আমার সাথে যায় না, এই জন্য চিন্তা করলাম, আমি বুঝলাম না, থাকলো আমার প্রশংসা আরেকজনের করতেছে।
0: সেটাই সেটাই।

0: একটা শো দেখছিলাম আপনার, আপনি একটা শোতে বলেছেন যে আপনার দুঃখে সবাই নাকি হাসে, এটা এটা এটা জানতে চাইবো। তার আগে আমরা একটু দর্শকদের বলে নিই, সুপ্রিয় দর্শক, আমাদের কিন্তু এখানে একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে যে শাওন শাওন মজুমদার আমাদের প্রিয় এই শিল্পীর মাত্র 2 মাস আগে কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। কন্যা সন্তানের নাম হচ্ছে মেঘ। আপনি মেঘের বাবা, আপনার কেমন লাগছে? আকাশ মনে হচ্ছে
1: আপনি
0: রোদ উঠুক বা বৃষ্টি হোক, আপনার কোন সমস্যা নেই, আপনি মেঘ দেখতেই পাবেন।
1: মেঘ দেখতেই পাবেন।
0: তো প্রথম যখন আপনি মেঘের ফেসটা দেখলেন, আপনার কেমন লাগলো, এটা একটু শুনতে চাই। কারণ আমার তো তিন কন্যা, মানে আমার কিন্তু অনেকগুলো মেঘ।
1: প্রথম বাবা হওয়ার যে ফিলিং সেটা আর মানে এই যে তোতলে দেখছি, মানে এর মানে হচ্ছে ফিলিং বোঝাইতে পারবো না আরকি। অন্য লেভেলের অন্য ধরনের যেই ফিলটা, মানে এই জীবনে কখনো ফিল করিনি, নিউ ফিল, নতুন একটা ফিলিং, মানে হাসি কান্না রাগ এই ফিলগুলো তো সারা জীবন করতে পারছি, যে বোঝাতে পারছি হাসতে হয় এইভাবে কাঁদতে হয়। কিন্তু বাবা হওয়ার পর যে ফিলটা ফার্স্ট টাইম, তো এটা বোঝানোটা খুব টাফ যে হয়েছে সেই বুঝতে পারবে।
0: এটা অবশ্য ঠিক বলছেন। আমি ওই যে আমার তো যখন প্রথম কন্যা হয় তখন আমার স্কোয়ার হসপিটালে জন্ম নিয়েছিল আর কি আমাদের কন্যা নোরা। তো নোরা যখন জন্ম হয় তখন আমার তো 3 কন্যা আর 1 স্ত্রী, এটা আমি আগে বলেছি। তখন স্কোয়ার হসপিটালে গেলাম, সব নার্স টার্স তো খুব খুশি, যা শামীম ভাই আসছেন, হ্যাঁ ভাবি ভালো আছেন, সাউন্ড গুড। তো আমার নোরা জন্ম হলো, পরে 2 দিন পরে আবার কয়েকদিন পরেই আর দেখা গেল যে জারার, মানে আমার দ্বিতীয় কন্যা, তার জন্ম হচ্ছে তার 2 বছর 1.5 বছর 2 বছর পরে। আবার গেলাম স্কোয়ার হসপিটালে, তারা তখনও খুশি, হ্যাঁ শামীম ভাই আসছেন, আসেন আসেন। তার 3 বছর পরে আমার তৃতীয় কন্যা হচ্ছে, তো তখন আবার গেলাম, তো তারা কিছু বলে না, চুপচাপ ওকে বেবি হচ্ছে। তারপরে আমাদের এক ফ্রেন্ডের বেবি হবে, তো তাকে দেখার জন্য আমি আমার রুম গেলাম। নার্সরা আটকে আসছে, আপনারা আবার আসছেন, আবার আপনারা
1: হাসপাতাল পাল্টা হাসপাতাল,
0: এখন তো দেশ পাল্টা, এখন নিউ ইয়র্কে আছি। দেখ সুপ্রিয় দর্শক, আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম তখন বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে শাওনের চুল টুল ভিজে একটু মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে,
1: মুরব্বি মুরব্বি ভাব চলে আসছে। দেখ এখন বাবা হয়েছে, কিন্তু মুরব্বি দেখা গেলে সমস্যা নেই।
0: আচ্ছা বলেন, আপনার দুঃখের সময় হাসে কেন, এটা আপনি কেন বলেন?
1: আমার দুঃখের সময় হাসে কারণ আমার যখন দুঃখের, আমি চেষ্টা করি যখন আমি স্টেজে সবাই আমাকে ডাকে বা যখন পারফরমেন্স ডাকে, আমি চেষ্টা করি নিজের লাইফের দুঃখের ঘটনাগুলো বলার জন্য। যখন আমি সেই দুঃখের ঘটনাগুলো বলি মানুষজন হাসতে গড়া করে খায়, এটাই এটাই আমার বড় আরো বড় দুঃখ আর কি। আমি সবসময় বলে, হ্যাঁ আসলেই তাই, যে আমার সত্যিকারের ঘটনা হলো যে আমি যখন ছোটোবেলা স্কুলে যেতাম, তো দেখা যেত রিক্সা যাইতে পারে, আমি কিন্তু ছোটোবেলা তো মোটা ছিলাম না, প্রমাণ স্বরূপ আমি কিন্তু ছবি দেখাইতে পারি। তো আমি একটু বিশেষ করেন, আমি যখন প্রমাণ দিতে হয়, প্রমাণ দাও প্রমাণ দাও, ছোটবেলায় আমি অনেক করে ছিলাম, যার কারণে আমি বলি যে ছোটবেলা বলি না, আমি বলি যে আমার জীবনে 2টা বেলা, সেটা হচ্ছে চিকন বেলা আর মোটা বেলা। মোটা বেলা চিকন বেলা আমি পার করে আসছি। তো যখন স্কুলে যেতাম রিক্সাওয়ালারা জিজ্ঞেস করতাম যে ভাই ভাড়া কত, বাসা থেকে স্কুলে ভাড়া, তো বলতো যে তোমরা ইনসাফ করে দিও, স্টুডেন্ট মানুষ কি আর দিব, তুমি যা দিবা বুঝে দিও। কিন্তু এখন যদি আমি রিক্সা জিজ্ঞেস করি যে ভাই এখানে যাবো ভাড়া কত, কারণ বাজার যাবো ভাঙ্গ থেকে ভাড়া কত, সে আধা ঘন্টা আগে আমার দেখে মা আছে আসলে, এর আমি নিতে পারবো কিনা। মা পাওয়ার পরে সে বলে যে দিয়েন, ওজন বুঝে দিয়েন। এটা একটা দুঃখের কথা ভাই, এটা আমার অপমান, এটা একটা দুঃখ। কিন্তু এগুলো বলে যে আপনিও হাসলেন, আমি অন্তত ভাবছিলাম যে আপনি অন্তত আমার দুঃখটা বুঝতে পারেন। সুমাই
0: হোসেন লিখেছে, শামীম ভাই আমি শাওনের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম।

0: ওয়ান লাস্ট ইয়ারে। তারপরে রনি বলছে যে খুব ভালো লাগছে ভাই আপনার, আপনি আর শাওন ভাইকে দেখে। আবার ইয়ে লিখছেন, পলাশ লিখছেন, বাবু পলাশ বাবু লিখছেন যে সাউন্ড একটু সমস্যা হচ্ছে। ওকে, সাউন্ড ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। আপনার কে কোথেকে দেখছেন সেটা আপনার লিখে দিলে আমরা বুঝতে পারবো যে আপনার কোথেকে দেখছেন। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা আপনার একই সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপেও আছে। ফলে আপনারা যদি কোনো কারণে আপনার এই শোটি আবার শুনতে চান, আপনার রেডিওতে শুনতে পাবেন, এটা পুনঃপ্রচার হবে। শাওন, আপনার আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি তো মিরাক্কেলের যে আপনি জনপ্রিয়তা পেলেন এবং মিরাক্কেলের যে আপনি সাকসেসফুল হলেন, আপনি মিরাক্কেলে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
1: কেন নিয়েছিলাম, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা হয় না, অনেকেই জব দেখে নেয় ওরা প্রফেশন দিয়ে যে আমি এটা করতে চাই, তারপর সে ওই জবটা করে। আর কেউ হয়তো কিছু করতে চায় না, ওই জবটাই তারা চুজ করে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে, তুমি এটা পারো। আমার মনে হয় যে মিরাক্কেল এই কমেডিটা আমাকে চুজ করছে, আমি কমেডি জীবনে চুজ করি না। অনেকেই বলে আমি ছোটোবেলা থেকে গান গাই, আমি ছোটোবেলাতে মোটেও কমেডি করেছি। হ্যাঁ, বলে যে আমি নাটক অভিনেতা হয়েছি, হ্যাঁ আমার একদম বয়স 2 বছর থেকে আমি অভিনয় করছি, সেই ডেডিকেশন ছিল অভিনয় করছি। আমার জীবনে এগুলো কিছুই নেই, মানে আমি কেন দিচ্ছি কেন আসছি এটা আমি নিজেও সারপ্রাইজ। তবে যেহেতু বললেন কীভাবে যাওয়ার ঘটনাটা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি ভার্সিটি দিয়ে ছিলাম, তখন আমি নিজেদের ফিফথ সেমিস্টার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কমপ্লিট করছি। ফিফথ সেমিস্টার আমি বন্ধু মহলে দেখা যায় আড্ডা আড্ডা হলে সবাই আমার কথা শুনতে খুব পছন্দ করে, আই ডোন্ট নো ওয়াই, তারা খুব হাসে টাসে আমার যে কোনো কথা। আমি তখন যোগ টোক বলি না, এখন যেরকম আমি যোগ বানাই বা এটা পাঁচ টাইম তৈরি করি, এরকম পাঁচ টাইম কাছে আমার কথা শুনি, তারা খুব মজা পেত। তো হঠাৎ দেখবেন ক্লাসের পরীক্ষা দিতেছি, অ্যাকাউন্টিং পরীক্ষা, আমার এক ফ্রেন্ড এসএমএস করছে যে এরকম এক জায়গায় অডিশন হইতেছে, তুই তাহলে দিতে পারিস। কারণ পরীক্ষা দিয়ে বেরোন বদলে তুই যে পাঠাইছিস, আমি কী বলবো ওখান থেকে, না আমাদের সাথে যা বলিস তুই তাই বলবি, আমি তো ওগুলোকে মুখস্থ করে রাখছি, আমি তোদের সাথে তো এমনি কথা বলি। তাহলে আচ্ছা ঠিক আছে, ও ইন্টারনেট থেকে ঘাইটা 10টা যোগ আন করা হচ্ছে, বলে এগুলো মুখে কোথাও যায় এগুলো বল। তো আমি গেলাম, ওটা বাংলাদেশে একটা রিয়েলিটি শো ছিল, হাসো এনটিভির হাসো। তো সেখানে আমি অডিশন দিলাম, ওই মুখস্থ করতে একটা যোগ বলছি, আমার বলার পরে আমাকে টিকবো টিকবো না জীবন প্রথম ক্যামেরার সামনে, বাট 7 দিন পর আমার কল আছে এনটিভি থেকে যে আপনি টিকবো। তো মানে হয় না যে আমার, আমি যে রিয়েল ঘটনা, আমি যখন ভার্সিটি পরীক্ষা দিই, আমি একটা ভার্সিটিতে টপ লিস্টে মেধাতালিকা সেকেন্ড হয়েছি। তো বাবারা বলছে যে বাবা আমার এই ভার্সিটির মেধাতালিকা সেকেন্ড হয়েছি, আমি ভর্তি করা যায়। আমার বাবা বলছে যে ভার্সিটি সেকেন্ড হয়েছে ওই ভার্সিটি ভর্তি করতে নয়, কারণ তোর ওটাই চিনি, তার মানে ভার্সিটি খারাপ। তুই যে তো সেকেন্ড হয়েছিস তার মানে ভার্সিটি খারাপ, তুই অন্য ভার্সিটিতে ভর্তি। একটু আমি যখন টিকে গেছি তখন আমি বুঝছি যে তার মানে আমার হয় চ্যানেল খারাপ, প্রেজেন্টেশন খারাপ, আর খারাপও দেখতে পাইছে। তো ওখান থেকে শুরু, বাট ওখান থেকে যখন রনি ছিল আমার সাথে ওই হাসোতে, হাসোতে যখন আমাদের চলতেছে তখন রনি ফিক্সে চলে গেল। তখন রনিকে দেখে মূলত আমার মানে আগ্রহ জাগে, যেহেতু আমরা বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে একসাথে আমরা কম্পিটিশন করছিলাম, যদি রনি দিতে পারে তো মেবি আমার যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। এবং আমি দেখতাম যে বাচ্চা সবাই মিরাক্কেল দেখে হাসে, আর সবাই পছন্দের একটা প্রোগ্রাম মিরাক্কেল, সেখানে যদি আমি দিতে পারি, আমি রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে, তো সেখান থেকে আসাটা দেখা। তো মিরাক্কেল সিক্সে অসম সালে অডিশন দিই, ঠিকই নেই, আমি দুটো জায়গা অডিশন দিই, ঢাকা এবং খুলনা। ঢাকায় রিজেক্ট হওয়ার পরে আমি খুলনায় গিয়ে অডিশন দিই, সেখান থেকে রিজেক্ট হই। তো তারপরে রিজেকশন নিয়ে আরও 1 বছর প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে মিরাক্কেল 7 আমি গিয়েছি। তো ওই হলো মানে মেন জানি, তারপর থেকে তো বাকিটা সবার জানা যায়।
0: হ্যাঁ সেটাই। তো এখন যখন আপনি এই যে আপনি মিরাক্কেলে আপনি ফার্স্টে হাসোতে করলেন, তারপর মিরাক্কেল আপনি গেলেন, তো আপনার যখন আপনি যখন ব্যর্থ হচ্ছিলেন, আপনি বললেন যে প্রথমবার রিজেক্টেড হয়েছিলেন, আপনার তখন কেমন লেগেছিল?
1: মনে কান্নাকাটি করছি, আমি ভাবছি এবিসিতে শুটিং অডিশনটা হয়েছিল, আমি অডিশনে ঢুকে দেখি আমার সামনে কেউ নাই, কোনো মানুষ নেই, একটা ক্যামেরা দিয়ে রাখে বসে যোগ বলে, এটা দেখে প্রথমে আমি নার্ভাস হয়ে গেছি যে একটা মানুষ নেই, সেটা হাসতে গেলে বুঝতে পারবো যে আসলে যোগটা ভালো হলো না খারাপ হলো, মনে করছে। একদম জাস্ট ক্যামেরার সামনে বললাম, পরে বলে ঠিক আছে কল দেওয়া হবে, আমি বুঝছি আমাকে হবে না, কারণ কল দেওয়া হবে আমার কেউ দেখলই না। তো আমার কাছে মনে করছে তার 2 দিন পরে খুলনায় অডিশন, খুলনায় যাবে, খুলনায় গিয়ে অডিশন দিলাম, সেখানে মরা হলো না। তো অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, আমি কান্নাকাটি করছি। তারপর আমাদের সাইফুল ভাই, আপনি সাইফুল ভাইকে খুব ভালোভাবেই চিনেন, সাইফুল ভাই আমার বাসায় এসে অনেক সান্ত্বনা টান্তন, ব্যাপার না একবার হয়নি, পরের বার তিনি আরও চেষ্টা করেন। সেই সাইফুল ভাইয়ের অনুপ্রেরণা প্লাস আমাদের অনেক ভাই বোনের অনুপ্রেরণা যে চেষ্টা করলে পারবা তোমার ভিতরে এই ব্যাপারটা আছে। আমি এক বছর আরও প্র্যাকটিস করি, আমি যোগ করি দিন নতুন নতুন যোগগুলো দাঁড়িয়ে ঢুকে রাখতাম, এরকম প্রায় 1000 যোগ আমি জড়ো করছিলাম সেভেন শুরু হওয়ার আগে। তো সেখান থেকে এই 1000 যোগ নিয়ে সেভেনে বলে আমি টিকে সেই 1000 যোগ নিয়ে আমি খেলতে পারবো।
0: আচ্ছা আচ্ছা, তারপরে তো সেই সাকসেস স্টোরি। তো এখন আমার মানে প্রশ্ন, ধরেন তার আগে আমি বলি যে আমাদের পলাশ বলছেন যে ভাইয়া শুনতে পাচ্ছি সাউন্ড, ভাইয়ের সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। এখন আপনি আমাদের বলেন যে এই যে আপনি যখন আপনি পরে যে মিরাক্কেল আপনি চান্স পেলেন, আমাদের বাংলাদেশে যেসব দর্শকদের সামনে আপনি পারফর্ম করছেন, তা আপনার আপনার কোন কোন কারণে মনে হয় যে এই দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, এই ধরনের দর্শকদের সামনে এই ধরনের জোকস বলা যাবে, সেটা আপনি ঠিক করেন কিভাবে?
2: অডিয়েন্স দেখে ঠিক করা হয় অনেক সময়, যেহেতু যখন আমরা অন এয়ার করি, টিভির জন্য করি, তখন তো সবার কথাই মান ধরা আছে, পুরো বাংলাদেশে দেখবে বা পুরো পৃথিবী দেখবে, তখন জেনারেল জোকগুলো বলা হয়। অন্য সময় দেখা যায় যে আমাকে যে বিভিন্ন কর্পোরেট শোজগুলো যদি বলেন, তখন আমি যে জানতে মানে যে আগে অডিয়েন্সটা বুঝি, অডিয়েন্স বোঝার জন্য যেটা করি আমি এই শো এর 1 ঘন্টা আগে চলে যাই, কিন্তু আমি অর্গানাইজ সব অর্গানাইজার শুনে ফেলবে, অর্গানাইজার আমি বলি না আমি যে স্টেজের আশেপাশেই আছি, মানে আমাকে যে 6টায় টাইম দেওয়া হয় আমি দেখা যায় 4টা সাড়ে 4টা 5টার মধ্যে ওখানে উপস্থিত থাকি।
0: আচ্ছা,
2: কিন্তু কাউকে জানাই না যে আমি সেখানে উপস্থিত। আমি মাঠ বা সেই জায়গাটা মোটামুটি ঘুরি, দেখি যে আসলে এখানকার কিরকম অডিয়েন্স আছে, কারা আছে, কোন টাইপের মানুষ আছে। ওখানে ঘুরলেই 8-10টা কন্টেন্ট এমনি তৈরি হয়ে যায় যে এদেরকে দেখলে যে এই এদেরকে দেখলে এটা বলা যাবে, তাহলে রিলেট করতে পারবে। তো ওইভাবে দেখে আমি আমার কন্টেন্টটা সাজাই। যদি দেখি যে এখানে ইয়াং পিপল বেশি, তাহলে ইয়াং এজের বলি। যদি দেখি যে না মিক্সড আছে, ফ্যামিলি মেম্বার বেশি, তখন সেখানে এইভাবে বলি। যদি দেখি যে একটু এইজের লোকজন আছে, তাহলে ওইভাবে বলি। মানে ওইটা ডিপেন্ড করে আমার ওই এরিয়াতে যাওয়ার পরে আমি যেটা সার্ভে করি, সার্ভে করে যেটা মনে হয় তারপর আমার সেট সেট রাখা যায় আর কি।
0: তাহলে এখন এখন যদি আপনাকে আপনার হাতে মাইক্রোফোন ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, আপনার ভক্তদের জন্য আপনাকে যদি 15 মিনিট সময় দেওয়া হয়, আপনি কি ধরনের জোক করবেন?
2: ফেসবুকের জন্য তো যে কোনো জোক বলা যেতে পারে, মানুষজন ভালো না লাগলে ই করে দিবে, সরাই দিবে, আমার তো মাঠে আসতে পারবে না, বাট স্টেজে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না, মাইন না খাই, এটা আমি বিবেচনা করে বলতে। ফেসবুকে যদি বলতে হয় আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, এখন তো মানে চারিদিকে লকডাউন, করোনা, করোনার প্রকোপ অনেক বেশি। তো করোনা নিয়ে রিসেন্ট মানে কিছু কন্টেন্ট আছে, সেখান থেকে আমি কিছু বলতে চাই, মানে আপনি অনুমতি দেন আর কি।
0: হ্যাঁ, প্লিজ প্লিজ বলেন।
2: মানে করোনা যেভাবে মহামারী এখন ধারণ করছে, আমরা যেভাবে সচেতন হয়েছি, আমরা মানে যেভাবে নিজেদেরকে নতুন নিউ ট্রেন্ডে আমরা নিজেকে মানিয়ে নিয়েছি যে আমাকে মাস্ক করতে হবে, আমাকে স্যানিটাইজ করতে হবে, আমাকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে, এই অবস্থা চলতে থাকলে যখন করোনা চলে যাবে, যখন চলে যাবে তখন আমাদেরকে মিনিমাম 6 মাস মাস্ক উল্টো পড়তে হবে। আগে নাকে পড়তাম, তারপর মাথায় পড়তে হবে, কারণ এই যে সামনে মাস্ক পড়তে পড়তে আমাদের কান অনেকটা আগায় গেছে, আবার জায়গা মতো ফেরত নিতে হবে।
0: ওকে,
2: কানের পজিশন ঠিক করার জন্য প্রায় 6 মাস আমাদেরকে উল্টা মাস্ক পড়তে হবে। এছাড়াও আমি ইদানিং খেয়াল করে দেখছি অনেকেই মাস্ক জায়গা মতো পরে না। মাস্ক জায়গা মতো না পড়ার কারণ, আমি একদিন রাস্তায় যাচ্ছিলাম না, দেখি একটা ছেলে মাস্ক পরছে কপালে। তো আমি বলছি যে বাবু, যে মাস্ক পরা সঠিক নিয়ম হচ্ছে তোমাকে নাক আর মুখ ঢাকতে হবে, কপাল ঢাকলে কাজ হবে না। তাহলে ভাই বেশি কথা বললেন না তো, আমাকে কি হয়েছে? আমার পরিচিত একজন সারাদিন মাস্ক পরে থাকতো, তারও করোনা হয়ে মারা গেছে। আমাকে আচ্ছা, আরেকজন আছে সারাদিন স্যানিটাইজ মাখতো, তারও করোনা হয়ে মারা গেছে। যে আছে সারাদিন ঘর থেকে বের হয় নাই, মানুষের সংস্কৃতি দূরের কথা, সেও করোনা হয়ে মারা গেছে। আমি হ্যাঁ, তাতে তোমার কপালে মাস্ক থাকার সম্পর্ক কী? তার মানে কী বুঝলেন? কোন সতর্কতার কোনো দাম নাই, কপালে করোনা থাকলে মরতেই হবে, তাই কপালে মাস্ক পরে আছি।
0: এটা ভালো বলছেন। খাইরুল বাবুই কিন্তু আপনার নামে অভিযোগ করছেন। খাইরুল বাবুই বলছেন সেলিব্রিটিদের অনেকেই বিবাহের সংবাদ গোপন করেন, শাওন মজুমদারও কি তার বিয়ের খবর গোপন করবেন? কিন্তু বিয়ের খবর গোপন করলে আমরা তো বাচ্চার খবর দিয়ে দিলাম,
2: বাচ্চার খবর বলে দিলাম না, তাও ঠিক আছে, অনেকে বিয়ে গোপন করে, বাচ্চা গোপন করতে পারে না।
0: আপনি বিয়েটা কিন্তু গোপন করতে পারছিলেন, বাচ্চাটা গোপন করতে পারছেন না?
2: আমি বিয়ে মোটেও গোপন করি নাই, মোটামুটি পরিচিত যত সাংবাদিক আছে ডাইকে বলছে যাবে বিয়ে, কিন্তু তারা দেখছে যে এত খুললাম খুললা, তাদের আর ছাপাইতে হয়নি, এমনি সবাই জেনে গেছে। এমনই দাওয়াত দিছি যেটা বলছে যে ভাই আমরা পেপার পত্রিকায় দিলে এটা তো কম রিচ হবে, আপনি যে দাওয়াত দিচ্ছেন এতে রিচ বেশি হয়েছে।
0: একটা একটা গল্প আমি বলতে পারি সুপ্রিয় দর্শক, আমরা তখন বাংলা ভিশনে একটা শো করছিলাম, তখন শাওন ছিলেন, শাওনকে যখন বলা হলো যে আপনি একটা জোক বলেন, শাওন একটা বলছিল যে সে প্রথম কাজ, উনি প্রথম কাজে যুক্ত হলেন, যুক্ত হওয়ার সময় তার মালিক জিজ্ঞেস করলো যে কিভাবে তোমার বেতন দিব, পেটে ভাতে নাকি বেতন চাও? শুনুন আপনি বলেন, আপনার মুখ থেকে শুনলে সবাই খুশি হবে।
2: হ্যাঁ, এটা প্রায় বলি। সেরকম আমি প্রথম জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিই, তো আমার মানে আমার কখনো ধারণা ছিল না যে আমি কোনোদিন চাকরি করবো আর কি। তারপরও পেটের দায়িত্ব কাজ করতেই হবে। ইন্টারভিউ দিতে গেলাম, তো আমার ইন্টারভিউতে খুব খুশি হয়েছে বস। বস খুশি হয়ে বলছে, আচ্ছা সাধারণ স্যালারি কত চান? মানে এটা বলার পরে একটা মানুষের মনে যে একটা আনন্দ, সেই আনন্দ আমি ধরে রাখতে না পারে বলছে যে কি টাকা পয়সা, প্রথম চাকরি, আমি স্যার আপনি আমার তিন বেলা খাইতে দিবেন, পেট ভরে এতেই চলবে। সেও খুশি বলে, বাহ ভালো, ভেরি গুড, কালকে থেকে জয়েন করো, তুমি তিন বেলা খায়া কাজ করো, সমস্যা নেই। তো এক মাস আমি তিন বেলা খাইছি, তারপর স্যার আমাকে আবার ডাকাইছে। আমি জাস্ট জি স্যার ডাকছেন, বলে এক কাজ করো, তুমি আর খাও না, বেতনই নাও, তুমি যেই খাওয়া খাইতেছো বেতনে বেশি হয়ে যেতেছে, তোমার খাওয়া বন্ধ করে তুমি বেতনই নাও।
0: কর্মকাণ্ড
2: যা আছে, আমার বাবা অনেক ফানি মানুষ, সে সারাক্ষণ হাসে এবং মানে মজার মজার কথা বলে, মেবি সেখান থেকে আমার হয়েছে। আর সে কখনো ক্যামেরার সামনে বলেনি, আমি ক্যামেরার সামনে এই আর কি। আর এছাড়া হলো গিয়ে বাই বর্ন আমার ভিতরে একটা কি, আমার ভিতরে কখনো টেনশন কাজ করে না, কখনো এংজাইটি কাজ করে না, আই ডোন্ট নো ওয়াই। আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না, এগুলো হইতে পারে যে আমার কথা শুনে মানে দেখা যায় যে আমি অনেক খেপে গেছি, তারপরে এমন আমার মধ্যে এমন কথা বেরোয় মানুষজন হাসতেছে, কিন্তু আমি রাইগে আছি, এটা আমি বুঝাইতে পারি না। আমি কখনো আমার রাগ দুঃখ অভিমান এগুলো এক্সপ্রেস করতে পারি না, আমি শুধুমাত্র আমার খুশির কথাগুলো এবং মজার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, বাকিগুলো আমি পারি না।
0: কিন্তু ধরেন একটা বিষয় আমি আমার লাইফে খুব কম কম করেছি, সেটা হলো ধরেন মানুষের বেটে খাটো হওয়া বা লম্বা হওয়া এগুলো নিয়ে জোকস করা, তারপরে মোটা হওয়া সেগুলো নিয়ে জোকস করা, কিন্তু আপনি নিজেই কিন্তু নিজেকে নিয়ে জোক করেন, এটা কিন্তু অনেক পজিটিভ। তো এখন
2: আপনি ভাই মাইর খাওয়ার ভয় বলি না, কারণ অন্য খাটোর নিয়ে বললে খাটোরা মারতে আসবে, চিকন রে বললে চিকনটা মারতে আসবে, এর চেয়ে ভাই আমি নিজের নিয়ে বলি, মায়ের খাওয়ার কোনো ভয় নেই, মানুষজন হাসলো আমি মায়ের থেকেও বাঁচলাম।
0: এটা ভালো বলছেন। আর আপনার এখন আপনার সারাদিন কাটে কিভাবে, আপনি কি নিয়ে ব্যস্ততার মধ্যে?
2: আমি এখন ব্যস্ততা হলো আমি একটা রেডিওতে জব করি, আমি প্রায় চার বছর, সাড়ে চার বছর হয়ে গেল, ক্যাপিটাল এফএম 94.8। আচ্ছা, আছি আর জি এবং প্রোডিউসার হিসেবে আছি। তো আমার প্রতি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিনই একটা শো হয় নাট বল্টু, মানে রেডিওতে এই
0: নাট বল্টু।
2: ওখানে আমি আর সজল ভাই, মিরাক্কেলের আর এক তারকা সজল, হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন মিলে করি। মনে হয় আই ডোন্ট নো দ্য অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স, যেটা কোনো কমেডি প্রোগ্রাম ইন রেডিও এই সাড়ে চার বছর একটানা হয়েছে আমি জানি না, আমাদের এবং সপ্তাহে ছয় দিনই, খালি একদিন বন্ধ থাকে, অফ থাকে, এবং টানা সাত দিনই ছয় দিনই আমরা করে থাকি, এক ঘন্টা মানুষ এন্টারটেন করে থাকি, এটা করতেছি। প্লাস পাশাপাশি টিভি শোজ এবং কর্পোরেট শোজগুলো করি, এছাড়া আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করি, বানাই, এগুলো নিয়ে সারাদিন চলে যায়। আর এখন নতুন আর একটা নতুন চ্যানেল খুলছি আমি, নাম মেক, আমার জীবনে নতুন এন্টারটেইনমেন্ট আসছে, এখন ওকে নিয়ে সময় কাটাই আমার বেশিরভাগ সময় দেখা যায়, যতক্ষণ কাজ না থাকে।
0: সেটাই সেটাই, আমাদের শহীদ লস্কর দেখছেন, তার ডেইজি ইসলাম বলছেন মিরাক্কেলের হাসির পারফরমেন্স গুলোর কথা মনে পড়ে গেল, অভিনন্দন শুভকামনা। হ্যাঁ, তো এখন এই যে আপনি করোনা নিয়ে আপনি বলতেছিলেন, মাত্র দুইটা আমরা শুনলাম, করোনা নিয়ে আপনার দুইটাই কালেকশন ছিল, খুব অল্প হয়ে
2: একদম একদম লেটেস্ট, পুরানো তো অনেক আছে কিন্তু পুরানো গুলো বলতে চাচ্ছি না, এত সুন্দর একটা আমেরিকান শো চলতেছে এখানে, পুরানো নিউ আমেরিকান শো, সেখানে ওল্ড জোক না বলি।
0: আচ্ছা, তাহলে আপনি আমাকে বলেন যে একটা প্রশ্ন আপনাকে আমরা আগেও করেছিলাম, সেটার কোন উত্তর পাল্টেছে কিনা, যে মানুষ কেন হাসে বা মানুষ কখন হাসে?
2: মানুষ হাসান, মানুষকে হাসানো বলে অনেকে কঠিন কাজ, কিন্তু আমার মনে হয় না অত বেশি কঠিন কাজ, আমার মানে আমাদের কাছে কেন মনে হয়, কারণ মানুষের আবেগটা না অনেক বেশি, মানুষ অনেক বেশি ইমোশনাল ভিতর থেকে নিজে যায়, তো মানুষ সবসময় প্রেডিক্ট করতে থাকে, আমি যখন কথা বলতেছি আপনি কিন্তু প্রেডিক্ট করতেছেন শাওন এই প্রশ্নের উত্তরটা এইটাই দিবে, যখন দেখবেন যে আপনার প্রেডিকশনের বাইরে আমি কোনো কথা বলতেছি, তখন আপনার মনে হয় হ্যাঁ এই জিনিসটা তো আমার মাথায় আসে না, বা এই জিনিসটা আমি ওইভাবে ভাবি নাই, এই ছেলেটা এইভাবে ভাবলো, তখন একটা হাসির উদ্বেগ হয়। হাসির উদ্বেগ না হলে আপনি তো অবাক হন, অনেকে অবাক হয়ে হাসে, অনেকে মানে বুঝে হাসে, কেউ না বুঝে হাসে। বাট ওই প্রেডিকশনটা যদি আপনি ভেঙে অন্য কিছু অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু মানে হাসি এটা আসে, যেটা কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি হয়। কারণ একটু কথা বেশি বলি আর কি, আমি আরেকটু বলি বুঝাই, যেটা হলো এটা আমার শোনা একটা গল্প, যে মানুষ কখনো হাঁটতে জানে না, মানে হাঁটতে চায় না, যে আপনি যদি এক কোথাও হেরেও যান আপনি মনে মনে কিন্তু জিতে যান। মনে করেন যে আপনি আজকে একটা গেলেন, গিয়ে একটা ঝগড়ায় আপনি হেরে গেলেন, ঝগড়া করতে গিয়ে দেখলেন যে আপনি পারলেন না, আপনি ওই হারা অবস্থায় বাসায় ফিরতেছেন, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আপনার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আপনি ঝগড়াটা রিপিট শুনবেন, রিপিট করতে থাকবেন, ও আমার এই কথাগুলো বলছে, আমি যদি তখন এই কথাটা বলতে পারতাম তাহলে কিন্তু ও উত্তর দিতে পারতো না, কিন্তু ওই সময়টাই আপনি ওটা মনে করে নি, আপনি বাসায় যেতে যেতে ভাবতেছেন এই কথাটা বললে আমি জিতে যেতাম, এই কথাটা তো মনে নেই, এটা বলতে পারলে জিতে যেতাম। মান আপনি কিন্তু লিটারেলি ওখানে হেরে আসছেন, কিন্তু আপনি সাবকনশিয়াস মাইন্ডে আপনি এখনো জিতার ট্রাই করতেছেন, এটা বলে জিততে পারতাম, আমি এটা বললে জিততে পারতাম, এতগুলো পয়েন্ট আমার সামনে ছিল আমার তখন মনে করেন আমি জিততে পারতাম, তখন আপনার মনে একটা শান্তি আছে যে আসলে আমাকে জিতার মতো অনেক পয়েন্ট ছিল, তো আপনি মনে মনে জিতে গেলেন। এই মানুষজন কিন্তু সবসময় মনে মনে ভাবছে, মানুষ কখনো হারতে যায় না, তো জিততে চায়। তো এরকম দেখা যায় যে আমার ক্ষেত্রে যেটা হয় যে মানুষ আমাকে রাখতে প্রথম প্রথম বলতো মোটা, কিন্তু মোটকা বলতো, মোটকা বললে তখন আমি বলতাম যে আসলেই তো আমি মোটকা, মনে কষ্ট পেতাম, কিন্তু পরবর্তী আস্তে আস্তে ভাবতাম যে শালা আমার মোটকা পেয়েছে, আমি তোর বলতে পারতাম তুই চিক না, তুই পাট করি, তুই বাস বাসের কুঞ্চু, একটা কিছু তাই রিপ্লাই দিতে পারতাম, কেন আমি রিপ্লাই দিলাম, তাহলে আমি ভাবলাম তাহলে ঠিক আছে এরপর থেকে কেউ যদি আমার মোটা বলে আমি এটা বলে দেবো। দেখা যায় পরবর্তী আসলে অন্যভাবে অপমান করে, চালের বস্তা ভোটকা। এখন আমার প্রশ্নের সাথে উত্তর তো মিলতেছে না, আমি তো প্রিপারেশন নিয়ে আসছি যে মোটকা বললে আমি এই উত্তরটা দিয়ে দিব সাথে সাথে, এবং মোটকা বলে নাই, বলছে চালের বস্তা বা হাতি। তো দেখা যায় এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমার প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা জিতার মতো উত্তর তৈরি হইতে হইতে এক একটা প্রশ্নের জন্য দেখা যায় 10-12টা উত্তর রেডি হয়ে গেছে। তো এখন আমাকে কেউ কিছু বললে, আপনি আমার একটা প্রশ্ন করলে, তার 4-5-10 উত্তর আমার মাথায় আছে, যেটা কিনা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, সেটা যদি আমি তখন ইনস্ট্যান্ট বলি, মানুষ বলে আরে বাপ রে ইনস্ট্যান্ট কি বললো, আসলে কিন্তু ইনস্ট্যান্ট না, এটা অভিজ্ঞতা। আমি বিভিন্ন জায়গায় এখন ঠকতে ঠকতে অ্যান্সার রেডি করতে করতে আমার এতগুলো রেডি হয়েছে, এবং তার জন্য আমি ইনস্ট্যান্ট বলতে পারি, মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিছুই বলতে পারে না, সবগুলো অভিজ্ঞতা থেকে সে তখন
0: আগে থেকে গোছানো থাকে। আপনি যেহেতু নিজেকে বললেন মোটা মানুষ, আমি তো বলি নাই, সেটা আমাদের আমাদের আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি দেখেছি যে ধরেন সুমন পাটোয়ারি নামে আমাদের বন্ধু আছে, সেও খুব একটা মোটা না কিন্তু ভালো মানুষ, সেও নিজেকে মোটা বলে। আমাদের লস্কর শহীদ ভাই নামে একজন ভদ্রলোক আছে, আমাদের এক বন্ধু, উনিও কিন্তু মোটা না কিন্তু উনিও খুব ভালো মানুষ, নিজেকে বলেন যে আমার ওয়েট বেশি। এখন মোটা মানুষরা কি আসলে ভালো মানুষ হয়?
2: হ্যাঁ, মোটা মানুষদের মানে এটা ইনবিল্ট, মোটা মানুষদের ভালো মানুষ হতেই হয়।
0: কেন?
2: তাহলে মোটা মানুষের রেগে গেলে কেউ থামাইতে পারবে? আপনি বলেন তো, ভালো মানুষ হওয়া তার উপায় নেই, কারণ এদের আমাদের দেহের প্রস্থ বড়, আমাদের ভিতরে জায়গা বড়, তার জন্য মানে বায়োলজিক্যালি এবং মানে ব্যালেন্স হওয়ার জন্য আমাদের মনটাও বড় হইতে হয়, কোনো কারণে আমাদের মন সংকীর্ণ হওয়া যায় না, দ্যাটস আমরা ভালো মানুষ সবসময়।
0: বড় মনের জন্য তার সাথে বড় স্পেস। হ্যাঁ, তো এই যে আপনি এখনকার সাউন্ড, আপনি জনপ্রিয়, আমরা আমাদের অনুষ্ঠান প্রায় 24 মিনিট পার হয়ে গেছে, 26 মিনিট চলে গেছে, আমাদের 10 মিনিটের মতো আমরা প্রোগ্রাম করতে পারবো। আপনার এই যে আপনি এখন সেলিব্রিটি, আপনি সবাই কেনে রাস্তাঘাটে, আপনার বন্ধু বান্ধব, পুরনো বন্ধুদের সাথে হঠাৎ করে দেখা হলে তারা কি করে, আনইউজুয়াল কি কাজটা করে?
2: প্রথমেই মানে জড়ায় ধরে তারপর একটা গালি দেয়, যেহেতু আমরা কমেডি করি হাসাই, এটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা দেখবেন বড় সেলিব্রিটির সাথে দেখা হলে ওয়াও দোস্ত তুই যা করছিস অসাম আয় একটা সেলফি, আপনি যখন ক্রিকেটার দেখা হইলে এরকম, যখন কোনো কমেডিয়ান বা মজা করে তার কাছে মনে হয় আরে ওই তো কমেডি, আরে শালার মানে এরকম একটা গালিতে বন্ধু আসো, মানে ওই লেভেলে হয়। কিন্তু প্রত্যেকের কাছে প্রশংসা পাই, প্রত্যেকে অনেক ইন্সপায়ার করে আমাদেরকে, বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই খুবই ভালো বলে, যার জন্য ভালোবাসে ভালোবাসে এবং ভালো বলে বলেই এই জায়গাটা এখন পর্যন্ত আছি না, অনেকদিন আগে চলে যেতাম, কারণ ওই যে মোটা মানুষের ভালো মানুষ তো বেশি হিংসা বেশি ইগনোরেন্স আমরা সহ্য করতে পারি না, নিতে পারি না, তো ওরকম কিছুই এখন পর্যন্ত হয়নি বা খারাপ কোনো ঘটনা ঘটে নাই বলেই এখন পর্যন্ত এখানে।
0: যাক ভালো। তা এখন আপনার সামনে চাওয়া কি, আপনার সামনে ড্রিম কি? একটা তো হচ্ছে মেঘকে নিয়ে স্বপ্ন, আপনার মেঘকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার নিজের ড্রিম কি, সামনে কি করতে চান?
2: মানে আমার, আমি সবসময় এমলেস মানুষ, আমি একদম ভাই বোন ছোট থেকে এমলেস। আমাকে ছোটবেলায় যদি এমিল লাইফ লেখা লিখতে হইতো, ওটা ছিল আমার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার জন্য। এমলেস মানুষ তো আমি, এটাকে আবার অনেকে ডেড ফিশ বলে, বলতে খুব খারাপ শোনা, আমি বলতে পারি না। মানে ডেড ফিশটা হলো গো উইথ ফ্লো, গো উইথ ফ্লো মানে যে ফ্লোতে আসি। আমি কিন্তু বিবিএ পড়াশোনা করছি, এমবিএ করছি, ফিনান্সে আমার মেজর, আমি ফিনান্সে পড়াশোনা করছি। সো আমাকে একটা ব্যাংকে থাকা করতে হচ্ছিলো, অথবা কোনো কর্পোরেট সিএ বা এসএসসিএ যে অ্যাকাউন্টেন্ট এরকম কিছু থাকার কথা ছিল। তার যে ফ্লোয়ে আমি এখানে, সেরকমই আমি মানে ফ্লোতেই আছি, জানি না কী করবো বা যেটা করতেছি সামনেটা জাস্ট দেখে শুনে, মানে ওই যেটা বলে যে সামনের স্টেপটা এক পা দেওয়ার আগে ভেবে নিই যে আসলে এখানে দিলে আমি ওখানে থাকতে পারবো না ডুবে যাবো, জাস্ট ওই একটা স্টেপই ভাবি, এর দূরের স্টেপ আর ভাবি না যে চার পাঁচ স্টেপ পরে কী হবে। সো একটা স্টেপ দেখে দেখে এক স্টেপটা আগাচ্ছি, জানি না কত যাবো, তবে অবশ্যই খুব ভালো কাজ করার ইচ্ছা আছে। ইদানিং আমি নাটকও করতেছি, নাটক রেগুলার হওয়ার চেষ্টা করতেছি নাটকে, আর যে তার যে আছি সব কিছু মিলে ভালো। আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমার একটাই স্বপ্ন যে আমি আমার ফ্যামিলিতে যাতে, ফ্যামিলিটাকে যাতে সুন্দরভাবে রাখতে পারি, তাদের সব কিছু যাতে ফুলফিল করতে পারি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারি, এইটুকু আমার ড্রিম। এর জন্য আমার কোটি কোটি টাকা দরকার নেই, আমি যদি 10 টাকা আমার ফ্যামিলিকে সুখী রাখতে পারি, আমার যেন আল্লাহ তাআলা ভগবান আমাকে সেই 10 টাকাই রোজগার করার সুযোগ দেয়, যদি 100 টাকা দরকার হয় 100 টাকাই দেয়, এর বেশিও দরকার নেই কমও দরকার নেই। তো আমার ড্রিম এটাই যে আমি কন্টিনিউয়াসলি যাতে আমি তাদেরকে সাপোর্ট করে যেতে পারি, এইটুকুই, এর বেশি কিছু চাই না।
0: তাহলে আমরা ধরেন আর যে 10 মিনিট সময় আছে, আপনার তো ঝুড়িতে অনেক কিছু, আমরা এই 10টা মিনিট সময় আপনাকে দিয়ে দিলাম, আপনি 10 মিনিট আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলেন। আপনার অনেক কিছু আপনার হাতে আছে আমি জানি, কিন্তু এগুলো আমরা মিস করতে চাই না, কারণ বৃষ্টির কারণে আপনাকে আমরা অনেকখানি সময় কম পেয়েছি। আমরা একটা শোতে আপনাকে দেখেছি যে আপনি পুরুষ দর্শকদের চাইতে নারী দর্শকদের বেশি প্রাধান্য দেন, এটা কেন?
2: পুরুষদের নিয়ে কথা বললে শুধু পুরুষরাই হাসে, নারীদের নিয়ে কথা বললে নারী পুরুষ দুটোই হাসে, তো বেশি হাসি দরকার।
0: তাহলে আপনার সাথে আমার শর্ত হলো আমি একটা প্রসঙ্গ বলবো, আপনি দুইটা জোকস বলবেন। ঠিক আছে, এখন ঠিক আছে, আমাদের যখন আমরা মালিবাগে থাকতাম বুঝছেন, তো মালিবাগে একদিন মালিবাগ থেকে এসে আপনার শান্তিনগর সাজানপুর থাকতাম, ওখান থেকে মালিবাগে আসতাম রিক্সায়, মালিবাগ থেকে বাসে করে ফার্মগেট এই বাংলা মোটর এসে বিশ্ব সাহিত্য কেন্দ্রে কাজ করতাম। এটা 1990 এর ঘটনা, 1990 সালে। তখন আপনার বয়স কত ছিল?
2: 1990 সালে আমার বয়স 2 বছর।
0: 2 বছর, সেইটাই ওই সময় ঘটনা শোনেন।
2: আমার মুরব্বী বলছেন, আমি আর নিতে পারতেছিলাম, আমি আজকে
0: ওই আমরা বাসা থেকে বের হয়েছি শাহজাহানপুরে মালিবাগ যাব, তো বের হয়ে দেখি কি যে কোথাও কোনো রিক্সা নাই, ডানে বা কোনো রিক্সা নেই, একটা রিক্সা দূরে। তা আমাকে দেখে সেই রিক্সাটা এগিয়ে আসলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে স্যার মালিবাগ যাবেন? তা আমি বলছি যে আমি মালিবাগ যাবো কিনা তুমি জিজ্ঞেস করো কেন? বলে স্যার আমিও মালিবাগ যাবো কিন্তু রাস্তা চিনতেছি না, নতুন রিক্সা চালায়। এখন আপনি বলেন রিক্সা চড়া নিয়ে আপনার কি কি এক্সপিরিয়েন্স?
2: রিক্সা চড়া নিয়ে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি রিসেন্টলি একটা রিক্সা চড়ছি, মানে রিক্সাওয়ালা নিজে আসতে পারবো যাবা তুমি কারণ বাজে, হ্যাঁ হ্যাঁ স্যার যাবো, উঠেন। উঠছি, ওঠার কিছুক্ষণ পরে যাতে যেতে দেখি যে রিক্সা শব্দ করতেছে ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, মানে মনে হচ্ছে তো টানতে কষ্ট হইতেছে, চেনে জ্যাম না কি, প্রথম দিকে ভালোই চলতেছিল। পরে আমি কিছু বলি না, আবার মাঝ রাস্তায় যদি নামাই দেয় সেই বই আমি চুপচাপ আছি, কোনো মতে আমি গন্তব্যে পৌঁছাই আর কি। তো গন্তব্যে পৌঁছে তাকে ভাড়াটা দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে তোমার রিক্সা এরকম শব্দ করতেছে, এটা কি আগেই ছিল? বলে না স্যার আপনি ওঠার পর থেকে করতেছে। মাঝে মাঝে দেখা যায় যে রিক্সাওয়ালারা যে আমার বাসা নিচে থাকে, সেদিন এক রিক্সাওয়ালা আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে যাবা নাকি? আমি বাসা থেকে ইতে যাবো, শাহিনবাগ যাবো। তো শাহিনবাগ যাবো বলতে যাবে নাকি? হ্যাঁ যাবো। কত ভাড়া? কত? 60 টাকা। আমি বলছি 40 টাকায় যাবা? বলে স্যার এইখানে যত রিক্সাওয়ালা আছে আপনি যেখানে 40 টাকায় কেউ যাবো না, একটা রিক্সা যাবো না। আমি তাহলে ঠিক আছে তুমি পিছনে বসো, আমার 40 টাকা তো আমি চালিয়ে তোমায় নিয়ে যেতেছি।
0: সেটাই ওই আমার, আপনার দেশের বাড়ি কি? এটা একটু জেনে নিই।
2: আমার দেশের বাড়ি হচ্ছে মানে এক কথায় বলতে গেলে নোয়াখালী, আর দুই কথায় বলতে গেলে মানে একটু এড়াই যেতে গেলে লক্ষ্মীপুর।
0: সেটাই, আমাদের এক বন্ধু ছিল, তাকে যদি জিজ্ঞেস করতেন যে দেশের বাড়ি কই, সে বলতো নোয়াখালী, তো কি হয়েছে? আমি এটা ওই জন্য জিজ্ঞেস করছি যে আমার দেশে রয়েছে নরসিংদী। তো একবার ওই যে প্রথম আলোতে কাজ করতাম তখন 98 এর ঘটনা, তো আমি বালিবাগ থেকে রিক্সা, শাহজাহানপুর থেকে রিক্সায় করে এসে নামছি। নামার পরে তো দেখি যে আরেকটা লোক রিক্সা থেকে নামছে, বয়স্ক, ওনাকে আমি চিনি। উনি দেখি রিক্সাওয়ালার খুবই খ্যাপা, হ্যাঁ তুমি বেকুব কথাকার, এইভাবে তুমি রিক্সা চালাই কেউ? এবার তুমি দুইবার ট্রাকের নিচে ঢুকা দিচ্ছিল, তখন তো ট্রাক চলতো দিনের বেলা, তো ট্রাকের নিচে ঢুকে যা একটু হলে তার মারা যেতাম, হ্যাঁ এরকম কথা হলো, বেকুব কথাকার। তো দেশে বাড়ি কই? ওই রিক্সাওয়ালা বলে স্যার নরসিংদী। বলো নরসিংদী সব বেকুব, নরসিংদী সব বেকুব। তারপর ওই রিক্সাওয়ালা জিজ্ঞেস করে স্যার আপনার কে? বলে আমারও হ্যান ওই। হ্যাঁ আপনার কাছে আমাদের আর চারটা জোকস পাওনা আছে, এখন আপনি বলেন যে আপনার এখন সাম্প্রতিক কোন একটা শো এর এক্সপেরিয়েন্স বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব।
2: আচ্ছা সেটা হচ্ছে কি মানে ওই এলাকা ভিত্তিক যে একটু জোক বলছেন, আমি নোয়াখালীর একটা কথা ঘটনা বলবো। মানে নোয়াখালীর মানুষরা কিন্তু নোয়াখালী ভাষা বলে যে আলাদা একটা ভাষা, আয় খাইতান্য যাইতান্য এর পিচ্চার এর তোর মারু বেদমা এগুলোর এগুলোর কথা। তো আমি বলি যে নোয়াখালী ভাষা কিন্তু ডিরেক্ট ব্রিটিশদের থেকে আসা, যেমন আমি খাবো না, এখানে আমি মানে হচ্ছে ইংরেজিতে আই, না মানে হলো নোয়া, খালি খাবোটাকে তারা ইংরেজি করতে পারে না, আমি খাবো না আয় খাইতে ন আয় ডাইরেক্ট ইংরেজি। এখানে এই ভাষাকে তাচ্ছিল্য করার কোনো
0: আমাদের এক বন্ধু এরকম বলে আমাদেরকে যে আই বলতাম চাই না কিন্তু আসি যায়।
2: আমাদের এক বন্ধু আছে বলে আর কথা শুনি বোঝার উপায় নাই, আই নোয়াখাই না কলকাতার তো নাইছি মাইন্ডসেট, আর কথা শুনি বাবা আই কলকাতার তো নাইছি।
0: সেটাই বলেন। তারপরে আর হাতে
2: নোয়াখালীর একটা স্কুলে হ্যাঁ টিচার পড়াইতেছে, তো নোয়াখালী স্কুলের টিচার পড়াইতেছে, ইংরেজি টিচার ঢুকছে, ইংরেজি টিচার ঢুকে সবাই দিকে তাকাইতেছে, এমন সময় একজন মাথা নিচু করছে, তারপরে দেখেই বুঝে যে মাথা নিচু করে পড়া পারে না, বলে তুই দাঁড়া। জি স্যার বোন, বলেন। তো বল আসবাবপত্র ইংরেজি কি? হ্যাঁ ও তো পারে না, আমি কি করবো এদিক ওদিক তাকায়, তা কি রে বলস না কেন আসবাবপত্র ইংরেজি কি? হারি না স্যার। গুড, ভেরি গুড, উত্তর ঠিক হয়েছে, তাই উচ্চারণটা ঠিক করবি, এটা হারি না স্যার না, এটা হবে হারনি স্যার।
0: আপনাকে নোয়াখালীর লোকজন আপনাকে ধরে মারে না যে আপনি নিজে নোয়াখালীর হয়ে আপনি যেভাবে
2: বকে বকে আমার গ্রাম থেকে ফোন দিয়ে আমাকে অনেক বকাবকি করে যে তুই নিজের ভাষা নিয়ে এগুলো করিস, আমি ভাষা নিয়ে এগুলো করি মানে আমার ভাষাটা আমি কত জায়গায় রিপ্রেজেন্ট করতেছি যে এটা দেখতেছ, খালি খারাপটাই দেখলি ভালো দেখলি না। আমার কাজিন টাজিন আছে, ওরা ফোন দিয়ে অনেক বকাবকি করে মাঝে মাঝে, যদি এটাও দেখে থাকে একটু পরেই ফোন আসবে আমার কাছে যে আবার এগুলো করছো।
0: যাক এবার লাস্ট লাস্ট জোক, এরপর আমরা শুক্র দর্শক আমরা এরপরে আজকে বিদায় নেব। বলে শেষ, আপনি তো ছক্কা পিটান সাথে
2: শেষ করতে, আমি যেহেতু শেষ জোক আমি স্টেজে যেটা দিয়ে শেষ করি, চিড়িয়াখানা তো গেছেন ভাই?
0: মানে
2: ওইভাবে না বলে দেখি কিভাবে বলা যায়। তো প্রথম দিকে প্রথম খাতে থাকে বানর, তো বানর থাকে যেটা হয় বাঙালিদের, আমরা যে যারা বাঙালি তাদের বানরের সাথে একটা অদ্ভুত রিলেশন আছে। হ্যাঁ বানর দেখলে আমাদের ভিতর থেকে বান্দ্রামি আরো বেশি জায়গা হতো, বানর একটু গুঁতা দেই একটু খুঁচা দেই, মানে একটা ইট মারি, মানে বন্ধুরা বলি ওই দেখ তোর মতো দেখতে, এইগুলো আমাদের স্বভাব বানর দেখলে এগুলো হয়। প্রথম কাজে ঢুকার যাওয়ার সাথে প্রথম কাজে বানর, তো দেখলাম যে একটা বানর চুপচাপ বসে আছে এক কোনা, তো আমার হাতে ছিল একটা বাদাম, তো বানরে বলতাম যে বাদামটা খাইতে দিই, বানরের বাদামটা খাইতে দিলাম, মানে অদ্ভুত বানর বাদামটা খাইলো না, বাদামটা প্রথমে নিয়ে সে তার পেছনে দিল তারপরে খাইলো, আমার তো মাথা গরম হয়ে গেল, এগুলো বেয়াদব বানর, পরে আমি খাইতে দিলাম প্রথম পিছনে দিল কেন, বানরের মালিককে আমি ডাকাইলাম যে ভাই আপনি বেয়াদব বানরে আপনি প্রথম খাতায় রাখছেন, কোনো ভদ্রলোক আসলে এটা কী বলবে? তাহলে ভাই ওর কোনো দোষ নাই, কিছুদিন আগে এক লোক একটা বেল খাইতে দিয়েছিল, তো বেল খাই হলাইছে, হওয়ার পর তার বেরোতেছে না, কত 7 দিন 8 দিন 10 দিন ধরে কষ্ট করছে, পরে ওরে অপারেশন করে কাইটা বিল বের করে চলেছে। ওই থেকেও শিক্ষা পাইছে, ও খুব মানে বাস্তব জীবন থেকে শিক্ষা নিছে যে এরপর থেকে যাই খাবো আগে মাপ নিয়ে খাবো যে বের হবে কিনা। এখন যাই দেয় প্রথমে পিছনে দিয়ে আগে মাপ নেয় যে আসলে মিলে খাইতেছে বের হবে কিনা। আমি তো শুনি না, মানে খুবই যে অসাধারণ মানুষ, স্মার্ট মানুষ, এই যুগের জন্য তাল মিলে চলতেছে। আমি আমার এলাকার লোকজনের নিয়ে বানরদেরকে নিয়ে গেছি, যে এক বেটা কত শিক্ষিত বানর, বাস্তব জীবন থেকে শিক্ষা নিয়ে এখন দেখ পিছনে মাপ নিয়ে খায়। গেছিলাম সেদিন হাতে আর বাদাম ছিল না, ছিল একটা কলা, তো বানরের কলা কেটে দিলাম। বানরের স্টাইল চেঞ্জ, বানর পিছনে মাপ নেওয়ার আগে পানিতে চুবাইছে, তারপরে পিছনে মাপ নিচ্ছে, তারপরে খাইছে। আমার তো মানিক পাম্পচার, আমি তো এই মালিকরা আবার ডাকছি, এই নিয়ে আপনি বানরের খাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে কেন? তা স্যার আপনি মাইন্ড করেন না, আপনি যাওয়ার পর সেদিন এক লোক আইসা ওরে সিগারেট খাইতে দিছে, সিগারেটের মাপ নিতে গিয়ে ও শেখা খাইতে দিছে না। তাই এখন সে প্রচন্ড সতর্ক, যাই খায় আগে পানিতে নিয়ে ভিজায়, ভিজায় নিভায় তারপরে খায়।
0: আপনার এই প্রসঙ্গ দ্বারা একটা বিষয় বলি, নর্মালি বলে যে সাংবাদিকরা নাকি একটু আউলা টাইপের হয়। আমাদের আমাদের যখন আমরা যখন পত্রিকায় কাজ করতাম বা টেলিভিশনে সংবাদকর্মী হিসেবে কাজ করতাম, তখন এই ধরনের কথা শুনতে হইতো। তো এক লোক সংবাদপত্র অফিসে ঢুকছে, ঢুকে দেখে যে এক সাংবাদিক ওই চানাচুরের মধ্যে কলা মিলায় খাচ্ছে। এইটা তো দেখে এটা কি ধরনের কথা, এটা কি ফাইজলামি পাইছে এখানে? সাংবাদিক গুলো এরকম করে দাঁড়ান, সম্পাদকের কাছে ঘুরতে যাচ্ছি, সম্পাদককে বিচার দিয়ে গেছে, যে দেখে যে সম্পাদক চায়ের মধ্যে জিলাপি চুবায় চুবায় খাচ্ছে। সব জায়গায় একটু আলাদা বিষয় থাকেই। আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ যে আপনি সময় দিলেন, আবার আপনার সঙ্গে কথা হবে। আর আপনাকে অনেক মিস করি, অনেকদিন দেখা হয় না
2: আপনাকে, আমরা অনেক বেশি মিস করি। আগে আমাদের অন্তত বছরে একবার দুইবার হলো দেখা হতো, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো, অনেক বেশি মিস করি।
0: হ্যাঁ ধন্যবাদ আপনাকে, আর যে কোনো দরকার জানাবেন। সুপ্রিয় দর্শকই
2: থাকেন ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন।
0: জি অবশ্যই,
2: মেয়ের জন্য দোয়া করবেন, আপনার আপনার যেহেতু করতে আমি আপনার দোয়া অনেক বেশি কাজে লাগবে।
0: Obviously. আমার মেয়ে হচ্ছে নোরা জারা অরোরা, আর আপনার কন্যা হচ্ছে মেঘ। ভালো থাকবেন সবাই, শুভ রাত্রি। আমরা তাহলে আজকের মতো বিদায় নিলাম।

0: আমাদের আজকে আমাদের অতিথি একজন গজল শিল্পী, আপনারা যাকে দেখেই চিনে ফেলেছেন নিশ্চয়ই, এবং একই সঙ্গে যারা নাম শুনলেই হয়তো মনে পড়বে তার গজলের গজলগুলো এবং তার কণ্ঠের যে ভারিক্কি, মেজবা আহমেদ। মেজবা আহমেদ কেমন আছেন? আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম, অনেক কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনি শুধু
0: জি জি জি, আপনি আমাদের সময় দিয়েছেন, আমরা খুবই আনন্দিত যে আপনাকে আমরা পেয়েছি। আপনার কণ্ঠে জগজিৎ সিং এর গজল আমরা যখনই শুনি তখন আমাদের মনে হয় যে এত বড় একজন শিল্পী আমাদের আছে, মানে খুবই আনন্দিত হই। এবং একই সঙ্গে ধরেন আমরা যে আপনাকে প্রপারলি অনার করতে পারছি না বা পারছি কি না সেটা নিয়েও প্রশ্ন জাগে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মেজবা আহমেদের কণ্ঠে আমরা আজকে তার পছন্দের কিছু গজল শুনবো, আবার কিছু গানও শুনবো যেটা উনি করেছেন। আমরা দেখেছি উনি বাপ্পি লাহিড়ী গান করেছেন, আমরা দেখেছি উনি বিভিন্ন আধুনিক সঙ্গীত করেছেন, ওনার আপনার নিজের লেখা একটা গানও আমি কিন্তু ওই দিন দেখলাম যে আপনি নিজের লেখা সুর করা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা যারা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা ইউএস নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এটা আসলে নামে রেডিও কিন্তু কাজকর্ম প্রায় মোটামুটি ভিডিও ভার্সনই অনেক, আপনারা ইউটিউব ইনস্টাগ্রামে পাবেন। আবার পাশাপাশি আপনার আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপেও রেডিও ত্রিতাল বাংলা লিখে সার্চ দিলে সেখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনার উপরে লেখা TRWTLBNGLA, লিখলেই আপনি রেডিওটা পেয়ে যাবেন। তো আমরা যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। আপনি কেমন আছেন, আপনার এক একটা দিন কিভাবে কাটে?
1: আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, সবার দোয়ায় খুব ভালো আছি, বেশ সুস্থ আছি। পৃথিবী যখন অসুস্থ সেই সময় সুস্থ আছি, এর যেতে পুরো নিরামত আর নাই, আল্লাহ কাছে অনেক আর দিন কাটে। জীবিকা অর্জনের জন্য ব্যবসা বাণিজ্যে এবং সঙ্গীত চর্চায়, এবং তারপরে সবচেয়ে বেশি যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার স্বাভাবিক
0: সেটাই ধরেন ব্যবসা এবং সঙ্গীত দুইটা কিন্তু একসাথে যায় না। কারণ একবার আমি হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কথা মানে গল্প করছিলাম, উনি তো সন্ধ্যার দিকে ফ্রি থাকলে উনি খবর দিতেন, এই শামীম কোথায় আসো আসো। তো ওনার ওই ধানমন্ডি বাসাতে গেলাম, যাওয়ার পরে হুমায়ুন ফরিদির কাছে একজন প্রযোজক আসলেন। প্রযোজক এসে বললেন যে ফরিদি ভাই, আমরা আপনাকে একটু নিতে চাই, আপনি আমাদের নাটকটাতে অ্যাক্টিং করবেন। বলল কত মিনিটের নাটক? তো উনি বললেন যে এটা 45 মিনিট। বলে 45 মিনিটের নাটক মানে আমার 45,000 টাকা দিতে হবে, যত মিনিটের নাটক তত টাকা। এখন এটা কিন্তু অনেক টাকা, এখন থেকে 15-20 বছর আগের ঘটনা। তো 45,000 টাকা মানে তো অনেক টাকা। তখন ওই ছেলে বলল যে ফরিদ ভাই, আমি এত টাকা আপনাকে দিতে পারবো না, আমি সরি, তাহলে তো কি করা যায়, আমি একটু চিন্তা করি। তখন বললো কত দিতে পারবা? বলল যে আমি আসলে আপনাকে 15,000 টাকা দিতে পারবো। তখন ফরিদ ভাই বললেন যে না, তোমার 1 টাকা লাগবে না, আমি তোমার নাটকটা করে দিব। তো ওই ছেলে খুবই খুশি হয়ে গেল যে ফরিদ ভাইকে পেয়েছে সে, মানে যাই বলে তাইতে তো ধরেন এটা বিরাট আনন্দের খবর। তারপরে আমি ফরিদ ভাইকে জিজ্ঞেস করলাম যে ফরিদ ভাই, আপনি এই যে 45,000 টাকার চাইতে সে 15,000 টাকা দিল, আপনি পুরো টাকাটা ছেড়ে দিলেন কেন? তখন উনি আমাকে বললেন যে দেখো, একজন আর্টিস্ট সে দিতে পারে আর ব্যবসায়ী সে নিতে পারে। মানে আর্টিস্টের সঙ্গে আপনার ধরেন আর্টিস্ট শুধু দেওয়ার জন্যে, তা আপনি একই সঙ্গে আর্টিস্ট এবং একই সঙ্গে ব্যবসায়ী, এটা কিভাবে সম্ভব হলো?
1: সম্ভব হলো নিয়তি, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার আর কোনো ভাই বোন নেই, এবং আমি সাধারণত আমার আব্বাকে হারিয়েছি। সো আর যেহেতু ভাই বোন কেউ কেউ নেই, তো আমাকে ডেফিনেটলি এই হালটা ধরতে হয়েছে আর কি, বাধ্য হয়ে ধরতে হয়েছে। তো জীবিকার জন্য তো কিছু করতেই হয়, আমি কিন্তু কখনোই মিউজিকটাকে টোটাল মানে ফুল ফ্লেজড প্রফেশন হিসেবে নিতে চাই না। জীবন জীবিকার জন্য শিল্প চর্চা না করে যাপিত জীবনকে আরেকটু সুন্দর করার জন্য শিল্প চর্চা করাটাই ভালো, এবং ইনকামের সোর্সটা অন্য কোথাও থেকে হলে বেশ ভালো।
0: করেক্ট করেক্ট, আপনার গজল শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন?
1: আপনি যদি কোনো কিছু শুনতে চান আমি আপনার হাজির আছি, কারণ আপনাকে আমাকে এত বছর পরে দেখে আমি আমি একটা লাইভ করেছিলাম সকালবেলা রোদ্দুর, মানে তাই করেছিলাম একবার করে আমরা বেরিয়েছি দূরের থেকে বাংলা ভিশনে, সেদিনই কাকতলীয় ভাবে আপনার জন্মদিন, সেই ছবিগুলো আমাকে রাখা।
0: হ্যাঁ, আমি সেই ছবিগুলো শেয়ার করেছি কয়েকদিন আগে। হ্যাঁ
1: জি জি, ফেসবুকে তো আসার কথা। তো আমার ভালো লাগে, এখন মনে হচ্ছে যে এই শামীম ভাই কত দূরে চলে আছে, মানে আমরা এখন কেক চাইলেও কাটলে ভার্চুয়ালি কাটতে হবে। আপনার আমরা তখন আপনারা এত বড় একটা পোস্টে ছিলেন এবং আমাদের আমন্ত্রণ করতেন, আমরা আসলে মিস করি আপনাকে।
0: জি জি জি আমিও খুব মিস করি, কারণ বাংলাদেশের টেলিভিশন মিডিয়াটা এখন যে অবস্থায় আছে তার চেয়ে আরো অনেক সুন্দর অবস্থায় থাকতে পারতো। তো আমরা আসলে যে আপনার কণ্ঠে জগজিতের কোন একটা গজল শুনতে চাই আপাতত, তারপর আমরা বাকিটাতে যেতে পারি।
1: এরকম একটা মানুষ, এরকম একটা রয়্যাল পার্সোনালিটি, রয়্যাল ভয়েস, সব মিলে এই নেশাটা আমার গেল না। ক্যাফে আজমি সাহেবের লেখা, এটা আর্ট ফিল্মে ব্যবহার করা হয়েছিল, খুব সুন্দর মুভিটা এবং মুভির প্রত্যেকটি গজল। মায়ুন কি আঁখ সে ছলকি।

0: क्या गम है जिसको छुपा रहे तुम इतना जो मुस्कुरा रहे हो, क्या गम है जिसको छुपा रहे हो तुम इतना जो मुस्कुरा रहे हो। অনেকগুলো কাপলেট ছোট করে
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অসাধারণ অসাধারণ ধরন, কথায় কথায় অসাধারণ, গায়কিতে অসাধারণ, তারপরে আপনার কণ্ঠেও বিষয়টা অসাধারণত্বই তার অক্ষুণ্ণ রেখেছে। সঙ্গীতের এত শাখা প্রশাখা থাকার পর আপনি কেন গজল শিল্পী হলেন?
0: এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারি। গজলের যে মূল মূল বিষয়, গজলের মূল বিষয় সেটা লেখনী। শায়ার যা লেখেন এটা যে পোয়েট্রিটা, কাব্যটা, গজল ইজ নাথিং বাট আপনি জানেন প্রেমের কবিতা। তো এই যে গায়কের ডাইমেনশন, সিঙ্গার রাইটিং এর ডাইমেনশন, এটা যে ইনফরমেশন গুলো ডেলিভারি করে, যখন এটা আমি নিজে নিজে একটু বুঝতে পেরেছিলাম পরবর্তীতে, যে আমার অনেক কষ্ট করে এই ভাষাটি শিখতে হয়েছে। আমি ফার্সিও বলতে পারি, আমি উর্দু লিখতে পারি, আমি নিজে গজল লিখতে পারি, উর্দু গজল লেখা আছে আমার প্রায় 7-8 মতো, আমার নিজের লেখা আছে। তো এটার যখন আমি ভিতরে গেলাম যে এত এত উর্দু পোয়েট্রিটা, ফার্সি পোয়েট্রিটা এত রিচ, এটা শুধু যার ওই সাহিত্যবোধ বা তার ভিতরে যে রসবোধ আস্বাদন করার মধ্যে যার ইয়ে আছে, ক্ষমতাটা আছে, আল্লাহ যদি দেয় তাকে মস্তিষ্কে, তাহলে এর থেকে বের হওয়া যায় না। এত সুন্দর কথা, এত সুন্দর পোয়েট্রি, ওই পোয়েট্রি আমাকে এনেছে। তারপরে সিঙ্গিং তো আছে, আপনি চিন্তা করেন এক একটা লাইন করে, লাইন কে কি সুন্দর করে মেহেদী হাসান সাহেব বলেন, গোলাম আলী জি বলেন, এরা আমার কত ভাবে, গানে স্কোপ নাই। সমুদ্র কখনো পুকুরে স্বাচ্ছন্দ্য বোধ করে না,
1: নিঃসন্দেহে নিঃসন্দেহে,
0: হোয়াইট। আমি একটা আধুনিক গান আমি যতই বলি যে কফি হাউসের সেই আড্ডাটা, আড্ডাটা করলেই এরকম করলো কেন? এখানে কিন্তু একটা লিমিটেশন আছে, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করলে করতে পারবো। রঞ্জি সে দিল হি দুখানে যে জানি কি যে, এই ফ্রিডমটা আমি নিবো না কেন? আচ্ছা ক্লাসিক্যাল
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এইগুলাই আমরা শুনতে চেয়েছি আপনার কাছ থেকে। কিন্তু এই যে আপনি মাঝখানে দুই লাইন গেয়ে ফেললেন যে আজ জানে কি জিদ না করো, আহা, এই যে নৌশাদ জাহান লিখেছেন ঠাকুরগাঁ থেকে দেখছি, মোহাম্মদ আরিফ আহমেদ ঠাকুরগাঁ থেকে দেখছি, কবির উদ্দিন আহমেদ ভাইয়া অসাধারণ, আরেকজন লিখেছেন মুসাফির হো ইয়ারো না ঘর হে না ঠিকানা, জাহির ইসলাম লিখেছেন হ্যালো ভাইয়া, মোহাম্মদ আলী বাবুল তিনি নিউ ইয়র্ক থেকে ওয়াচিং, তারপরে শহীদ লস্কর লিখেছেন নাইস প্রোগ্রাম, তাহমিনা আহমেদ লিখেছেন দারুণ, দেখেন আপনার কথাতেই কিন্তু সবাই খুব মুগ্ধ হয়ে যাচ্ছে। তা আপনি ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে এই গানগুলো আপনি গুনগুন করে গাইতে পারেন, জি বলুন।
0: চাই
1: জি
0: আমার কথা, আমার কথাই না, আপনার উপস্থাপনায় এবং আপনার মতো মানুষের সাথে।
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, যে আপনি গুনগুন করে কিছু একটা শোনান তাহলে একটু ইয়া হবে। আপনার গান পুরোপুরি গান বা করার দরকার নেই, আপনি যেটা মনে করেন গল্পের ছলে।
0: এসি বাতে কি আনা করো আজ জামিনে কিসে দে রাত।

0: আপনার প্রশ্নের একটা উত্তর আছে এখানে। এটা রেকর্ডেড যে ভার্সন, সেখানে আমি যে কাপড়টা গাইলাম ওইটা নাই।
1: ওকে
0: একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে খালি মাঠে গোল করার, যেহেতু আমাদের প্রচুর রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন, আমাদের সবাই খুবই সম্মানিত, অনেক রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত শিল্পী আছেন, আধুনিক গানের শিল্পী আছেন, কিন্তু গজল সিঙ্গার কিন্তু খুব কম।
1: হুম
0: এই খালি মাঠের সুযোগটা আমরা এখন, আগে তো সিডি থেকে তুলে ফেলা হয়েছে, এখন আরো সহজ হয়ে গেছে ইউটিউব থেকে তুলে ফেলা যায়। এখন ধরেন গোলাম আলী সাহেব গাচ্ছেন, এখন দেখা গেল ওই লোকটা ঘুরে উঠলো, আই উইটনেস, আমি আমি একদম ফ্রন্ট সাইডে বসেছিলাম, উনি ভেবেছেন এটা গজলের একটা অংশ। তাহলে এই আপনি, আপনার বাসায় একজন কোরিয়ান ভদ্রলোক আসলো, তিনি আপনাকে ভালোবেসে আপনি বললেন আপনি তো গান করেন একটা, আমাদের একটা গান শোনা, কোরিয়ান ভদ্রলোক খুব আবেগ নিয়ে গেলে গাইলেন, কিন্তু ড্রয়িং রুমে আপনাকে যে শোনালো শামীম ভাইকে বা মেজবাকে ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ন্যাশনাল চ্যানেলে গাবেন, আপনি যখন টিকিট সেল করে কোনো অডিটোরিয়ামে গাবেন, তখন আপনার দায়বদ্ধতা থাকতে হবে, তখন কিন্তু আর ওই সিটনেসটা কাজে লাগবে না, দেন ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রফেশনাল।
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের সঙ্গে একজন সাংবাদিক ছিলেন বাংলাভিশনে যখন আমরা ছিলাম, তার নাম মেজবা উদ্দিন আহমেদ ছিল। তো সারা জীবনে যতবার তার নাম উচ্চারণ করেছি, এখন মেজবা আহমেদ বলতে গেলে ওইটা নামটা চলে আসে মুখের মধ্যে।
0: আপনি আমাকে মেজবা উদ্দিন আহমেদ বলতে পারেন,
1: শোনেন আপনাদের মতো,
0: বন্ধু বলেছিল, জানি না এখানে বলা ঠিক হবে কিনা,
1: জি
0: আমার বাজনা কিছু বোঝে না, ম্যাক্সিমাম বন্ধু বান্ধবী গজল তো পরের কথা, মানে মিউজিকের সাথে ওরিয়েন্টেড না, তো কর্পোরেট জব টপ তো বলেছিল যে তোমার নামটা যদি বন্ধু মেজবা না হয়ে মেজবাউল হোসনা হতো তাহলে আরো বেশি ভালো হতো, বলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতাম। গান শুনতে গিয়েছিল যে দেখেছে খুব বেশি একজন গান গাচ্ছে, তাকে মানুষজন প্রচুর টাকা দিচ্ছে,
1: হ্যাঁ
0: বলছে বন্ধু তোমার নাম মেজবা না হয় মেজবাউল হোসনা হলে খুব ভালো হতো।
1: দেখেন, এই যে আমি একটা জিনিস বলেছি যে যখন একটা মানুষ বড় অবস্থানে যায়, সেটা কিন্তু তার তার শিল্প সত্তার পাশাপাশি প্রচন্ড রসিক হতে হয়। আমি আমি বড় অবস্থানে কোনো মানুষকে রসিকতাহীন দেখি নাই, এবং আপনি কিন্তু প্রচন্ড রসিক, আপনার মধ্যে রসিকতা যথেষ্ট। আমি জানি না বাংলাদেশে সবাই এটা আপনার এই সময়টাকে আপনাকে ধারণ করতে পারে কিনা বা পারবে কিনা, এত এত রকমের কুসংস্কার এবং চর্চার মধ্যে আসলে এটা ধারণ করা বা খুঁজে বের করা একটু কঠিন। তো আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি আপনার এই যে গজলগুলো যে আপনি প্র্যাকটিস করেন, বা আপনি গজলের জোন ওয়াইজ কি ধরনের পার্থক্য দেখতে পান?
0: পার্থক্যটা সম্পূর্ণ ওই যে বারবার একই কথা বলতে হচ্ছে, এই যে লেখনীটা শায়েরিটা, শায়েরিটা যে কবিতাটা তার প্রেমিকা করার যে বিভিন্ন ওয়ে অফ এক্সপ্রেশন, সেটা ভীষণ বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, সেটা বুঝে গাওয়াটা ভীষণ জরুরি, এবং এইটার একটা আলাদা, মানে উর্দুতে বলে মাজেজা, একটা আলাদা মজা আছে, আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তাই বাংলা বা আপনি হিন্দি বললেন, এই ভাষায় হিন্দি ভাষায় কিছু গজল হয়েছে ইদানিং, কিন্তু ওই ভাষার যে ব্যাপারটা, গজল গজল লিখনের সার্টেন কিছু কায়দা কানুন আছে। হ্যাঁ, এখন আমি, আমার একটা গান আছে আবার দেখা হলে পুরোনো কবিতা পুরোনো গান ফিরিয়ে দেবো, কিংবা আমার ওস্তাদ জিনিয়াজ মজুদ হিসেবে গান আছে আজই বৃষ্টির কান্না দেখি জীবন আনন্দ হয়ে, এগুলো কিন্তু একটা আমাদের বাংলা গানও কিন্তু একটা সিস্টেম মেনটেন করেই লেখা,
1: একদমই তাই, একদমই তাই, আমি সেটাই বল, হ্যাঁ বলছিলাম,
0: এত বেশি কঠিন, এত বেশি সিম্বলিক এবং এত বেশি মানে একদম টাইট টাইট ফরম্যাট, যেরকম যে মিটারটা সেম থাকতে হবে, আপনার সেম সাউন্ডিং শব্দ থাকতে হবে, এবং অনেক ধরনের সিনোনিম থাকতে হবে। গজব কিয়া দাগের গজল দাগ দেহলবি উনার লেখা, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার কিয়া, এই কিয়াতে শুরু হলো শেষ পর্যন্ত, যদি আটটা কমপ্লেটও থাকে আটটা শেরও থাকে, শেষ পর্যন্ত কিয়ার সাথে সেম সাউন্ডিং ওয়ার্ড হতে হবে, কিন্তু মেসেজ হতো হয়তো বা ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ এক একটা কমপ্লিটে।
1: কারেক্ট,
0: তেরে ওয়াদে পে এতবার কিয়া, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া, গজব কিয়া তেরে ওয়াদে পে এতবার, তমাম রাত কায়ামত কা ইন্তেজার কিয়া কিয়া, এইগুলো মেনটেন করে, এই গ্রামার মেনটেন করে ইমোশন প্রকাশ করা খুব কঠিন, আপনি কোনোভাবেই গ্রামার থেকে বেরোতে পারবেন। ইভেন আমাদের যেমন হাসন রাজার গান আছে, যেমন হাসনে কয় লালনে, লালন নিজের নাম ইউজ করে, মাক্তা ইন উর্দু ইন গজল, মাক্তার সাপোজ টু বি দা লাস্ট স্ট্যান্ড অফ দা গজল। তো ওইটার পরে আর কোনো ফার্দার নিয়ম কোনো কমপ্লিট হবে না, আপনি মুখটাকে শেষ করে দিন। কিন্তু যেমন গালিবের নাম আসবে যেখানে, গালিবের নাম মানে দ্যাট ইজ সাপোজ টু বি দা লাস্ট স্ট্যান্ড অর কমপ্লিট অফ দা গজল, এটা আল হাদিস অফ গজল আর কি। কিন্তু আমরা অনেকেই না জেনে হয়তো ওইটা আগে গায়ে ফেলি পরে ওইটা গাই, এরকম এটা খুবই অনেক কিছু আছে। এই জন্য যে এই জন্য আমাদের শেষ পর্যন্ত বাংলা আঙ্গিকের, বাংলা গজল আঙ্গিকের গান হয়, পিওর গজল করা যাচ্ছে না।
1: করেক্ট করেক্ট করেক্ট।
0: আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব কিন্তু গজল আঙ্গিক, কিন্তু পিওর এখানে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, হয়তো কেউ
1: হারমোনিয়াম ইউজ করছেন এবং কণ্ঠ এখানে একটা মাইক্রোফোন হওয়াতে প্রায়োরিটি সমস্যা হচ্ছে, যখন হারমোনিয়াম আপনার প্রায়োরিটি নিচ্ছে তখন আমরা আপনার কণ্ঠ হারিয়ে ফেলছি।
0: আপনি কি শোনাতে পারি বলেন?
1: আজই বৃষ্টির কান্না
2: পাখা মিলে দিয়েছ তুমি, কোন দূরে যাবে বলো তোমার জানা, সাথী হব আমি অশ্রু করার দুটি চোখ, তুমি ব্যথার কাতরে লুকিয়েছিলে ওই, আজ এই বৃষ্টির কাতরে মনে পড়ল তোমায়।
0: এই গায়কিতে, এই রাগে, এই আঙ্গিকে 1000 গান আছে, কিন্তু একটাও গজল না।
2: তুম না জানে কিস জানে হম কি দুনিয়া মে তনহা হো গে, আজ নিশীথে পাশেই থাকো না বলো না তোমার।
1: অসাধারণ অসাধারণ। আপনার আমি বললাম ধরেন আমি যদি দেশে থাকতাম আপনার একটা 4-5 ঘন্টার শুধু গজল সন্ধ্যায় আমরা করতাম হয়তো কোথাও, যেখানে আপনার সাথে গল্প করতেন আর আপনি গজলের বিভিন্ন লিঙ্ক গুলা বলতেন, আর কিছু লাগতো না, মুগ্ধ হয়ে শুনতো সবাই। যে আমরা ছোটবেলায় দেখতাম যে এই বাড়ি থেকে গানের শব্দ আসে, এই বাড়ি থেকে হারমোনিয়াম বাজানোর শব্দ আসে, ওই বাড়িতে গিটার, ছেলেটা গিটার নিয়ে বিকেলে ঘুরছে, এইটা তো আমাদের আশেপাশে আমরা একদমই দেখতে পাই না। তো এইটার আসলে এটা থেকে পরিত্রাণ কি? কারণ আমাদের তো শিল্প চর্চা প্রয়োজন।
0: তা তো বটেই। দেখেন ভাইয়া, যে যিনি শিক্ষিত তিনি শৈল্পিক, যিনি শৈল্পিক তিনি শিক্ষিত,
1: নিঃসন্দেহে।
0: কাঙ্ক্ষিত পরিস্থিতি, কিন্তু সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে আমরা নেই। পার্সন হুইজ এডুকেটেড হিজ আর্টিস্টিক, হিজ আর্টিস্টিক হিজ এডুকেটেড, কিন্তু এটা তো আমাদের এই কম্বিনেশনের টেস্ট অ্যান্ড এফোর্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। এবং আমরা, আপনি যে কথাটা বললেন এই কথাটা আমি বোধহয় 2-3 দিন আগে আমি ভাবছিলাম, আগে আমাদের বাসাতেই আশেপাশে কেউ কেউ বাচ্চারা সারে গামা বা ধানিসা সানিদা বা আমাকে প্র্যাকটিস করতো কেউ। আমরা এত বেশি, আমরা প্যারেন্টস, আমরা এত বেশি ছেলে মেয়েকে লেখাপড়া তোমাকে এই হতে ওই হতে চাপিয়ে দিচ্ছি যে কোনো এক্সট্রা কারিকুলাম নাই, কিছুই নাই, গান করে কি হবে এরকম একটা। যেমন আমি যখন আমার বাবাকে হারালাম সবাই ভেবেছে 2013-তে একমাত্র ছেলে গান টান গায়, সব বেঁচে টেছে সম্পত্তি করে ও গান টান গিয়ে বেড়াবে, মানে গান গাওয়াটা যেন কোনো বিষয়ই না এরকম একটা ব্যাপার। আমাকে আমার আমজাদ হোসেন সাহেবকে একদিন ঢাকা ক্লাবে আমার সামনে যে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ফিল্ম টিম বানান আর কি করেন, উনি বলছে আমি ফিল্মই
1: বানাই।
0: তো এখন আমজাদ হোসেন সাহেব যদি জিজ্ঞেস করা হয় আপনি ফিল্ম টিম বানান আর কি করেন, তাহলে কিছু উত্তর দেওয়ার নাই, মানে ফিল্ম বানানো, অভিনয় করা, গান করা, এগুলো কি কোনো কথা না।
1: হ্যাঁ, এটা এই প্রশ্নের সম্মুখীন আমরাও হয়েছিলাম, জিজ্ঞেস করে যে কি করেন, সাংবাদিকতা করেন আর কি করেন, ফলে খুবই অনেক জটিলতার মধ্যে পড়তে হয়েছিল। কারণ এটা তো বোঝানো মুশকিল যে একটা মানুষ গান গেয়েই তার জীবনটা পার করে দিতে পারে, সে যদি চায় তাকে ধনী হতে হবে না। হুম হুম সেটাই সেটাই
0: কথা, মানে গান শেখা যদি আমি একটা, গানকে যদি আমি একটা অঙ্গ মনে করি, তো শিল্পটা তো অনেক বড় ব্যাপার, যিনি আঁকেন, যিনি নাচেন, যিনি কবিতা লেখেন, অনেক কিছু মিলে তো একটা ব্যাপার। আর একজন শিল্পী তো শুধু গান করেন বা আঁকেন বা অভিনয় করেন বলে শিল্পী না, তার যাপিত জীবনটা বলে, তার একটা যাপিত চর্চিত যে জীবন সেটাই তো তার শিল্প সত্তা। সেই সত্তার এক খুবই অভাব। আগে যে আপনাদের আমরা প্রশ্নের সম্মুখীন হতেন, এখন আরো বেশি সম্মুখীন হতে হয়। ভাই আপনি এত কিছু থাকতে গান করেন কেন?
1: হুম হুম
0: আশা করছেন পেট্রোল পাম্প আছে, ভালো আছেন, অটো ভালো করছেন, কেন মেজ ভাই গান গান কেন? আমার আমার টাকা লাগে, টাকা ওই টাকা আমার হয় না। উনি তো আমার এখন ফ্রি ডাক। আরেকদিন ফোন আসছে, মেজ ভাই আমাদের বাজেট একটু কম। আমরা কি করে ভাবলেন যে আপনার বাজেট কম বলি? আমাকে কম কি দেখে মনে হয় যে আমার কম বাজেটের গায়ক? আমি কম বাজেটের গায়ক, আমার চেহারা খারাপ আমি মানি, কিন্তু আমি কম বাজেটের গায়ক। আরেকবার ফোন আসছে একটা মিনিস্ট্রি থেকে, দেখেন আমাদের দুঃখজনক ঘটনা যে অনেকের নাম নিলেন, একজন ভদ্রলোক ফোন করলেন যথাযথ ভাবে একটা প্রোগ্রামের জন্য, আমাদের এখানে একটা বড় অডিটোরিয়ামে হবে, যে এতজন মেম্বার অফ পার্লামেন্ট, এতজন সচিব, এতজন জয়েন্ট সেক্রেটারি, এতজন মিনিস্টার এবং হাই প্রোফাইল লোকজন থাকবেন যারা দেশ পরিচালনা পর্যায়ে আছেন। তো অনেকক্ষণ শুনলাম, শোনার পরে বললাম সমাজদার কয়েকজন থাকবে। উনি বললেন এটা আবার কি? আমার সমাজদার কয়েকজন, সমাজদার কি এটা জেনে আপনি কালকে ফোন দেয়নি, আমার প্রোগ্রামটা হয়নি। কারণ আমার স্টেজ ইমাম সাহেব যখন নামাজ পড়ান তখন তুমি, উনি কিন্তু ওই ওই জায়গায় হিজ দ্য প্রেসিডেন্ট, তখন আমরা যখন স্টেজে তখন কিন্তু আপনি মানে বড় ব্যবসায়ী, অনেক বড় কর্পোরেট লোক, আমার টার্গেট ওইটা না। আমার টার্গেট হচ্ছে যে একটা লোক আহ বলবে গান শুনে, ওই ভদ্র বা একজন ভদ্র মহিলা আহ কে আবার ওই একটা কে আমাদের জন্য গান গাইতে লাগিয়েছি।
1: করেক্ট করেক্ট,
0: হ্যাঁ মানে ফোন থেকে একটা আস্ফালন আসে গান গাইছে, আবার পাই আবার কখনো পাই না, ম্যানেজ করতে হয় নিজেকে, কারণ অনেকেই ব্যস্তজনই করে।
1: হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনার সময়টা যতদিন যাবে তত আরো ভালো হবে, তার তত আরো উচিত হবে, কিন্তু আপনাকে আপোষ করা যাবে না। এই যে আপনি বললেন যে আমি কম দামি শিল্পী কিনা, ওইটা তো আপোষ করা যাবে না।
0: জি ভাইয়া, আমাকে অনেকেই বলে যে তোমার, তুমি বর্ন এন্ড ব্রট আপ ইন ঢাকা, তোমার আব্বা যে ময়মনসিং এ, তোমার ব্লাডে যে ময়মনসিং এর রক্ত আছে এটা বোঝা যায়। কারণ আমি কখনোই আপোষ করে মিউজিক করবো না। ওই যে একজন ভদ্রলোককে যেন লিখেছেন বললেন যে ওনার ভালো লাগছে একটু মনটা, কারো মনটা দুধ, আমরা আমরা কি পারি, আমরা কিছুই পারি না।
1: এক্স্যাক্টলি,
0: অভিনয় করতে পারি, একটু কবিতা বলতে পারি, ওইটাতে দু সেকেন্ড যদি কেউ একটু ভালো কারো যদি লাগে সেটাই তো দোয়া পেয়ে গেলাম, এইটুকুই আশা।
1: সেটাই সেটাই, আমরা যখন মঞ্চে কাজ করতাম, নাগরিকে ছিলাম, সারাদিন ধরেন হাজার হাজার মানুষের সাথে কথা হয়, কিন্তু মঞ্চে কাজ করার সময় রক্তকরবীতে তো আমরা ধরেন সবাই একটা একসাথে কাজ করেছি, ওইটার মধ্যে একটুখানি কোনো একদিন হয়তো কেউ একজন একটু তালি দিয়েছিল, ধরেন মানে পুরা মাস সুন্দর হয়ে গেল, আপনার সামনে পরিকল্পনা কি? আপনি আমাদেরকে, আপনি যদি চান একটা শোনাতে পারেন, আমরা শেষ পর্যায়ে প্রায়।
0: শুনুন ভাই, আমার সব থেকে বড় পরিকল্পনা সুস্থভাবে বেঁচে থাকা, এবং যদি বেঁচে থাকি আল্লাহ যদি আর কিছুদিন কয়েক বছর হাত রেখে থাকেন, আর একটু ভালো করে চর্চা করা, এটা আমার মূল পরিকল্পনা।
1: লাস্ট 2-3 ইয়ার্স ধরে আমি আপনাকে খুব ক্লোজলি ফলো করছি, আপনার ইউটিউবে প্রত্যেকটা গান গজল আমি দেখছি, আপনার নিজের সুর করা গুলো দেখছি, আপনি বাপু লাহিড়ির গান করেছেন সেটা আমি দেখেছি, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। আপনি শুধু সময়টা যেতে দেন, আপনার জায়গাটা এমন একটা মানে চূড়াতে হবে, মানে সেটা আনবিলিভেবল, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি।
0: জি,
1: আপনার লেখা সুর করা একটা কিছু শোনাবেন দুই এক লাইন, আর তারপরে আমরা একটা গজল দিয়ে হয়তো শেষ করতে চাই, আমরা 37 মিনিটস কথা বলে ফেলেছি।
2: তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাই নেই বাগানে বসন্ত আসে, ভরসা যে কোনো মাসে, অবশেষের ভরসা যে কোনো মাসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে, তিনি চাইলেই বাগানে বসন্ত আসে। সুদিন সোনার খাঁচায় রবে না।

0: বাসি, তিনি চাই নেই বাগানে বসন্ত।
1: আমরা শেষ পর্যায়ে, আপনি আপনার দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা বা শ্রোতাদের জন্য কিছু বলতে চান কিনা?
2: আমার সেই যোগ্যতা নাই, আমি কি বলবো। আমার জন্য দোয়া করবেন সবাই, আমি খুব আনন্দিত, থ্যাংকস ফর হ্যাভিং মি, অ্যান্ড খুব ভালো লাগলো আপনার সাথে এতদিন পর একটু গল্প করলাম। আমার একদমই মনে হলো না আমি কি লাইভে আছি না কি আছি, আমি আপনাকে সামনে পেলাম বোধ হয় এভাবেই মায়ের রান্না করা বা আমার মেয়ের এক কাপ কফি খাওয়াতাম, ওইটা মিস করলাম, রান্না করা বানানো একটা হয়তো ইভিনিং স্ন্যাক্স খেতাম কিন্তু ওটা হয়তো পারলাম না। তাছাড়া আমার কাছে এটা আমার ফেসবুক লাইভ হোক বা কোনো চ্যানেল হোক, আমার কাছে কিছুই মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে সামনেই বসে আছি আমি সব সবার কাছে।
1: আমরা জি জি আমরা অনার্ড আপনার শেষ দিকে গুনগুন করে কি আপনি 4 লাইন কোন গজল শোনাবেন, আপনার পছন্দের গজলটা, তারপরে আমরা বিদায় নেব।
2: তুমি আমার নও, তাতে কি অসুবিধা, তুমি আমার নও তাতে কোনো প্রবলেম নেই, আমি তো তোমার, এটা কি তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, হাম তুমহারে তো হ্যায় ইয়ে ক্যা কম হ্যায়, তুম হামারে নেহি তো ক্যা গম হ্যায়, মুস্কুরা দো জরা আল্লাহর বাস্তে একটু হেসে দাও, কারণ মেহফিলটা অন্ধকার অন্ধকার লাগছে তোমার হাসি মুক্ত ছাড়া, হাসি ছাড়া। মুস্কুরা দো জরা খোদা কে লিয়ে, শামে মেহফিল রোশনি কম হে, তুম হামারে নাহি তো ক্যা গম হে, হামারে
1: ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি বাংলাদেশে এসে আপনার গজল অনুষ্ঠান শোনার জন্য হলো আসবো, অথবা আপনি আমেরিকা আসবেন, দুইটা একটা হবে। একদম, আমিও আমিও ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ব্রাদার।
2: সাইম ভাই থ্যাংক ইউ সো মাচ, আই অনার্ড, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ, মিচু।

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। জগৎ সংসারের এই তো নিয়ম, কেউ পায় কেউ হারায়, হারানোর বেদনায়

চোখের জলে ভেসে চলেছি, অজানা ঠিকানায় আমি পথে নেমেছি, আজও মনের মানুষ পেলাম না। সাউন্ডটেকের রিমেক ক্যাসেট সিডি আবার ফিরে এলাম।

তারকার সেরা তারকা শিল্পী অ্যান্ড্রু কিশোরের জীবনের শ্রেষ্ঠ গান নিয়ে নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম, পাওয়া যাচ্ছে সারা দেশে সর্বত্র।